আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। সেই সঙ্গে আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও ওয়েভস ওটিটি প্ল্যাটফর্মে শোনা যাবে। আজ রবিবার, 11ই শ্রাবণ 1948 শকাব্দ, 16ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 2 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 30 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী মায়ের বাণী থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানের শিল্পী ইন্দ্রনীল সেন। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন। সকাল 8:40 কচি কাঁচাদের জন্য অনুষ্ঠান কাকলি। 9:10 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশ বন্দনা।

সকাল 9টা বেজে 15 মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9টা বেজে 30 মিনিটে বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10টায় শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 11টায় বাংলা ছবির গান। বেলা 12টায় ককবরক অনুষ্ঠান বখরি বাদল। বেলা 12টা বেজে 30 মিনিটে খানিমারি। বেলা 12টা বেজে 55 মিনিটে চাষের কথা, বিষয় জিরা চাষ। বেলা 1টা বেজে 5 মিনিটে পদ্মাপুরাণ, পরিবেশনে বাপি সাহা ও সহশিল্পীবৃন্দ। দুপুর 1টা বেজে 40 মিনিটে শুনবেন লোকগীতি শিল্পী মনোরঞ্জন দাস। দুপুর 1টা বেজে 50 মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুস্মিতা গোস্বামী। শুনলেন আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি।

0: stakeholders involved in conducting the exam. The minister stressed that every effort must be made to ensure a fair, transparent and candidate-friendly examination while upholding the highest standards of integrity and security. Mr. Nutt also urged aspirants not to fall prey to rumours and rely only on official communication issued by NBEMS and the Ministry of Health and Family Welfare. US President Donald Trump has threatened to intensify military action against Iran, warning that American strikes will continue until Tehran halts attacks on shipping and returns to negotiations. The US State Department has issued a fresh security advisory urging Americans in the West Asia to consider leaving the region or be prepared to depart if the conflict worsens. The renewed tensions also spilled into Gaza and Lebanon, with Israel carrying out fresh strikes despite Hamas announcing it was prepared to disarm under a US-backed ceasefire framework. Meanwhile, Iran has warned that it is ready to strike key Israeli infrastructure and American energy facilities across West Asia if it comes under attack. And India climbed to fourth place in the Commonwealth Games medal standings in Glasgow with a total of 39 medals, including 13 gold, 17 silver and 9 bronze. The latest came from 5,000 meter race where India's Gulveer Singh bagged the bronze. And that is the end of this news bulletin.
1: Akashbani Agartala. এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ। আজ সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী মায়ের বাণী।
2: ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না, আমাকে বলতেন দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নাই। আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়, এদের আবার পয়দা করা কেন? এক ভগবান নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। সেদিন বিলাস এসে বলছে কত সাবধানে আমাদের থাকতে হয় মা, পাছে মনেও কিছু উঠে, এই ভয়েও সশঙ্ক থাকতে হয়। তাই তো ওর হলো সাদা কাপড় আর সংসারীরা হলো কালো কাপড়। কালো কাপড়ে কালি পরলে অত ঠাওর হয় না, কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পরলেই সকলের চোখে পড়ে, দেহ ধরলেই বিপদ। সংসার তো এই কামকাঞ্চে নিয়েই আছে, ওদের সাধুদের কত ত্যাগ করে চলতে হয়। তাই ঠাকুর বলতেন সাধু সাবধান। ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না, কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ প্রাণ করে দিও না, সাক্ষাৎ জগদান্না ভেবে দেবে। তাই করলেন, এমনি শিক্ষা ছিল তাঁর। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দিবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতরে একটু সার আছে সেই চন্দন হবে, তোমাদের ভাবনা কি? ঠাকুর ছিলেন তিনি একটা দেখা প্রত্যক্ষদর্শী লোক, তিনি সব দেখেছেন তিনি সব জানেন, তাঁর কথা বেদ বাক্য, তাঁর কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে? তাঁর নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। যে একবার ঠাকুরকে দেখেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়, তাঁর নাম করবে তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ঠাকুর আর কোথায়, তিনি ভক্তের নিকটে, মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে যাচ্ছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। তোমাদের আর ভয় কি,

0: শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়, সব শক্তি, সব শক্তি, কিছু মুক্ত নাই না। উনি প্রকৃতি, উনি পুরুষ, ঠাকুর দয়া করবেন, তাঁকে ডাকো আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো। এত জপ করলাম বলো, আর এত কাজ করলাম বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তাঁর কৃপা হয়। যে তাঁর উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। তাঁর উপর নির্ভর করে থাকতে হয়, তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়। আর তাও তিনি যেমন শক্তি দেন, মানুষের কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, তাঁর শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যেমন যেমন দরকার তেমন দেবেন, বকল না মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা। বকলমা দেওয়ার পরে ইষ্টমন্ত্র জপ কিংবা দিবান্ত ভগবানকে একবার স্মরণ করতে হয়।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন শ্রী শ্রী মায়ের বাণী, আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটি শুনুন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

অঞ্জলি অনুষ্ঠানে শুনছেন ভক্তিমূলক গান। এবারের গানখানি শুনুন, শিল্পী পণ্ডিত ভীমসেন যোশী।

ভক্তিমূলক গান শুনলেন অঞ্জলি অনুষ্ঠানে। আজকে শিল্পীরা ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং পণ্ডিত ভীমসেন যোশী। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং।

joto nono fungaham akashbani agortola tabu chengjago tinini funi kokbrok awai panda hayungni khorang tini koktishal taltuk talni shalchisha shalmari chibrira thamchiba tiprabishi agoswalni shalmei shalmari নিশাই নিচিদক ইংরেজি বিশি নিরা থামচিদক পয়েন্ট ব্রেমিতার শাসাই নিরা দক চিচুকু কিলোহার্জ এবা সারাশা পয়েন্ট দক মেগাহার্জ ও পান্ডা এএম তে এফ এম নি বাকসাকে বাক্সাকে আওয়াই খাই জাগি তঙ্গ পান্ডানি পুইলাউন চং খানালায়ান ককাহাম তিনি নি ককাহাম নাহার জাখা ডক্টর বি আর আম্বেদকর সালাংমা ককথাইরক ভাগ্য নিশাই শাক শাক ন পৈতো নারক দি ভাগ্য ন পৈতো চায় ওই শাক নি ফান তেই সামুং নে পৈতো মাচা নাই আং ইয়া ফাং নিশিমি বুচুক জরা ইন্ডিয়ান যে গংনা শিব ব গংরিনা ব রঙ্গ লংমা কলক ইয়া ওই কদর সে ইংনা নাঙ্গ কাহাম তংথাইনিশাই কাহাম বিরিন্দিয়াসে চাকুগো সামুং কাহাম জেফ্রুফানো বরক রকনো থানসাং থানি চুবাও ধর্ম বড় রকনি বাকৈসে বড় রকনি বাকৈ ধর্ময়া চং চংবাড়িও বাক্সা ফিয়া তংথাইতেই রাং পুইসাওলে বাক্সায়া

0: অবহাই টংরগ্ন মাফিল নাই মানথাইন কই মানিয়া বন কাক জবানী বিশংতীসে সেগৈমানা হারো জবা চেঙ্গি থাঙ্কা জবানী বাকই খা থন্দি অ জবাও নংমা টংনাইন রং পয়সাও গুজুক মানিসাই শাকনি বরম বেলাইন কাশে কতর নাংকুকমানি চিনি জবাংখা শাকনি বরম মানথানি দেই শাকন কুচুক দিশানানি জবা চিনি বেবাক নকমাখা তাবুক অংখা আবন কিফিলেই মাননানি জবা হাইকেচং আশিক জরা ডক্টর বি আর আম্বেদকর সালাংমা ককন কক বরক বাই সাজাখা
1: জরাও থাকলাইনে চিনি তিনি সালন রকসাবই কক থাইজা থাইনি তিনি সালন চিনি তিনি ভারত হাকতর বাইপ রকনি সাল হিনে সাজাগৈ দো আগস্ট আলনি পইলা ককটি সালন অ সাল হিনে চংজাগৈ পালাইজাগৈ দো তে তিনি সাল তেকাইসা তুমন জানানি মুজঙ্গ অবঙ্কা ন্যাশনাল আইসক্রিম দেই সেনিউস নি সাল হিনিব সাজাগৈ দো দেই তিনি যে কালারিং বুক দে এবাকে বা পদ্রেপদ পালিনি হিসাবনি সাল হিনিব সাজা

Agriculture and Farmers Welfare Department, Government of Tripura ni bukhakti admission tlang nani bagai beba candidates rokno saiman dinani bagai shaklai jakha TBJEE ni puila beram ni online te counseling 24th 2026 shalmariwo ngi paikha oro chongja candidates rok ni nomination na hanani paithak shal chenkha 7th August 2026 tei counseling ni jora rokunkha second phase offline counseling engnai 12th August 2026 tei nomination yachaknani paithak shal 18th August 2026 third phase spot counseling offline tei engnai 21st August 2026 tei obuni bagai nomination yasaknani paithak shalangka 27th August 2026 jora rokhunke phungni damchi tamai shoti damchi nishimi thai hinke college of agriculture lembu chhora west tripura beba candidates rokno koijakha department ni official notifications onghormano nainani bagai Women's Polytechnic Hapaniya Tripura 2026-27 Rungvishiwa Bishikthamni Diploma Engineering Course Spot Round Counseling Nibishinti Admission Ni Shaklai Mung Tikhlai Jakha Course Rokhunke Electronics and Telecommunications Engineering Computer Science and Technology Information Technology Fashion Technology Medical Lab Technology বেবাগনো এসসি এসটি ক্যাটাগরি ও কিসাসক আচুক থাই বুকজা তংকহিনি সাজাখা মু চুংনাই ক্যান্ডিডেটস রঙ 7th আগস্ট ডিপর দামথাম তাম্মানি বিশিঙ্গ দাদাকশিদাক ইনস্টিটিউট ও করঙ্গানি বাগাই সাজাখা করঙ্গানি বাগাই কক দুক নাম্বার অংখা

0: 7005251 8908 7005189082 হাইকে চুং আশুক জোড়া কক থুম রক খালাই তাবো খালায়েন সেবুক বরক লামানি কক
1: আও অজর সেবুক বরক লংমানি কক পুইলানো সানানি মুসঙ্গ ইন্ডিয়ান আর্মি নি 68 ব্যাচ বেটেলিয়ান শর্ট সার্ভিস কমিশন নি বাকাতে বরক তলাং চাকনাই আজাগাব রংমারি উংনানি নাংনাই বিই এবার বিটেক পাস খালাই যাক যতই বুক চা আচক থাই তাঙ্গ 350 হাই তে উমর উনানি নাংনাই বিশি নৈচি নিশিমিরমই নৈচি সিনি জরা তে কয়বলাই রহরনানি পাইথাক সালঙ্কা অ তালনি আগস্ট তালনি স্নি সালমারি জরা এবার কেবা 7 আগস্ট জরা আপনি বাকে স্রাই স্রাই খেলাই কগলাম সানানি মুচুকা হিঙ্কাই তৈব জেরে জেত্র সাইনানি মুচুকা হিঙ্কাই জয়েন ইন্ডিয়ান আর্মি .nic.in ও ওয়েবসাইট থাঙ্গাই নাই মানো অবনো কারিব বুড়ি রঙনি 68 ব্যাচ ব হাইনহাই বরক লাংজাগনাই কোয়ালিফিকেশন সেম নতংনাই রংমারি সালমারি কইবলাই রহমানি সালমারি সিমি অ তালনি ডক সালমারি এবাকেবা 6 আগস্ট জরা উংনাই হিনে সাকলাই জাকা অবন কারিব চিনি এনআইটি ব নি বখাকতে নাইনা থাকা হিয়াকে এনআইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা ব জেআরএফ কন্ট্রাকচুয়াল নি ভিসিংতে জুনিয়র রিসার্চ ফেলোশিপ তলাং জাকনাই বিশানি বাকে আপনি বাকে ধর্মায় রিজাকনাই 37,000 তে অনারিয়াম রিজাকনাই অজাকাবো বি বিটেক এবাকাবে এম ই এম টেক খালাইজাক তহাইয়াকে ক্যাট নেট পাস খালাইজাক রক বড় অজাকাবো পুইলা পোখাগ ব্রন প্রেফারেন্স রিজাকনাই তে যে কয়বলাই রহনানি বাকে বায়োডাটা জমারি দিহিনে সাজাকা তে আপনি বাকে পাইথাক সালমারি কয়বেলা রিনানি বাকে অ তালিন টেন্ট সালমারি এবার 10 আগস্ট জরা সাকলাই জাকা কয়বেলাই রহনানি বাকে সাল চঙ্গে রিজাকা তে অবন তুই তেই ব স্রাই স্রাইকে সাইমানানি মজুগা হিগে নর ওয়েবসাইটে হাবিনি নাইমানো www.nita.ac.in ব হাবে নরক নাই মানো তে অবনকারী এয়ারপোর্ট অথরিটি নি বাকিব বরক তলাং জাকনাই হিনে সাজাকা ন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস অথরিটি নি বাকি তু কেব তুমুন অর কেব গ্রেজুয়েট অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস তে আইটিআই অ্যাপ্রেন্টিস তলাং জাকনাই হিনে সাজাকা অবনি বাকি বুকচা আজকথাই দো 140 হাই তে রংমারি উংনানি নাংনাই বিশিবিরিনি এ আই সি টি ই খালাইজাক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি খালাইজাক অবনি বাকি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি খালাইজাক নাংনাই তে ডিপ্লোমা খালাইজাক উংনানি নাংনাই হিনে সাজাকা

0: বিশি চিচার নিশিমি বিশি ব্রিজি এবার এইটিন নিশিমি ফর্টি ইয়ার্স জরাঙানি নাই তে রায়দানো রোগে খাতিজাক বসং রকনি বাকে উমর হলেরি মং টং নাই মানমারি ফিক্সড পে তাল থেকে টুয়েলভ থাউজেন্ড খাই রিজাক নাই এপ্লিকেশন ফি হিংকে থ্রি হান্ড্রেড চুকজাক ক্যান্ডিডেটস রং পুইলা সৈমুং আমজকমুং নাহার জাকাই তেই পাস খাইনাই রকন এবার প্লাস পাস খাইমানী ইয়াগুলো ইন্টারভিউনি বিশিংতেই সাইজাকাই কইলাই রিনানি বাকি ত্রিপুরা হাইকোর্টনি অফিসিয়াল ওয়েবসাইট ইংখা https://thc.nic.in আসে জোড়া খালাইকা সেবগ বরক টাকমানি ক
1: আও অজরাও থাংলাইনাছেন জিরি তিনি নগর তৈবানি বখা জিরি তিনি নগর তৈবার চং সাকলাই জাকা তিনি ফুং জরা যে চাংমারি সুজাক মানে আর নুজাগো নৈচিদক পয়েন্ট ডক ডিগ্রি সেলসিয়াস তে তুংমারি মিয়াফ্রু নুজাকা থামচিবা ডিগ্রি সেলসিয়াস তে তিনি তুংমারি বাই চাংমারি টঙানো সাকা বখাগো চিনি তুংমারি টঙানো থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস তে খামাবো টঙানো নৈচিদক ডিগ্রি সেলসিয়াস হিনে সাহাজাকাতে নকবার তৈহকুনি মারি টঙ্গ রাও চুকুচি চার তে খামাবো টঙ্গ বাচি চার হাইকিতে সাকলাই জাকা গ্রং গ্রং থাই ওয়াতে ওয়াওই ফানো মানো হিনিব সাকলাই জাকা হাইকে আসে জরা জ খালাইকা নকবার তৈবারনি কগ্র
0: আও চং তিনি হায়ুংনি খরং পান্ডা আশক তৈন তিনি ও পান্ডানো সংচাখা তৈ কম থিংকা আং সীমা
1: এই আং নরকনি বুকু মাম
0: হাইফানো থাংনানি সেকাং চং রচাব মং থাইসা খানালায়ানো তিনি রচাব মঙ্গ খরং রিকা ননি গোপাল দেববর্মা

আশুক জোড়া ননি গোপাল দেববর্মানি খরাং রচাপ জাগ রচাপ খারি জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি ফুনি কক বরক আওয়াই পান্ডা হাইমুনি খরাং পাইথাগ হাইন হাই হামবাই আফার ফিরো

0: এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান হায়ুংনি খোরাং। আকাশবাণী আগরতলা এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক যতিন শর্মা।

0: इसके साथ ही समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা এতক্ষণ শুনছিলে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ। রবি কিরণ অনুষ্ঠানে আজ শুনবেন রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রনীল সেনের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন রবি কিরণ পর্বের রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন ইন্দ্রনীল সেন। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে এবং তারপরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, কেন্দ্র রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত কিস্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে 7,866 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে 100 সপ্তাহ ব্যাপী। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করতে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,019 কোটি টাকা অতিরিক্ত কিস্তি হিসেবে প্রদান করেছে। এটি 10ই আগস্ট যে কিস্তি পাওয়ার কথা ছিল তার অতিরিক্ত হিসেবে দেয়া হবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই অতিরিক্ত কিস্তি প্রদানের উদ্দেশ্য হল রাজ্যগুলিকে মূলধনী ও উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধি করার জন্য আরও সুযোগ করে দেওয়া। মন্ত্রক থেকে প্রকাশিত রাজ্যভিত্তিক হিসাব অনুযায়ী উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি অর্থাৎ 19,208 কোটি টাকা পেয়েছে। এরপর রয়েছে বিহার 10,845 কোটি টাকা ও মধ্যপ্রদেশ 8,010 কোটি টাকা। পশ্চিমবঙ্গ পেয়েছে 7,866 কোটি টাকা। মহারাষ্ট্র পেয়েছে 7,022 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। এর মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। সারা দেশের 10,000-এরও বেশি এলাকা থেকে যুবক যুবতীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। মাই ভারত স্বেচ্ছাসেবক, মাই ভারত জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, শিল্প সংগঠনগুলির যুব শাখা এবং 125টিরও বেশি সহযোগী আধ্যাত্মিক সংগঠন ভার্চুয়ালি এই কর্মসূচিতে যোগ দেবে। এই অভিযানের আওতায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা SDRF এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই 3 রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা করে। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379 কোটি 35 লক্ষ টাকা। হিমাচল প্রদেশ 193 কোটি 95 লক্ষ টাকা এবং অরুণাচল প্রদেশ পাচ্ছে 44 কোটি 55 লক্ষ টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা ও নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে বর্ষা শুরুর পর থেকেই রাজ্যগুলির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। মহারাষ্ট্রে অবিরাম বর্ষণের ফলে নদী, নালা ও হ্রদের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলগাঁও। এই জেলায় ভারী বর্ষণের ফলে এ পর্যন্ত 4 জন প্রাণ হারিয়েছেন। প্লাবনে প্রায় 4,000 মুরগি ও 50টি গবাদি পশুও মারা গেছে। চন্দ্রপুর জেলায় ওয়ার্ধা ও ওয়াইনগঙ্গা নদীর জল বেড়ে যাওয়ায় চন্দ্রপুর শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে। এদিকে গতকাল বিকেলে গড়চিরলি জেলার কুরখেদা তালুকায় খেদে গাঁওয়ের কাছে সতী নদীতে স্নান করতে নেমে 3 কিশোর জলে ডুবে মারা গেছে। কেরলমে অবিরাম ভারী বৃষ্টির ফলে রাজ্যজুড়ে ভূমিধস ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল কোট্টায়াম, ইদুক্কি ও মালাপ্পুরম জেলায় বৃষ্টিজনিত কারণে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ আরও 6 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। নিট পিজি চলতি মাসের 30 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন 2026-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতায় মেট্রো রেল কর্তৃপক্ষ আজ ব্লু ও গ্রিন

লাইনে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 30 মিনিট অন্তর মেট্রো পরিষেবা দিচ্ছে। এদিকে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। আইএমডি আগামী দুদিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী দুদিনের মধ্যে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে যেন তারা আগামীকাল পর্যন্ত উত্তর আরব সাগরের কিছু অংশে এবং এ মাসের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত পূর্ব মধ্য আরব সাগরের কিছু অংশে মাছ ধরতে না যান। তেলেঙ্গানা পুলিশ রাজ্য জুড়ে শিশু শ্রম ও শিশু পাচার বন্ধের লক্ষ্যে অপারেশন মুস্কান 12 নামক এক মাসব্যাপী বিশেষ অভিযানের মাধ্যমে 6,307 জন শিশুকে উদ্ধার করেছে। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই অভিযান চালানো হয়। রাজ্যের নারী নিরাপত্তা শাখার অধিকর্তা চারু সিনহা জানান, তার বিভাগের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। এতে নারী ও শিশু কল্যাণ বিভাগ, শ্রম বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিশু কল্যাণ কমিটি, জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যৌথভাবে অংশগ্রহণ করে। 124টি উপবিভাগীয় দলের প্রায় 620 জন পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন। পুলিশ 1,705টি মামলা দায়ের করেছে এবং 1,710 জনকে গ্রেপ্তার করেছে। প্রায় 6 বছর বিরতির পর হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিবকিলা দিয়ে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য ফের শুরু হয়েছে। রাজ্যের রাজস্বমন্ত্রী জগৎ সিং নেগি গতকাল কিন্নর জেলার পু মহকুমার নামগা সীমান্ত পঞ্চায়েত এলাকায় ছুপান ট্রেড মার্টের উদ্বোধন করেন এবং আন্তঃসীমান্ত বাণিজ্য শুরুর লক্ষ্যে 17 জন ব্যবসায়ীর একটি দলের যাত্রা সূচনা করান। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদাভ বক্তিয়ার ওদিলোভিজ আজ থেকে চলতি মাসের 5 তারিখ পর্যন্ত ভারত সফরে আসছেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী সফরকালে ওদিলোভিজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দিল্লিতে একটি ব্যবসায়িক ফোরামে তার যোগ দেওয়ার কথা রয়েছে। পেরুর নাজকা শহরের কাছে পর্যটকবাহী একটি ছোট বিমান ধ্বংস হয়েছে। এতে থাকা 13 জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে খবর। গতকাল নাজকা লাইন্সের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি ভেঙে পড়ে। এতে 11 জন যাত্রী ও 2 জন পাইলট ছিলেন। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরে নাশকতা ছক্কষে ছিল বলে রাজ্য পুলিশের এসটিএফ জানিয়েছে। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ এর আইজি গৌরব শর্মা। ধৃত জঙ্গির সঙ্গে তার বান্ধবী অর্পিতা সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ এবং 2 জনকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে যে পাকিস্তানি ওই গোষ্ঠী মুখ্যমন্ত্রীকেও টার্গেট করার ছক্কষে ছিল। গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএতে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। এ ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অধীনে আবেদনকারীদের গতকাল শংসাপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। গতকাল গেমসের 10ম দিনে ভারত মোট 16টি পদক জয় করে। এবারে গেমসে ভারতের সেরা পারফরমেন্স দেখা গেছে বক্সিংয়ে। 7টি সোনা এবং 3টি রূপো এসেছে এই বিভাগের বিভিন্ন ইভেন্টে। পুরুষদের 80 কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্ঘাল এবং 60 কেজি বিভাগে শচীন সিওয়াচ সোনা জিতেছেন। এছাড়া মহিলাদের 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার, 57 কেজি বিভাগে জেসমিন লাঙ্গোরিয়া, 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্গার্স এবং 70 কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী ভারতকে সোনা এনে দিয়েছেন। অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই রূপো পেয়েছেন। এছাড়া নরেন্দ্র বারওয়াল এবং যদুমণি সিংও বক্সিংয়ে ভারতকে রূপো এনে দিয়েছেন। অ্যাথলেটিক্সে গুলবীর সিং পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জয়ের পর 5,000 মিটারেও ব্রোঞ্জ পদক পেয়েছেন। তিনি প্রথম ভারতীয় হিসাবে একই গেমসে অ্যাথলেটিক্সে 2টি পদক জয় করে ইতিহাস সৃষ্টি করলেন। পুরুষদের শর্টপাট F57 ইভেন্টে সোমন রানা সোনা ও ওই একই বিভাগে শুভম জুয়েল রূপো জিতেছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। কেন্দ্র রাজ্য সরকারগুলিকে করের অংশ

হিসেবে 1,09,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত কিস্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে 7,866 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে 100 সপ্তাহ ব্যাপী। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নাশা মুক্তি ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত ত্রিপুরার তত্ত্বাবধানে নাশা মুক্তি ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের রাজ্য স্তরে সূচনা অনুষ্ঠান আজ সকাল 10:30 ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নাশা মুক্তি ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত ত্রিপুরার তত্ত্বাবধানে নাশা মুক্তি ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের রাজ্যস্তরে সূচনা অনুষ্ঠান আজ সকাল 10:30 ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, মাই ভারতের স্বেচ্ছাসেবক, এনএসএস এর স্বেচ্ছাসেবক, যুব সংগঠন, সরকারি আধিকারিকগণ এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গতকাল রামকৃষ্ণ মিশনের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। গতকাল আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, জিবিপি হাসপাতাল চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সুপার স্পেশালিটি পরিষেবার উত্তর পূর্বাঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। অনুষ্ঠানে আসামের বন্যা দুর্গতদের জন্য এটিজিডির পক্ষ থেকে 1,00,000 টাকা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে বিজ্ঞান, প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে ভারতীয় যুব সম্প্রদায়কে কৃতিত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী যুব সম্প্রদায়ের প্রতি পরিচ্ছন্নতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং ভারতীয় শিল্পকর্ম উপহার দেওয়ার ক্ষেত্রে অবদান রাখার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল মাইসুরুতে স্বামী বিবেকানন্দ কালচারাল যুব কেন্দ্রে বিবেক স্মারকের উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি ছিল আমাদের যুবকদের পরামর্শ দেওয়া এবং তাদেরকে দেশ ও জাতির জন্য কাজ করার বিষয়ে সক্ষম করে তোলা। প্রধানমন্ত্রী বলেন, স্বামীজি যুবকদের শিক্ষাকে জাতি নির্মাণের শক্তিশালী ভিত্তি হিসেবে দেখতেন। উদয়পুরে 8নম্বর জাতীয় সড়কে প্রস্তাবিত বিকল্প রাস্তা তৈরির লক্ষ্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতের যানবাহনের চাপ বিবেচনায় রেখে বাগমা থেকে মাতাবাড়ি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত সড়কটি বাগমা, টেপানিয়া, জামজুরি ও উদয়পুর রেলস্টেশন এলাকা হয়ে মাতাবাড়ি মন্দির সংলগ্ন স্থানে 8নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হয়। রাজ্য জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে গতকাল থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30শে আগস্ট পর্যন্ত। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানিয়েছেন, দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হচ্ছে। দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর গতকাল থেকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত অতিক্রম করে সরাসরি ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিবকিলার মধ্য দিয়ে এই ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। কোভিড-19 মহামারীর কারণে 2020 থেকে এই পথ দিয়ে চীনের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য স্থগিত ছিল। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে জুডোয় প্রথম স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। মেয়েদের 48 কেজি বিভাগে জুডোর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোয়াচকে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সন্তান অস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় সরোজ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় সরোজ সংঘ 2-1 গোলে ত্রিপুরা পুলিশকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বাণী দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতর শৈশিমুং তাং সেপ্তাই থংমুং নেবাবায় হামক্রাই তু উমানি বাগৈ ভারত নি সিকলা হদানো বলাইখা মন্ত্রীবক্রক মচাং মোদী সিকলা হদানী বখাক সাফসুত্রা অভিয়ান তুই তাই ন্যাচারেল রিসোর্স মথাং নারকনা তাই ভারত নি স্নাম খরিয়া ফার্মা বাবায় সকা ড্রনানী বাগৈ কবকমুং নারক্ষা মন্ত্রীবক্রক মিয়া মাইসোর স্বামী বিবেকানন্দ কালচারেল সিকলা সেন্টার বিবেক স্মারক ন চেঙ্গৈ রিফ্রু ফান্ডরি উইশাখা স্বামী বিবেকানন্দ নি নাহারমুং চিনি সিকলা রগ্ন কক বিতিরনা তাই বরক্ন হাকতর তাই বরসংনি বাগৈ সামুং তাংমাও রংমারি গনাং স্নাম তিশানানি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি নশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প সামুং বতাং ন পান্দাতে চেঙ্গিরিওয়ান শিকলা তাই থং নাইখুংনি বিশিং মাই ভারত ত্রিপুরানি তৈদুন মুম্বাই নশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান নি হাস্তে বেরেমনি পান্দা তিনি ত্রিপুরা কেন্দ্র নি রংনজ্ঞ সংসা জাগানো পান্দা ও নারুয়াই বক্রগঙ্গি মান জাগানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনালু হাস্তিনি জুদা জুদা বাবাই নি স্রংনাই রক মাই ভারত নি বাইথাং মুচুঙ্গি সামুং তাংনাই এনএসএস শিকলামথা হাফাংনি অফিসার রকন খবৈ জুদা জুদা বাবাই নি অজা রক পান্দা ও মান জাগানো বিসি দগ্রমই মথাকজাক তংমানি ইয়াগুল মিয়ানি সিমি ভারত তাই চীন নি বিশিং আরিলাই দাদাক সিদাক বানিয়া খ্লাইনানি তাইসা চেংরজাক্ষা হিমাচল প্রদেশ নি কিন্নোর হাংখরনি শিবকিলানি বিশিং তৈ অবানিয়া চেংজাক্ষা হাস্তিনি অলমন্ত্রী জগৎ সিং নেগি মিয়া হিমাচল প্রদেশ নি কিন্নোর হাংখরনি পুহ বখাস্তিনি হায়ুং বেরেমনি আরি নামগেই চুপনেও বানানারি ট্রেডমার্ক ফিয়গে রেখা তাই খরকচিসনি বানিয়া খ্লাইনাই রকনি বদল কাইসা আরিলাই বানিয়া খ্লাইনানি বাগৈ লামড় লাইখা কোভিড নাইন্টিন বেমারনি বাগৈ বিশি নৈচি সাই নৈচি বিশিনি সিমি অলামাতৈ চীন বাই ভারতনি বানিয়া মথাকজাক তংমানি বসং নাইমুথাং এডভাইজার অজিত ধোবাল নমিয়া পুনেও সংসাজাক পান্দা কাইসাও লোকমান্য তিলক বসং সকাত নৈশাই নৈচিদ ইয়াফারজাক্ষা লোকমান্য বাল গঙ্গাধর তিলকনি ফিল সারা দক থৈমা সালন রেগৈ লোকমান্য তিলক মৈতো ট্রাস্ট বাই সংসাজাক অসকাত কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিনিয়াগ ইয়াফারিরু পান্দাও কক নারকমাও মোচাং শাহ শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী তৈদুল মুম্বাই বসং নাইমুথাং বাবয় কিচাসুক নাংকুকমা কক চ মুখথাং খালাইনাও নাংমা বারজাই আচাক্ষা আগরতলা আউলি হাফাং মেডিকেল কলেজ ন সেন্টার অব এক্সিলেন্স নামৈ তিশানা নাহারৈ মিয়া রামকৃষ্ণ মিশন বাই মুং সয়র লাইখা মিয়া আগরতলা হাফাং মেডিকেল কলেজ নি ফিল নৈ চিনৈ বিশি পুংমানি কিতিংগৈ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা জিবিপি শাখামনি সেবরমা লগিলগি সরংমুং চেরৈ নাইমাতাই সুপার স্পেশালিটি নি সেবসাব সালচি সালকা আমচাইনি নাংকুকমা থায়েঙ্গৈ বাচাখা পান্দা ও আসামনি তৈতরমা ও দেরাজাগ রগ্ন এটি জিদিনিবো খাকতে খকসা রাশাইরাং ইয়াফারজাখা আগরতলা হাফাংনি মেডিকেল রংন কতরনি নৈচি নৈ সংচামা সালন রগি মিয়া আগরতলা হেরিটেজ পার্ক গানানি আমসায় থাংলাইসু খ্লাইনাই লুকু রগ্ন মাগনা শাখাম চেরি নাইমা শ্যাবরজাখা আরো মানজাখা ডাক্তার কনক চৌধুরী এজিএমসি নি জুদা জুদা শাক নাইনাই রক আগরতলা হাফাংনি মেডিকেল রংনকতরনি অ্যালামনি অ্যাসোসিয়েশননি ফিল নৈচিনি সংসামা সালন রগে মিয়া বিলোনিয়া ও থৈরমা শিবির তাই সরাই রগ্ন আচুগিরিগমা বাতাইলাইমুং সংসাজাখা থৈরমা শিবির খরক নৈচিদক বাইথাংমুচুঙ্গুই থৈরখা এনএফ রেলওয়ে নি লামদিং বদরপুর সেকশন নি বিশিং নিউ হারেঙ্গা যাও স্টেশন দেরামাও ক্লাইজাক কাইনি রেল লাইন স্নামুং নি সামুং তাংজাগি তঙ্গ আবনুরগি থাম নম্বর লাইন তৈ তুরুক তুরুক ট্রেন থাংলাইসু খ্লাই তঙ্গ এনএফ রেলওয়ে নি বখাকতৈ সাজাক্ষা 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস তিনি নারেঙ্গি নি সিমি হর দামচি সতী থামচি আগরতলা ফাইনাল আমরওয়ান 15649 আগরতলা নারঙ্গি এক্সপ্রেস তিনি আগরতলানি সিমি হর দামচি সা সতী থামচি নারেঙ্গি থাংনা লামরওয়ান আবনকারৈব 01666 আগরতলা রানী কমলাবতী এক্সপ্রেস তিনি হর দামচি সাও আগরতলানি সিমি থাংনা লামরওয়ান নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত ভারত সংকল্প অভিযান নিব খাগ মিয়া সিপাহীজলা হাংকর বেরামনি হুকুমু বাতাইলাইমুং পান্দা সংসাজাক্ষা মেলাগড় পুর পরিষদ নি নগর সংসাজাক অ বাতাইলাইমা ও হাংখরনি খরক নৈরা বাজি বাতাইনাইর

0: শ্রোতা বন্ধুরা, বন্ধুত্ব এমন এক অমূল্য সম্পর্ক যার কোনো রক্তের বন্ধন নেই, তবুও হৃদয়ের টান সবচেয়ে গভীর হয় এই বন্ধুত্বে। জীবনের সুখ দুঃখ হাসি কান্না সাফল্য ব্যর্থতা সব কিছু নীরব সাক্ষী হয়ে পাশে থাকে একজন সত্যিকারের বন্ধু। তাই তো বলা হয় বন্ধু সেই যে সময়ের প্রয়োজনে হাত বাড়িয়ে দেয়।
1: শ্রোতা বন্ধু, আজকের এই বিশেষ দিনে আমরা স্মরণ করি সেই সব বন্ধুদের যারা আমাদের জীবনকে আরও সুন্দর আরও প্রাণবন্ত করে তুলেছেন। হয়তো ব্যস্ততার কারণে অনেক দিন কথা হয়নি, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো দূরত্বে ম্লান হয় না।
0: বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগ করে নেওয়া নয়, বন্ধুত্ব মানে আস্থা, সম্মান, সহযোগিতা এবং নিঃস্বার্থ ভালোবাসা। আসুন আজ একটি ছোট্ট ফোন কল, একটি বার্তা কিংবা একটি আন্তরিক শুভেচ্ছার মাধ্যমে প্রিয় বন্ধুকে জানিয়ে দিই, তুমি আমার জীবনের অমূল্য সম্পদ।
1: শ্রোতা বন্ধু, আজকে ফ্রেন্ডশিপ ডে। আজকের এই বিশেষ দিনে সকল বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটি বার্তা। বন্ধুত্ব হোক বিশ্বাসের, সম্পর্ক হোক ভালোবাসার, আর প্রতিটি দিন ভরে উঠুক আন্তরিকতার আলোয়। আর শ্রোতা বন্ধু, আপনাদের সাথে রয়েছে আজ অভিজ্ঞাপনে আমি আর যে চিন্ময়,
0: আর সাথে রয়েছে আমি সত্যজিৎ।
1: আমাদের বন্ধুত্ব অটুট হয়ে থাকুক আপনার সাথে।

0: শ্রোতা বন্ধু, প্রতিটি দিনই রয়েছে বিশেষ বিশেষ কোনো না কোনো ঘটনাবলী ইতিহাসের পাতায়। আজ 2রা আগস্ট, চলুন দেখে নিই ইতিহাসের পাতায় কিছু বিশেষ বিশেষ ঘটনাবলী। 1841 সালে শান্তিপুরে যোগসিদ্ধ মহাপুরুষ বিজয়কৃষ্ণ গোস্বামীর আবির্ভাব আজকের দিনেই। যথাসময়ে শান্তিপুরে গোবিন্দ অধিকারীর টোলে অধ্যয়ন শুরু। তার বিভিন্ন বিষয়ে অসাধারণ মেধা থাকলেও জগৎ ও জীবন সম্পর্কে এক প্রবল সত্য সান্নিধ্য তাঁর ছিল। সংস্কৃত সাহিত্য ও ধর্মশাস্ত্রের প্রতি অনুরাগের জন্য তিনি সংস্কৃত কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু পড়াতে মন বসাতে পারলেন না। শেষে সংস্কৃত কলেজ ছেড়ে মেডিকেল কলেজে ভর্তি হলেন, কিন্তু সেখানেও দেহবিজ্ঞান ও চিকিৎসাবিদ্যা পড়তে খুব একটা উৎসাহ পেলেন না। ফাইনাল পরীক্ষার আগেই কলেজ ছেড়ে দেন আর ব্রহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হন। তিনি দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে নানা তত্ত্বকথা শুনতেন। তার নতুন নাম হয় অচ্যুতানন্দ সরস্বতী। শেষ জীবনে তিনি হরিভক্ত বৈষ্ণব হন। তাঁর রচিত গ্রন্থের নাম প্রশ্নোত্তর।
1: ১৮৬১ সালে প্রখ্যাত রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি জন্মগ্রহণ করেন আজকের দিনে। তিনি বিএ পরীক্ষা দেওয়ার আগে গিলক্রাইস্ট বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং 1882 সালে তিনি বিলেত যান। 1887 সালে এডিনবরো বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে মৌলিক গবেষণার জন্য ডিএসসি ডিগ্রি এবং বিশ্ববিদ্যালয় হোপ পুরস্কারও তিনি লাভ করেছিলেন। তিনি বিজ্ঞান কলেজের রসায়ন বিভাগের পালিত অধ্যাপক পদে দীর্ঘদিন অধিষ্ঠিত ছিলেন। ভারতবর্ষের প্রথম রাসায়নিক দ্রব্য ও ওষুধ প্রস্তুত করার কারখানার তিনিই প্রতিষ্ঠাতা। বেঙ্গল কেমিক্যাল তারই প্রতিষ্ঠান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সভাপতি পদে 20 বছর নিযুক্ত ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তারই উৎসাহ ও প্রচেষ্টায় ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। অগণিত ছাত্রের সঙ্গে তার সম্পর্ক ছিল স্নেহের। মানব কল্যাণের জন্য তার সঞ্চিত অর্থের অকাতর বিতরণ তাকে দেশবাসীর কাছে মহত্ত্ব ও শ্রেষ্ঠত্বে পৌঁছে দিয়েছে। তার বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি 2টি খণ্ডে প্রকাশিত হয়। দেশি বিদেশি 4টি বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিগ্রি লাভ করেছিলেন। হ্যাঁ, তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
0: আজকের দিনে 1899 সালে মহেন্দ্রনাথ দত্ত শিশু সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা বরিশালে জন্মগ্রহণ করেন। আর আজকের দিনে 1922 সালে টেলিফোনের আবিষ্কর্তা আলেকজান্ডার গ্রাহাম বেল প্রয়াত হন। আজকের দিনে 1924 সালে নাট্যকার ঔপন্যাসিক জেমস বল্ডউইন জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1980 সালে ভাস্কর রামকিঙ্কর বেজ প্রয়াত হন।
1: সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাই থাকছে।
0: এবার শ্রোতা বন্ধু, আজকের চিঠি। প্রথম চিঠি লিখেছেন লালুনি বৈদ্যবাটি হুগলি থেকে। প্রিয় রেডিও আগরতলা, আগস্ট মাসের বিষয় আমাদের দেশ আমাদের স্বপ্ন। আগস্ট মাস স্বাধীনতার মাস, সার্থক জনম আমার জন্মেছি দেশে, তাই তো বিশ্বাস। স্বাধীনতা দিবসের মহেন্দ্রক্ষণে আমার স্বপ্নের ভারতে গঙ্গা ও কাবেরী, সিন্ধু ও ব্রহ্মপুত্র মুক্ত ধারায় পরস্পর মিলে মিশে বয়ে চলবে নিরন্তর। ভারতের সমস্ত মহান সুর সৃষ্টির যুগলবন্দিতে

করে। কোনো এক রাষ্ট্রনায়ক তখন তার টুকরো লেখাগুলিকে গেঁথে লিখতে বসবেন ভারতের পুনরাবিষ্কার। বিশ্ব সম্প্রদায়ের মধ্যে আমার স্বপ্নের ভারত মাথা তুলে দাঁড়াবে এমন এক দেশ হিসাবে যাকে তার দুর্বলতম প্রতিবেশীও ভয় পাবে, আবার দুনিয়ার প্রবলতম দেশটিও তাকে ভয় দেখাতে বা ব্ল্যাকমেল করতে পারবে না। এই ভারত থাকবে দুনিয়ার প্রথম পাঁচটি দেশের মধ্যে। অর্থনৈতিক অবস্থার দিক থেকেই তো বটেই, অলিম্পিক পদক সংখ্যার দিক থেকেও। আমার স্বপ্নের ভারত হবে এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যার নীতি হবে সর্বধর্ম সমভাব নয়, সর্বধর্ম বর্জিত। ব্যক্তির বিশ্বাসে হস্তক্ষেপ না করেও রাষ্ট্র সক্রিয়ভাবে বৈজ্ঞানিক ও যুক্তিবাদী বিশ্ব দৃষ্টিভঙ্গির প্রসারে সচেষ্ট হবে। আমার স্বপ্নের ভারতে অস্পৃশ্যদের হরিজন নাম দিয়ে মহিমান্বিত করার পরিহাস বন্ধ হবে। দলিত বলে কোনো বিশেষ বর্গ থাকবে না, সেখানে জাতগুলি মিশে যাবে শ্রেণীতে, আর তারও প্রত্যেক সদস্যের থাকবে নিজের স্বকীয়তা। এমন এক ভারতের স্বপ্ন দেখি যেখানে মহাকাশযান ছুটে যাবে গভীর মহাশূন্যে, ভারতের বিজ্ঞানী ও গণিতবিদেরা কষবেন সমীকরণ, প্রকৃতির মৌলিক শক্তিগুলিকে একটি একক সূত্রে গাঁথার চেষ্টায়। আমার সব স্বপ্নের সেরা স্বপ্ন এমন এক মাতৃভূমি যেখানে প্রতিটি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা সব থেকে মূল্যবান বলে গণ্য হবে, যেখানে ভিন্ন মত পোষণ করা হবে স্বাভাবিক ব্যাপার। আমার স্বপ্নের ভারত দাঁড়িয়ে আছে আজকের ভারতীয় সমাজের বুনিয়াদী প্রক্রিয়াগুলির ওপর ভিত্তি করে, আর একে বাস্তবে রূপ দেওয়ার জন্য বহু মানুষ তাদের শেষ রক্তবিন্দুগুলি উৎসর্গ করতে অঙ্গীকারবদ্ধ। কবিগুরুর ভাষায়, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। শুভেচ্ছা সহ লালুনে, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি।

পরের চিঠিটি পাঠিয়েছেন তপন কুমার মজুমদার, রাজারহাট, কলকাতা থেকে। বন্ধু লিখছেন, দেশ বন্ধু অভিজ্ঞাপন, তোমার আগস্ট মাসের প্রথম ভাবনার বিষয় রেখেছ আমার দেশ আমার স্বপ্ন, যার সাযুজ্যে জানায় ভারতের 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নের আন্তরিক শ্রদ্ধার্ঘ। কবির গানে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের দেশের এক সুপ্রাচীন ঐতিহ্য আছে, নানা দর্শনীয় স্থানে ভারত পৃথিবী বিখ্যাত। এদেশের আকাশ বাতাস নদ নদী পাহাড় ও অরণ্যের শোভা সম্পদে স্বদেশী ও ইতিহাসের বিভিন্ন পর্বে আগত বিদেশিদের মন আকৃষ্ট করেছে। স্বদেশ প্রশস্তি বা স্বদেশ ভক্তি সে প্রাচীনকাল থেকেই আবহমান। ভারতের ভাষা ধর্মবিশ্বাস নৃত্যকলা সঙ্গীত স্থাপত্য শৈলী খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদ এক এক অঞ্চলে এক এক প্রকারের, কিন্তু তা সত্ত্বেও এই সবের মধ্যে একটা সাধারণ একাত্মতা পরিলক্ষিত হয়। ভারতের সংস্কৃতি কয়েক সহস্রাব্দ প্রাচীন, এই সব বৈচিত্র্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও রীতিনীতিগুলির একটি সম্মিলিত রূপ।

ভারত ও পিছিয়ে নেই। বিশ্ব রঙ্গমঞ্চে ভারত আজ যথেষ্ট মর্যাদার অধিকারী। খাদ্য, শিল্প, কারিগরি বিদ্যা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবনযাত্রার মান উন্নয়ন সব দিকে ভারত অনেক উন্নত করেছে। চড়ুইবেতি তার মন্ত্র। এগ্রো টেকনোলজিতে ভালো ফলন, মেডিকেল টেকনোলজিতে স্ক্রিনিং, রোগ নির্ণয়, চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়া, পথঘাট, পরিবহন, মহাকাশ উৎক্ষেপণ প্রভৃতি ক্ষেত্রে বহুলাংশে ক্রমবর্ধমান। আর পরিশেষে আমাদের দেশ ভারতবর্ষ। দেশ আমাদের সকলের, দায়িত্ব সকলের। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীন দেশের নাগরিক হিসেবে এই চেতনা শিক্ষিত সমাজে নয়, দেশের সর্বত্র সঞ্চারিত করা প্রয়োজন। অন্তত একবিংশ শতকের দুই দশক পার করে যদি কিছু আমাদের আত্মসমীক্ষা জাগে, সেইটুকু হবে ভবিষ্যৎ ভারত গঠনের সমিধ। আর তাতে সফল হবে তবেই তো সুস্থ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠত্বের শিরোপা পাবে। কবির গানে বলো বলো বলো সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। শুভেচ্ছান্তে তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা 157।

এবারে চিঠি লিখেছেন বৃন্দাবন ঘোষ, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। প্রিয় অভিজ্ঞাপন, বয়সের সাথে সাথে দেশ শব্দটার গভীরতা আর তার অর্থ আমার এক নতুন রূপকে ভাবায়। আমাদের এই সবুজ শ্যামল ভূখণ্ড কেবল কতগুলো সীমানা রেখা বা মানচিত্রের বাঁধন নয়, এ হলো কোটি জীবনের স্পন্দন, 30 লাখ শহীদের অমলিন রক্ত, হাজারো বীরাঙ্গনার দীর্ঘশ্বাস আর অগণিত রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত আমাদের এই পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা, যে স্বাধীনতার বাতাসে আমরা আজ মুক্ত নিঃশ্বাস নিচ্ছি, তা কেবল ইতিহাস বইয়ের রোমাঞ্চকর গল্প নয়, তা আমাদের অস্তিত্বের মূল সুর, আমাদের ধমনীতে প্রবাহিত গর্বের স্রোত। ভোরের নরম আলোয় যখন মেঠো পথের বাঁকে কোনো বাউলির এক তারা বেজে ওঠে, কেবল গোধূলি লগ্নে কুল ঘেঁষা নদীর বুকে দূর থেকে কোনো মাঝির ভাটিয়ালি সুর ভেসে আসে, তখন আমার বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ খেলে যায়। মনে হয় এই তো আমার প্রাণীর স্বদেশ, যে মাটিকে ভালো না বাসলে জীবনটাই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু কেবল অতীত গৌরবে বুঁদ হয়ে থাকাই তো দেশপ্রেম হতে পারে না। 2047-এ আমার দেশের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে, তার জন্য আমার স্বপ্ন এই রূপসী মাটিকে আরো সুন্দর, আরো হৃদ্য করে গড়ে তোলা। আমি এমন এক স্বদেশের কল্পনা করি যেখানে স্বাধীনতার আসল আলো পৌঁছাবে প্রতিটি কুড়ে ঘরে, প্রতিটি তৃষিত প্রাণে, যেখানে থাকবে না কোনো ক্ষুধার হাহাকার, কুসংস্কারের অমাবস্যা কিংবা ভেদাভেদের কৃত্রিম দেয়াল। এমন এক মুক্ত সমাজ যেখানে

তার স্বাধীনতা থাকবে পাখির ডানার মতো অবাধ, জ্ঞান ও ভালোবাসার চর্চায় বিকশিত হবে প্রতিটি তরুণ প্রাণ। আমাদের অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করা এবং দেশকে স্বনির্ভরতার চূড়ায় নিয়ে যাওয়া আমাদেরই তো পবিত্র দায়িত্ব। আমরা যে যার কর্মক্ষেত্রে যদি একটু নিষ্ঠা, সততা আর অকৃত্রিম ভালোবাসা দিয়ে কাজ করে যাই, তবেই শহীদদের সেই মহৎ আত্মত্যাগ সার্থক হবে। মাটির ঋণ শোধ করতে আমাদের আলো হাতে এগিয়ে যেতেই হবে। এটি বৃন্দাবন ঘোষ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া।

0: পরের চিঠিটি পাঠিয়েছেন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, ভারত আমাদের মাতৃভূমি। এটি প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ। স্বাধীনতা প্রাপ্তির পর থেকে দেশ অনেক দূর এগিয়েছে, তবু মনের কোণে একটি আদর্শ ভারতের ছবি ভেসে ওঠে। আমার স্বপ্নের ভারত হল প্রগতি, শান্তি, মানব মর্যাদার এক অনন্য প্রতীক। আমার স্বপ্নের দেশ মানে এমন এক ভূখণ্ড যেখানে কোনো মানুষ না খেয়ে ঘুমোবে না, কুঠে ঘরের শিশুটিও পাবে সুশিক্ষার সমান আলো, শিক্ষার আলোয় দূর হবে সব অন্ধকার ও কুসংস্কার, চিকিৎসা সেবা হবে সবার জন্য সহজলভ্য, অর্থের অভাবে কোনো জীবন ঝরে যাবে না। আমাদের দেশ মানে নদী সবুজে ঘেরা এক শান্তির নিকের, এখানে জাত ধর্ম কিংবা ভাষার কোনো বিভেদ থাকবে না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করবে, তরুণ প্রজন্ম আর বেকারত্বের হতাশায় ডুববে না, তাদের হাতে থাকবে কাজের সুযোগ আর চোখে থাকবে সফলতার দীপ্তি। দুর্নীতি আর অন্যায় মাথা তুলে দাঁড়াতে পারবে না, আইনের শাসন হবে কঠোর ও নিরপেক্ষ, নারীরা স্বাধীনভাবে নিরাপদে রাতেও পথে চলতে পারবে, এমন একটা সমাজ, এমন একটা সমাজ আমি দেখতে চাই। 2047 সালে স্বাধীন ভারতের শতবর্ষ পূর্ণ হবে। আমার স্বপ্নের 2047 সালের ভারত হবে একটি সম্পূর্ণ উন্নত, দুর্নীতিমুক্ত এবং আত্মনির্ভরশীল দেশ, যেখানে প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ থাকবে, বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতিতে বিশ্বকে নেতৃত্ব দেবে এক নতুন ও শক্তিশালী ভারত। এই স্বপ্ন শুধু একা আমার নয়, আমাদের সবার। আমরা যদি নিজেদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের কথা আগে ভাবি, তবে এই স্বপ্ন সত্যি হতে বেশি সময় লাগবে না। স্বপ্ন দেখা মানে ভবিষ্যতের পথ তৈরি করা। আমার স্বপ্নের ভারতকে বাস্তবে রূপ দিতে হলে দেশের প্রতিটি নাগরিককে নিজ দায়িত্ব পালন করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের প্রিয় ভারত বিশ্বমঞ্চে এক গৌরবোজ্জ্বল ও আদর্শ রাষ্ট্রে পরিণত হবে। বিখ্যাত বাঙালি গীতিকার ও সুরকার অতুল প্রসাদের মতো ভারতের গৌরব, ঐতিহ্য ও পুনর্জাগরণের আশাবাদ ব্যক্ত করে সমবেত কণ্ঠে গেয়ে উঠি, বলো বলো বলো সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসর লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন ইয়ে পুরবে। শুভেচ্ছা আনতে বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
1: শ্রোতাবন্ধু, এবার চলে যায় তথ্যাবলিতে। তথ্য সংস্কৃতি দপ্তর ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে অশ্বিনী কুমার বিশ্বাস মেমোরিয়াল ক্লাসিক্যাল মিউজিক কম্পিটিশন 2026। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথমে

0: ভিত্তিক হবে, তারপরে রাজ্যভিত্তিক অনুষ্ঠিত হবে এই কম্পিটিশন। জেলাভিত্তিক স্তরে যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে নিয়ে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা হবে। ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত একটি গ্রুপ, আর ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ অবধি আরেকটি গ্রুপ। বিষয় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত, নৃত্য, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে যে কোনো একটি, তবলা ও যে কোনো বাদ্যযন্ত্রের প্রতিযোগিতা হবে। যোগাযোগ করতে হবে নিজ নিজ বিদ্যালয়ে।
1: ইয়াং ট্যালেন্ট আর্টিস্ট অ্যাওয়ার্ডের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ডিমাপুরস্থিত উত্তর পূর্বাঞ্চল 2026 সাংস্কৃতিক কেন্দ্র 2027 বছরের ইয়াং ট্যালেন্ট আর্টিস্ট অ্যাওয়ার্ডের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে। লোক ও উপজাতীয় সঙ্গীত, গান ও নৃত্য, থিয়েটার, নৃত্য, নাটক, মূকাভিনয়, চিত্রকলা, কাঠ, বেত ও বাঁশের হস্তশিল্প, ঐতিহ্যবাহী তাঁত ও হস্তশিল্প, মৃৎশিল্প, বিভিন্ন শিল্পকলার ক্ষেত্রে অসামান্য প্রতিভাধর শিল্পী ও কারুশিল্পীরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। 31 মার্চ 2026 তারিখ ভিত্তি ধরে 18 থেকে 30 বছর বয়সী তরুণ শিল্পী ও কারুশিল্পীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময়সীমা আগামী 31 আগস্ট। বিশদ জানতে https://nezccinda.org/home/advertisement এই ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে।
0: শ্রোতা বন্ধু, এবার স্বাস্থ্য বিষয়ক একটি টিপস, মেথি বীজ। মেথি ভেজানো জল আপনার জন্য অনেক নিরাপদ। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস মেথি ভেজানো জল খাওয়া একটি জনপ্রিয় স্বাস্থ্য ট্রেন্ড বটে। ওজন কমানো, রক্তের সুগার নিয়ন্ত্রণ কিংবা হজমের সমস্যা দূর করতে গ্রহণ করতে পারেন এটি। মেথি বীজের মূল কার্যকারিতা আসে এর মধ্যে থাকা সক্রিয় জৈব যৌগ থেকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার, স্যাপোনিন, ডায়োসজেনিন এবং অ্যালকালয়েড। এই উপাদানগুলো শরীরের মেটাবলিজম ও বিপাক প্রক্রিয়াকে প্রভাবিত করে।
1: জানিয়ে দিচ্ছে আমাদের আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর থেকে জানানো পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি আশেপাশে এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ শতকরা পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন 58%। আবহাওয়ার সতর্কতা জানানো হয়েছে রাজ্যের কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস শ্রোতা বন্ধুরা, এবং সেই সাথে শেষ করব আমাদের আজকের অভিজ্ঞাপন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় শেষ করছি অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপন উপস্থাপনে ছিলাম আমি সত্যজিৎ,
0: আর আমি আরজে চিন্ময়।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ শিলং কেন্দ্র থেকে।

ছিলেন। প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ এবং এরপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। এখন কচিকাঁচাদের জন্য অনুষ্ঠান কাকলি।

0: সুপ্রভাত প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমাদের হাসি আনন্দ আর অফুরন্ত প্রতিভাকে সঙ্গে নিয়ে আবারও শুরু হতে চলেছে তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান কাকলি। গান, কবিতা, ছড়া আর মজার মজার আড্ডায় আগামী কিছুক্ষণ আমরা থাকব একসঙ্গে। তাই সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। চলো শুরু করে দেওয়া যাক আজকের কাকলির আসর। এবারে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রথম বন্ধু ঋদ্ধিমান ভট্টাচার্য। তো ঋদ্ধিমান, বলো যে কোন খেলাটা পছন্দ করো?
1: তুমি যে বললে বলতে, পছন্দের গেম কোনটা? মাঝে মাঝে ভালো লাগে ফুটবল, আমার মাঝে মাঝে ইনডোর গেম, আর কম ঠিক নেই।
0: আচ্ছা, মানে সবকিছুই ভালো লাগে?
1: সবকিছু, কিন্তু মাঝে মাঝে মুড সুইং করে একটা হঠাৎ করে ভালো লাগে, একটা খারাপ লাগে।
0: আচ্ছা, ঠিক আছে। ক্রিকেট ভালো লাগে?
1: ভালো তো লাগে, কিন্তু বাড়িতে খেলার কেউ নেই, দিদির পরীক্ষা, দাদার পরীক্ষা সব।
0: ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর পছন্দের সিঙ্গার, সেটাও কি ঠিক নেই? মানে সব সিঙ্গার কি ভালো লাগে নাকি নির্দিষ্ট? সবাই? বেশ বেশ, তুমি আমাদের কোন আবৃত্তিটা শোনাচ্ছ?
1: আমি দিলীপ দাসের জয়নাল শোনাবো।
0: চলো।
1: নমস্কার, কবি দিলীপ দাসের জয়নাল। 47 দেখিনি আমি, 71 দেখেছি। ক্ষুদিরামকে দেখিনি আমি, জয়নালের দু চোখের আগুন দেখেছি। আমাদের পাড়াগায়ে নদী এমন যে তিতাস, সাচ্চরও রা কারে না। কেমন করে সেও একদিন খুব ভোরে বুক থেকে জ্বালাল ঝড়ের আভাস। আকাশে মেঘ ছিল কি না জানি না, দামাল খাল বিল ভরে গেল, ফুঁসে উঠল জল, দুপারের দেশ জুড়ে রক্ত মাতাল। তবু আজ এতদিন পর যখন দেখি মানুষের আকাঙ্ক্ষাগুলো খোলা আকাশের নিচে অনাদরে রৌদ্রে শুকোয়, বড় কষ্ট হয় বুকে, ইচ্ছে হয় ফের ডেকে উঠি, জয়নাল জয়নাল। মৃত্যুর মুহূর্ত ভুলে জেগে উঠ ভাই, আরো একটা যুদ্ধ চাই, আরো বড় মুক্তির লড়াই। নমস্কার।
0: বেশ, খুব ভালো হয়েছে আমাদের ছোট্ট বন্ধুর জন্য। এবারে জোরে একটা করতালি হয়েছে। এবারে চলে যাচ্ছি আমাদের আরো একজন পুচকে বন্ধুর কাছে। কি নাম তোমার?
2: সুমেধা ভৌমিক।
0: সুমেধা ভৌমিক, আচ্ছা, খুব সুন্দর নাম। সুমেধা, কেমন আছো তুমি?
2: ভালো।
0: ভালো আছো? আচ্ছা, আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বলো?
2: খুব ভালো।
0: খুব ভালো লাগছে, ঠিক আছে। সুমেধা কোন স্কুলে পড়ে?
2: আমি ভবানীশ্রী বিদ্যা মন্দির।
0: আর কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। বেশ, সুমেধা, বাড়িতে তোমার কে কে আছে?
2: আমার মা, বাবা, দাদু, ঠাম্মা আর কাকা।
0: আচ্ছা, সবচাইতে বেশি সুমেধাকে কে ভালোবাসে?
2: মা।
0: আচ্ছা, ঠিক আছে। সুমেধা, স্কুলে কজন ফ্রেন্ড আছে বলো?
2: অনেক।
0: অনেকজন বন্ধু আছে? আচ্ছা, কি করো স্কুলে? লেখাপড়া তো করো, তাছাড়া আর কি কি করো? খেলাধুলো হয়? আচ্ছা, কি কি খেলা খেলো? গান হয়? আচ্ছা, ঠিক আছে। সুমেধা, গান ছাড়া আর কি শেখে?
2: যোগা, আর্ট।
0: আর্টও শেখো, যোগাও শেখো? বেশ, তো কোনটা বেশি পছন্দ?
2: ড্রয়িং।
0: লেখাপড়া ভালো লাগে? কতটুকু? বেশি না কম? কোনটা বেশি ভালো লাগে? কোন বইটা পড়তে বেশি ভালো লাগে শুনি? সায়েন্স। ঠিক আছে, সুমেধা আজকে আমাদের গান শোনাবে। কোন গান শোনাবে সুমেধা?
2: হে পার্থ সারথি, আমি যেন পড়ে যাচ্ছি।
0: দুটো গান সুমেধা আমাদের শোনাবে, ঠিক আছে। চলো সুমেধা, তাহলে এবারে আমরা গানে যাই।

0: বাহ, খুব সুন্দর হয়েছে, একেবারে তোমার নামের মতো সুন্দর, সুমেধা, তাই তো? সুমেধা নামটা কে রেখেছে?
1: দাদু।
0: দাদু রেখেছে, বেশ, খুব ভালো। আচ্ছা সুমেধা, বলো, এই যে তুমি গান শেখো, তারপরে আর্ট করো, যোগা করো, তো এই সবগুলোকে তুমি মানে সময়টাকে কিভাবে ম্যানেজ করো, লেখাপড়ার পাশাপাশি কিভাবে করো?
1: সানডেতে হয়।
0: আচ্ছা, সবগুলো সানডেতে হয়?
1: হ্যাঁ। আচ্ছা, সকালে গান হয়, এরপরে আর্ট হয়, এরপরে
0: যোগা। বেশ, আর সবচাইতে বেশি কে সাপোর্ট করে এটাতে? মা। আচ্ছা, সুমেধা বড় হয়ে কি হতে চায়?
1: প্রফেসর।
0: প্রফেসর, বেশ, ঠিক আছে। সুমেধা, গান করতে ভালো লাগে? ঠিক আছে। আচ্ছা, এবারে বলো যে তারপরে কোন গানটা করছো?
1: আমি জানি প্রিয় ছন্দ।

0: নমস্কার।
1: বাহ, আমাদের ছোট্ট বন্ধু সুমেধার জন্য একটা জোরে করতালি হয়ে যাক। এবারে চলুন আমরা চলে যাই কবিতার জগতে। আমাদের ছোট্ট বন্ধু দিগ্যাঙ্গনা রয় এবারে কবিতার ঝুলি নিয়ে কিন্তু হাজির হয়েছে আমাদের কাছে। দিগ্যাঙ্গনা, কেমন আছো তুমি?
2: আমি খুব ভালো আছি।
1: তোমাকে আবারও আমাদের স্টুডিওতে পেয়ে কিন্তু খুব ভালো লাগছে। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে?
2: খুবই ভালো।
1: বেশ, আচ্ছা দিগ্যাঙ্গনা, এখন তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস ফাইভে পড়ি শ্রীকৃষ্ণ মিশন স্কুলে।
1: আচ্ছা দিগ্যাঙ্গনা, আজ আমরা কোন আবৃত্তিটা শুনব?
2: কিশোর স্বপ্ন,
1: কাজী নজরুল ইসলামের লেখা। বেশ, তাহলে চলো।
2: মা আমারে সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশে, রইব না আর আঁচল ঢাকা গণ্ডি আঁকা দেশে।

0: মা এখানে নাই যে জীবন প্রাণের আবির খেলা, আপনাকে যে আপনি মোরা হানছি অবহেলা। স্কুলে যাও চাকরি করো, আদর্শ নাই হার বড়। সকালবেলা জেগে ওঠা ঘুমিয়ে সন্ধ্যাবেলা, দেশ কোথা মা এই যে শুধু শ্মশান সবের মেলা। জানি না মা ভালো কিংবা মন্দ ওরা করে, মরার দেশে তা থুই নেচে দেশ তাহাদের হরে। প্রাণের আগুন লাগিয়ে বেড়ায় প্রাণহীনদের পাড়ায় পাড়ায়, সেই আগুনের শিখা মাগো এসেছে মোর ঘরে। আমি তাদের দলের হব কাঁদি তাদের তরে, আমি যাব মৃতের দেশে আঘাত দেওয়া হয়ে। জয়ের আশা জাগবে তাদের হয়তো পরাজয়ে, যাব ঢেকো স্লোভাকিয়ায় চীন জাপান ও দূর রাশিয়ায়, যৌবনের এই অগ্নিমন্ত্রে আসব দীক্ষালয়ে। লাগিয়ে আগুন ভাগিয়ে দেব, ভাগিয়ে দেব ভয়ে। মা গো তুমি ভয় করো না, আমি মরি যদি স্রোতের মুখে আপনি ভেসে আনব বয়ে নদী। মা গো আমি হারিয়ে গেলে জাগবে দেশে যে সব ছেলে, তাদের মাঝে পুত্রে তোমার দেখবে নিরদধি। কটি ছেলে পাবে মা গো আমি হারাই যদি, ম্যালেরিয়ায় ভুগব না মা, মরব না তোর কোলে, ডাকতে তোরে দেব না মা চাকরের মা বলে। রাজরানী মা করব তোরে ত্রিভুবনের রত্ন হরে, তারই তরে পারি দেব সাত সাগরের জলে। লঙ্ঘিত মোর গিরিধারী যাব আমি চলে, আমার দেশের সকল মাতা কাঁদবে আমার তরে, ভাববে তাদের আপন ছেলে গেছে দেশান্তরে। এই ভারতের প্রসাদ পেয়ে দেশ বিদেশের ছেলে মেয়ে ধন্য হতো আগে যেমন, তেমনি আজও হবে তোমার পুত্র না যদি রয় আশার স্বপ্ন রবে। নমস্কার।
1: বাহ খুব সুন্দর হয়েছে, আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি হয়ে যাক। সুরে সুরে গানে গানে এগিয়ে চলেছে আমাদের অনুষ্ঠান, আর এবারে পৌঁছে গেছি আমাদের আরো একজন ছোট্ট বন্ধুর কাছে। বন্ধু কি নাম তোমার বলো?
2: আরিয়া বিশ্বাস।
1: আচ্ছা কেমন আছো তুমি?
2: আমি খুব ভালো আছি।
1: তুমি আগেও আমাদের স্টুডিওতে এসেছিলে তাই তো? ঠিক আছে, আজকে তুমি আমাদের কোন গান শোনাবে? আমাদের
2: বসন্ত বহিল সখি আর ওরে গৃহবাসী।
1: আচ্ছা তাহলে প্রথমে কোনটা শোনাবে আমাদের?
2: বসন্ত বহিল।
1: চলো তাহলে আমরা গানে যাই।

0: আমাদের ছোট্ট বন্ধুর জন্য একবারে জোরে একটা করতালি। এবারে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের একেবারে সর্বশেষ বন্ধু এবং সবচাইতে ছোট্ট বন্ধু ঋদ্ধিস্মিতা ধরের কাছে। ঋদ্ধিস্মিতা, কেমন আছো তুমি?
1: ভালো আছি।
0: ভালো আছো? তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: অক্সিলিয়াম গার্লস স্কুল।
0: অক্সিলিয়াম গার্লস স্কুল, আচ্ছা। আর কোন ক্লাস?
1: ক্লাস 1।
0: ক্লাস 1 এ পড়ো? বাহ। তো ঋদ্ধিস্মিতা আজকে আমাদের কি শোনাবে বলো?
1: খেলিছে জলদি।
0: গান গান শোনাবে? বেশ। তো ঋদ্ধিস্মিতা,

0: তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে বলো?
1: বেঙ্গলি সাবজেক্ট।
0: বেঙ্গলি পড়তে ভালো লাগে? আচ্ছা, আর ঋদ্ধিস্মিতার বাড়ি থেকে কে আছে?
1: আমি আছি, ভাই আছে, মা আছে, বাবা আছে।
0: আচ্ছা, সবচাইতে বেশি ঋদ্ধিস্মিতাকে কে আদর করে?
1: মা।
0: ঋদ্ধিস্মিতা তো আগে আমাদের স্টুডিওতে এসেছিল একবার। আচ্ছা ঋদ্ধিস্মিতা, এই যে তুমি গান করছো, তো গানটা মনে রাখতে পারো? এত বড় গান কে মনে করিয়ে দেয় তোমাকে?
1: মা।
0: মা মনে করিয়ে দেয়, বেশ। ঋদ্ধিস্মিতা, আমরা কোন গানটা শুনবো?
1: খেলিছে জল দিবি।
0: ঠিক আছে, কিন্তু তার আগে বলো যে ঋদ্ধিস্মিতা বড় হয়ে কি হতে চায়?
1: ডক্টর।
0: ডক্টর হতে চাও? ঠিক আছে, তার জন্য ঋদ্ধিস্মিতাকে এখন থেকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা করতে ভালো লাগে কি? ভালো লাগে। আর তুমি তো বলেছিলে বেঙ্গলি পড়তে ভালো লাগে, তাই তো? ঠিক আছে, তাহলে চলো ঋদ্ধিস্মিতা, গানে যাই আমরা।

বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট ঋদ্ধিস্মিতার জন্য এবার জোরে একটা করতালি আছে। ছোট্ট বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর গান, গল্প, কবিতা আর মিষ্টি মিষ্টি কথায় আজকের আসর সত্যি প্রাণবন্ত হয়ে উঠেছিল। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা মন দিয়ে লেখাপড়া করবে, বড়দের সম্মান করবে, নিজের স্বপ্নকে ভালোবাসবে এবং সবসময় হাসি খুশি থাকবে, এই শুভকামনাই রইল। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও নতুন নতুন ছোট্ট বন্ধুদের নিয়ে নতুন গান, নতুন কবিতার ডালি সাজিয়ে হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান কাকুলিতে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো।

এতক্ষণ শুনছিলেন কচি কাচাদের জন্য অনুষ্ঠান কাকলি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশাত্মবোধক গান দেশ বন্দনা পর্বে।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে 100 সপ্তাহ ব্যাপী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026 প্রস্তুতি পর্যালোচনা করতে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। রাজ্যজুড়ে শিশু শ্রম ও শিশু পাচার রোধে অপারেশন মুস্কান 12 এর আওতায় তেলেঙ্গানায় 6000-এর বেশি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গুজরাট, ওড়িশা এবং কেরল নামে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও তীব্র সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকা চতুর্থ স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। এর মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। সারা দেশে 10,000-এরও বেশি এলাকা থেকে যুবক যুবতীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। মাই ভারত স্বেচ্ছাসেবক, মাই ভারত জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও সংগঠনগুলি, যুব শাখা এবং 125টিরও বেশি সহযোগী আধ্যাত্মিক সংগঠন ভার্চুয়ালি কর্মসূচিতে যোগ দেবে। এই অভিযানের আওতায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা এসডিআরএফ এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা, মহারাষ্ট্র এই তিন রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা করে। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379 কোটি 35 লক্ষ টাকা। হিমাচল প্রদেশ পাচ্ছে 193 কোটি 95 লক্ষ টাকা। অরুণাচল প্রদেশের জন্য রাখা হয়েছে 44 কোটি 55 লক্ষ টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা ও নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বর্ষা শুরুর পর থেকেই রাজ্যগুলোর সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। উপদ্রুত এলাকাগুলিতে ইতিমধ্যে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এর একাধিক টিম। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। নিট পিজি চলতি মাসের 30 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠক চলাকালীন মন্ত্রী ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস, প্রযুক্তি সহযোগী সংস্থা এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত অন্যান্য অংশীদারদের প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেন। মন্ত্রী জোর দিয়ে বলেন যে সর্বোচ্চ সত্যতা এবং নিরাপত্তা বজায় রেখে সুষ্ঠু, স্বচ্ছ ও পরীক্ষার্থী বান্ধব পরীক্ষা নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে করের অংশ হিসেবে 1,09,019 কোটি টাকা অতিরিক্ত কিস্তি হিসেবে প্রদান করেছে। এটি 10ই আগস্ট যে কিস্তি পাওয়ার কথা ছিল তার অতিরিক্ত। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে অতিরিক্ত কিস্তি প্রদানের উদ্দেশ্য হল রাজ্যগুলোকে মূলধনী এবং উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধির আরও সুযোগ করে দেওয়া। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদব বাখতিয়ার ওদলিভিচ আজ থেকে চলতি মাসের 5 তারিখ পর্যন্ত ভারত সফর করবেন। বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী সফরকালে ওদলিভিচ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দিল্লিতে একটি ব্যবসায়িক ফোরামের অনুষ্ঠানে তাঁর যোগ দেবার কথা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তেলেঙ্গানা পুলিশ রাজ্য জুড়ে শিশু শ্রম ও শিশু পাচার বন্ধের লক্ষ্যে অপারেশন মুস্কান 12 নামক এক মাসব্যাপী বিশেষ অভিযানের আওতায় 6,337 শিশুকে উদ্ধার করেছে। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই অভিযান চলে। রাজ্যের নারী নিরাপত্তা শাখার অধিকর্তা চারু সিনহা জানিয়েছেন, তার বিভাগের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। এতে নারী ও শিশু কল্যাণ বিভাগ, শ্রম, স্বাস্থ্য, শিশু কল্যাণ কমিটি, জেলা শিশু সুরক্ষা ইউনিট যৌথভাবে অংশ নিয়েছে। প্রায় 6 বছরের বিরতির পর হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিবকিলা দিয়ে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য ফের শুরু হয়েছে। রাজ্যের রাজস্ব মন্ত্রী জগৎ সিং নেডি গতকাল কিন্নর জেলার পু মহকুমার নামগা সীমান্ত পঞ্চায়েত এলাকায় ছুপান ট্রেডমার্কের উদ্বোধন করেন। তিনি আন্তঃসীমান্ত বাণিজ্য শুরু লক্ষ্যে 17 জন ব্যবসায়ীর একটি দলের যাত্রারও সূচনা করেন। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আইএমডি আগামী দুদিনের জন্য দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও লাদাখে ভারী বৃষ্টি

0: পূর্বাভাস দিয়েছে। এদিকে মহারাষ্ট্রে অবিরাম বর্ষণের ফলে নদী নালা ও হ্রদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকায় বাড়িঘর জলমগ্ন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলগাঁও। এই জেলায় ভারী বর্ষণের ফলে এ পর্যন্ত চারজন প্রাণ হারিয়েছেন। কেরলে অবিরাম ভারী বৃষ্টির ফলে রাজ্য জুড়ে ভূমিধ্বস ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল কোট্টায়াম, ইদুক্কি এবং মাল্লাপুরম জেলায় বৃষ্টিজনিত কারণে ছজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, আবহাওয়া দপ্তর গতকাল কেরলে নটি জেলায় লাল সতর্কতা এবং পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। মহানদী এবং শাখা নদীগুলিতে জলস্তর বেড়ে চলায় ওড়িশায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। কটক, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া এবং খুর্দা জেলায় নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমুদ্রপথে পণ্যবাহী জাহাজে হামলা বন্ধ এবং ইরান আলোচনার টেবিলে না ফেরা পর্যন্ত আমেরিকার এই হামলা জারি থাকবে বলে ট্রাম্প জানিয়েছেন। এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মার্কিন বিদেশ দপ্তর থেকে মধ্যপ্রাচ্যে থাকা তাদের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে মার্কিন নাগরিকদের অবিলম্বে ওই অঞ্চল ত্যাগ করা অথবা পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত সরে আসার প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইরানের ওপর কোনো হামলা চালানো হলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও মধ্যপ্রাচ্যে আমেরিকার জ্বালানি কেন্দ্রগুলিতে তারা আঘাত হানবে বলে ইরান জানিয়েছে। গত সপ্তাহে জাপানের কুমামোতো প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে 38 দাঁড়িয়েছে। আজ সকালে দুর্যোগ মোকাবিলা বিভাগের সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে কুমামোতো প্রদেশের প্রশাসনিক কর্মকর্তারা 38 জনের মৃত্যুর খবর সুনিশ্চিত করেছেন। এই ভূমিকম্পের ফলে হাজার হাজার নাগরিক বাস্তুচ্যুত। জাতীয় পতাকার নকশাকার পিঙ্গালি ভেঙ্কাইয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সোশ্যাল মিডিয়া বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের তেরঙ্গা জাতীয় পতাকা ভারতের গর্ব ও আকাঙ্ক্ষার প্রতীক। শ্রী শাহ বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে পিঙ্গালি ভেঙ্কাইয়ের অসামান্য ভূমিকা প্রতিটি ভারতবাসীকে চিরকাল অনুপ্রাণিত করবে। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। গতকাল গেমসের দশম দিনে ভারত মোট 16টি পদক জয় করে। এবারে গেমসে ভারতের সেরা পারফরমেন্স দেখা গেছে বক্সিংয়ে। 7টি সোনা এবং 3টি রূপ এসছে এই ইভেন্টের থেকে। পুরুষদের 80 কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্গাল এবং 60 কেজি বিভাগে সচিন সিওয়াজ গতকাল সোনা জিতেছেন। মহিলাদের 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, 54 কেজিতে প্রীতি পাওয়ার, 57 কেজি বিভাগে জসমিন লঙ্গোরিয়া, 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্গাস এবং 70 কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী ভারতকে সোনা এনে দিয়েছেন। অলিম্পিক পদকজয়ী লাভলিনা বড়গোহাঁই রূপ পেয়েছেন। এছাড়া নরেন্দ্র বার্নওয়াল এবং যদুমণি সিংও বক্সিংয়ে ভারতকে রূপ এনে দিয়েছেন। অ্যাথলেটিক্সে গুলবীর সিং পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপ জয়ের পর 5,000 মিটারও ব্রোঞ্জ পদক পেয়েছেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে একই গেমসে অ্যাথলেটিক্সে 2টি পদক জয় করে ইতিহাস সৃষ্টি করলেন। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে কমনওয়েলথ গেমসের পতাকা ও হোস্ট বার্টন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে আহমেদাবাদ। এই প্রতিজ্ঞা হস্তান্তরের মধ্য দিয়েই 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে আহমেদাবাদ সরকারিভাবে স্বীকৃতি পাবে। 2030 সালে শতবর্ষে পদার্পণ করছে ঐতিহ্যবাহী গেমস। পতাকা হস্তান্তর অনুষ্ঠানের অঙ্গ হিসেবে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। রাজ্য জুড়ে শিশু শ্রম ও শিশু পাচার রোধে অপারেশন মুস্কান 12-এর আওতায় তেলেঙ্গানায় 6,000-এর বেশি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গুজরাট, ওড়িশা ও কেরালামে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত ত্রিপুরার তত্ত্বাবধানে নেশামুক্ত যুব

ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের রাজ্যস্তরের সূচনা অনুষ্ঠান আজ সকাল 10:30 ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স গড়ে তোলার লক্ষ্যে গতকাল রামকৃষ্ণ মিশনের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। গতকাল আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, জিবিপি হাসপাতাল চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সুপার স্পেশালিটি পরিষেবায় উত্তর পূর্বাঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে বিজ্ঞান, প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে ভারতীয় যুব সম্প্রদায়কে কৃতিত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী যুব সম্প্রদায়ের প্রতি পরিচ্ছন্নতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং ভারতীয় শিল্পকর্ম উপহার দেওয়ার ক্ষেত্রে অবদান রাখার জন্য আহ্বান জানিয়েছেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ কৈলা শহরে অবস্থিত প্রত্নভূমি ঊনকোটি এবং ঊনকোটি ইকো পার্কটি পরিদর্শন করেন। তাছাড়া পেচারথলে বন দপ্তরের উদ্যোগে গড়ে ওঠা এলাচি এবং গন্ডকী বাগিচা ঘুরে দেখেন। কুমারঘাটে বন দপ্তরের রেঞ্জ অফিস সংলগ্ন বনকর্মীদের জন্য নির্মিত ব্যারাকের উদ্বোধন করেন। উদয়পুরে 8 নম্বর জাতীয় সড়কে প্রস্তাবিত বিকল্প রাস্তা তৈরির লক্ষ্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতে যানবাহনের চাপ বিবেচনায় রেখে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর গতকাল থেকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত অতিক্রম করে সরাসরি ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিবকিলার মধ্যে দিয়ে এই ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে জুডোয় প্রথম স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। মেয়েদের 48 কেজি বিভাগে জুডোর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোচকে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ে দ্বিতীয় ধাপে গতকাল থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। দেশের তেল বিপণন সংস্থাগুলি 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম গতকাল থেকে সিলিন্ডার প্রতি প্রায় 200 টাকা কমিয়েছে। দিল্লিতে একটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম এখন হবে 2738 টাকা। পার্বত্য কাছাড়ের নিউ হারাগাংজাও রেল স্টেশন লাইন মেরামত কাজ চলছে, এনএফ রেলের পক্ষ থেকে জানানো হয়। রেল লাইন মেরামতের সাপেক্ষে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় শরৎসংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশলোকে অনুষ্ঠিত খেলায় শরৎসংঘ 2-1 গোলে ত্রিপুরা পুলিশকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম, সেই সাথে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান, সকাল 11:00 বাংলা ছায়াছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান বখরি বদল, বেলা 12:30 খানিমারি, 12:55 চাষের কথা বিষয় জিরা চাষ, 1:05 পদ্মাপুরাণ পরিবেশনের বাপি সাহা ও সহশিল্পী বৃন্দ, দুপুর 1:40 লোকগীতির শিল্পী মনোরঞ্জন দেবনাথ, দুঃখিত লোকগীতির শিল্পী মনোরঞ্জন দাস, দুপুর 1:50 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুস্মিতা গোস্বামী, দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায়, সন্ধ্যে 6:00 কল্যাণী অনুষ্ঠান, সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে শুনবেন রাজ্যের দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন প্রসঙ্গে ডক্টর শিবা দাসের সাক্ষাৎকার, আসরে পরে লোকগীতি শুনবেন মনোরঞ্জন দাসের কণ্ঠে, সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 পরিবেশ ভাবনার অনুষ্ঠান শুনবেন কথিকা সুন্দর পরিবেশের জন্য সৌরশক্তির অবদান, রাত 8:15 বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন হিন্দি ছবির গান, রাত 8:30 হাস্য রসাত্মক অনুষ্ঠানে রসে বসে

আজকের বিষয় মাসের শেষ নমস্কার। রাত 9টায় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী দেবব্রত মল্লিক। 9:15 স্পটলাইট, 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 10টায় অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনে সুধাকর দেবলে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তিত হতে পারে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক বাংলা গান। প্রথম গানখানি শুনুন ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছেন আধুনিক গান। শেষ গানখানি শুনছিলেন শ্রাবন্তী ভৌমিকের কণ্ঠে। এবারে পরপর তিনটি গান শিল্পী মানস ভট্টাচার্য।

বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছিলেন আধুনিক বাংলা গান। আজকের শিল্পীরা ছিলেন ইন্দ্রাণী সেন, স্বাগত দে, শ্রাবন্তী ভৌমিক, মানস ভট্টাচার্য এবং শ্রেয়া ঘোষাল। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান।

নরখনাই তঙ্গ কক বড়কবাই কম থিংজাক দালবিদাল হিন্দি তকেনি রেচাপুংনি পান্ডা তাবুকনি ও রেচাপমুং খানারি জাগৈ তঙ্গ মুস্কান তকেনি।

0: খানাই তঙ্গ কক বরক বাই কম থিংজাক দাল বিদাল হিন্দি তকেনি রুচাপ মমি পান্ডা
1: Driving is art. You are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With six airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
2: Get attractive offers up to ₹63,100. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom. This new year, bring home happiness with Maruti Suzuki Wagoner.
3: Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like dual front airbags, ABS with AVT.
2: And get attractive offers up to ₹61,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
4: To unlock happiness, please enter the password.
5: Not sure what it is.
4: Let me help you. It's Dream Series at 4.99.
5: Woo! That's right. Unlock happiness with the Dream Series that includes limited edition Celerio, Espresso and Alto K10 at just 4.99 lakhs. Hurry! Offer valid for a limited period. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
0: মর খাই তঙ্গ কক বরক বাই কম থিংজাক হিন্দি তকে নি রচা পুংনি পান্ডা আও চাই তংমানী কমিনে অ তকে নি রচা পুং রকন তাবুকনি অ রচা পুঙ্গ খরাং রেখা মোহিত চৌহান ফাইদি খানালাইনে চাতক রচা পুং মর খাই তঙ্গ কক বরক বাই কম থিংজাক হিন্দি তকে নি রচা পুং তাই অ পান্ডা তংনাই দামটিসা তাম্মা জরা

আউচি নিয়া ফাসি জোরাবো করিখা হাইকে চং খানা নামু চুংগো খানাই মালিয়া চং ফাইনাই হাতি ও দেশা খানা তত রিচা পুনি বিশং তুই মালাই ফিনাই আং কক কচারো চং ফাইনাই হাতি ও দেশা মালাই ফিনাই হিনি হাইকে পাইথাগো আং সীমা যতনানো হাম্বাই আফার ফিরো

এতক্ষণ ককবরুক সংযোজনায় শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন, পরিণীতা ছবি থেকে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

আধুনিক ছবি থেকে গানখানি শুনছিলেন রাহুল দেববর্মনের কণ্ঠে। এবারে ছবি তিন ভুবনের পারে গেয়েছেন মান্না দে এবং অন্যান্যরা।

মান্নাদের কণ্ঠে আলো আমার আলো ছবির গানখানি শুনছিলেন। এবারে সোনার খাঁচা ছবির গান শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

রাগ অনুরাগ ছবির গান শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারে দোলন চাপা ছবিতে গিয়েছেন কিশোর কুমার।

লতা মঙ্গেশকরের পরে এবারে দুলুন চাপা ছবির গানখানি গিয়েছেন মোহাম্মদ আজিজ।

আবিষ্কার ছবির গান শুনছেন লতা মঙ্গেশকরের পরে এবারে শিল্পী মোহাম্মদ আজিজ এবং অনুপমা দেশপাণ্ডে।

এতক্ষণ শুনছিলেন বাংলা ছবির গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলো হার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

দীপর কাহাম যতনন আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো চিনি তিনি দীপর জোরানি ককবরক আওয়াই পান্ডা পুলিয়ানো খানাবাদি সেরাই রকনি পান্ডা বখ্রি বদল তে বরকে বিদ্যালোচন কামিনী তেও পান্ডানো কমথিং নাইকা লব দেববর্মা

0: নরক যত না ভাবি কেনা বলা না আইকে নং নং ব্লাক নং হামাই সিনে সরাউনে পান্ডা বকরি বদল ফাইমা জং বাগে নরক সিনে পান্ডানে পান্ডাও নরক বুলিয়া তাম খাই সিনে পান্ডা নং সেং নাই
1: সুপা খালি সাবে খনা নাই
0: আইকে নং নে পাল কেরি সামুন খনা তত কেরি সাবে খনা রে দে
1: ওয়ান সুক্সিডি ওয়ান সুক্সিডি

Di somrok busuni ke kena kan orang kena ya kan ang sai kan bong kan 1858 BC 30 November tabuk ni Bangladesh ni kaisa Bikrampur ni kami tongo a kami ni am sayo bo asai usi kede gai bong gai o hasa kawo a bu phang rong ni bo lang ma tongo ni bo abono tui kaisa LM bo sai to kha tai borok no phunuka kebang no borok a jorowo poitu saya je buphang ni bahige langma tongnai ni ange bo borok no poitu san na bagai bo ni je bo sai to mani abono bo kebang makha bundike borok no bo poitu san na ni bo amo sai to kha bo tamo tamo khai ya ga je buphang ni langma tong ni bo borok no phun thang ni borok kebang bono bia saya তাই বো পাঁচশো কাইসা সামসুন্দর হুনে আ সামসুন্দর যে তাখাই আবো তাইসা তামো খলবজাকি অঙ্গে থাকো অঙ্গে আবো কাইসা কাইসা সুন ফুড়ুমু ই কবি কবি বুফাংরংনি লাংমা দো হুনে তাই জগদীশ চন্দ্র বসু বিনি বাবু করকসা ডেপুটি ম্যাজিস্ট্রেট কাইসা তাই বো বাইথাংনি হানো হামজাংনাই বরক জগদীশ চন্দ্র বসু ব সরাইপুর বিনি কামিনী স্কুল পড়ব তাই ব উল কলকাতা ফাই হেড স্কুল তাই উল ব সেন্ট জেভিয়ার্স কলেজ ব সৃলঙ্কা 1980 বিশ ব বিএ পাস খাই কেম্ব্রিজ ইউনিভার্সিটি ব আর পরীক্ষা পড়ি ব আর নি বুফাং রঙে লাংমা তংহনে আবার ব তে ব সাইটকা তাই ব আ কেম্ব্রিজ ইউনিভার্সিটি নিব ডি এস সি হই কাইসা বুমু উপাধি মানখা বড় মানখা তাই জগদীশ চন্দ্র বসু বাকাই বনি যে বিটাই নাহারমু বতাই ডক্টর ব অকমানি হাইফেন ব ডক্টর ব পাস খাইমিয়াঙ্গি বতাইসা হাই নহাই বাইটানে হাওয়া কিফিলি ফাই ব প্রেসিডেন্ট কলেজ ব কাইসা প্রফেসর ওখা উলকাই ব অমনি বাকে সাইটমং সাইটমং তাই বুনি নাহারমু দে বেটার যন্ত্র রেডিও হই ব কাইসে ব সালামকা হাইবন বিনি মুমু বপুরা রিসুমালিয়া কাহাম সালামালিয়া তাই যে বুফাং রং লাংমা দো হই ব বিনি আবমাং বিনি ওয়ান সুমুং তাই নাহারমু বরং বাহাইকে অম হাইন বিশ্বাস খাই রিমানাই হই তাই জগদীশ চন্দ্র বসু বুফাং রক ব বরক মিলিসু কাহাইন টং থংমা খা খামা অম হাই ওয়ান সুমু ফাই হই তাই বুফাং রক ব থুও হই ব অকক নট ব সাকা অবনে বাকে ওয়ান সুনাই গবাং বুফাং রক সানে রিউই কাইসা জিওল বুফাং পানা তানে রিউই তান খাঙ্গাই ব তাই সালে সালনি পরে তাইসা আ বিনে সাগ ব্রেড বাসবি ফাই তাই বিনি যে বুফাংনি কস রক হায়ো অঙ্গে আবরতই সাইমান কাইসা বুফাংনি ব লাংমা তঙ্গ হই তাই অমরনি বাকে ব কবাং বড় বিশ্বাস খাইনের বাকে ব কাইসা পান্ডাব ব খরচা বন সাকা থানে কাইসা বিথি বুফাং থানে বিথি পাইতো হই সাই সমানি গাই আ বিথি ব বুফাং রুইব থানায় মানে কিন্তু আ দোকানদার আ বিথিনি জায়গা ব বন সিনেরি হকা গাই ব সিনের সাপলি বা বুফাং থাঙ্গি গবাং বরক বন বিশ্বাস আলি আপুকে ব ম ছয় ছয় আবু বিথি আনা হই ব আ সিনে সাইখি বিকা আবরকে বরক ওয়ানা জাখা ম তাগা থাই হই ইয়ংখালে আব সিনেছি উলকাই আ বরক বন নাকার মু সানকা অমুকে কবি কবি বিথি গাই বুফাং থাই তাই সাইমান বুফাংনি ব লাংমা তঙ্গ হই বুদিকে সাইমান সঙ্গ কাইসা বুফাং নাই খেয়াঙ্গাই বুফাং ত্রক ত্রক তরিয়া দানা তর তর এ অন বাকি চিনি অ হানে এলএম গ্রং জগদীশ চন্দ্র বসু ব বুফাংনি লাংমা তঙ্গ হই যে ব অম প্রমাণ খাইমানে প্রুফ খাইমানে আবার বিনি থানে ব্লাই খেন ব কতর ইয়াকবাই মাংখা তাই ব 1917 বিশ্ব জগদীশ বসু ব কাইসা বিজ্ঞান মন্দির হই ব কাইসা কলকাতাও সুনামকা আর আজাগে গবাং মা ডাল বিদাল গর্বেষণা রক খাইজাগ তাই জগদীশ চন্দ্র বসু ব খরকসা এলএম গ্রং সিমিয়া ব খরকসা

0: কক সুজাই নাটক বো সুজাই তাই গবং বো দাল বিদাল বৈরক বো সে কলাং থাকা তাই আপনি বাকে চিনি ও হাওয়া জগদীশ চন্দ্র বসু বো কাসা নেচার ন হামজাই তাই খরকসা দেশ ন হামজাই অমনি বাকে ভারত নি ও হাকতনি বরক বো তামুক থই থামনি ইয়াগুলো ফান বন মৈতু নারেগৈ তনে দিব হাইকাইন রক সাইমা কালামলা না জগদীশ চন্দ্র বসু ব খরকসা সাপ সাইমা কালামলা না হাইকে সামুক চিনি তাই উল্লি পান্ডাও থাকাই হাইকে খাতম চিনি পান্ডা তাই কে তাম সাই খা না গামু শিয়ালসানি কতমা সাই খাই না হাইকে ধনী নি শিয়ালসানি কতমা নুরু তুরুকে সাই খা দিদ
1: শিয়ালসা হা মানো সাকাপো নিম্বু সার তুফাই বাজে পয়নানি আং চাইয়া নি
0: সাকা সাকাতা না মোখার বসার নুই বসানো আং ফ্রমানি তুই ফাইবে দিয়ে আং চাই হাতে
1: না যতন বিন কৌন খাওয়াই যতন ই না হারি হিংকা ওয়া সবাই হিংকাই যতন বিন কৌন খাওয়া পাইছে আংকাই ওয়া নক টাঙ্গি খাবি নি কাশা
0: নক টাঙ্গি খাতা না
1: গাই বর নি বসা যতন ফাই পাই গিয়া চাষে পাই গিয়া যে কত কত মাইন্ড খাই চাইয়া গাই কুমি আপুর হাই খাব কুমি ব বিন বসানা রহনা হানি টং খাব
0: ব শিয়াল মাছ ন বিন বসানা পর বাগে তুই হাই গাত না
1: গা তুই হাই গা গা শিয়াল ব থান্দ্রব অঙ্ক ন চাষিব কাপু
0: ও আ কুমি নি বসানা তুই ভাই ব থান্দ্র কা বিন বসা চাষিব গাত না
1: গা চাষিব গা গা হরং খা খরং খাঙ্গাই তবা গ খাই গাঙ্গাই তাই গাই তাই যদি ব খরং নু গে মাই র খাইবে
0: গে মাই র ব ফাইবে গে দা না
1: গাই বং বং না ব চাইছি কাব গাই ব ফুঙা খাঙ্গাই খারি থাঙ্গা খারি থামাং খারি থামাং খারি থামাং গাই
0: ও শিয়াল মাই র চাবাই বুঝি ব সর চাবাই খাঙ্গাই ব খারি থাঙ্গা দা না
1: গাই তুই কিনা র খাঙ্গাই নে নুকপো আ খাঙ্গাই নে নুমানি সানাম সুজাক সুকাবো
0: আর আকুমি
1: দফু ও কুমু বমতে ইংকে কিসপেন লরি বলা হনি কিয়ং খাঙ্গাই বব এলে চা লাখিবু লাথা সুঙ্গে অসিন তুইয়া হাবুই বাসিন থামাং থামাং থামাং খার থাকবু এলে বো সা সামন ফু গতেসে হাইয়াফু থামাং থামাং থাম লাইছাং কাবু বু কুমি হিং সামন বো তেসে থাঙ্গা দা গাই আ কুমির বুন তাই রিফিল মারিয়া গলা মো মায়ু মন জাকা গায়ং যতন জাতি পন মানি বুন কাসুকা
0: হ্যালো শেয়ার খামা খামা বন গবাং মা মাল মাতর মসার মায়ু কাসুকা দা না
1: গায় বুন বুখা তখা বিন ছাগো কাসাকা দা
0: লকাই শালি ছাগাও কাসাকা দা মায়ু র
1: গা আনি কেন কত মা অন্য পয়সা
0: হাকে বিনি কেন কত মা ব্ল্যাক এন্ড করা তখন না বসকাল সালা মাহাগে তেব খনাত খনাত কেরেন কত মা সরুং পাইছি কেনে হাইকে ন কেরেন কত মানি বিসিং দে নরক তাম ওয়ান সুনা দার নরক সাইমান সাইমান না সং ও কেরেন কত বিসিং দে সং অর সং কাজা সিনালি তং জেসে পানং তু সং সামু হাইমে খাইজাং গাই সং সালচলা সালচা সং মাজং না ছিগে দে হে দা নাই দে শাল মাস্টার বো গবাং মা বুজি বসা বতি রন ব পনা হনি তো মাসে পড়িয়া কারে সে বতাম খাইকা ব সাইখি বউ না সা মন মি লখাই ব সাই সাই জুন আং সালতালা মান সে না পড়ে ব খারমান খারমান খারি সে ব মালিয়া মসারক বাই মাই র ব যত বাজে কাসু জাগে ব লাসকাই কাফিক জাগে ওয়াসিক জাগে সে ব বসার জাছি হে দা অবল বাগে সং সামু হাইবে খাইয়া গে সং সাতলে সাজে সং মা জাগে শিগে দে নর কেব সামু হাইবে রকা তাং দে শিগে দে সামু হাইবে আঙ্গে ব্লেক নো সিনে বাগে সায়া শিগে দে হাইকে খাতু নে কেরে কত মাব ব্লেক নো খনা তো কানা হাইকে আং নো নো তাবু সুন সুনে কক খাজা থানে নর মাকে বা সাদি মাইকে বা তা সারি শিগে দে সিনে তিরপানি বো বুবাগরা পুইলা মানিক মুং নাহার কা ন সাজেমা সাইমিয়া না অবঙ্গাই সিনে বুগ্রা সেং থুং ফা আপ্রুন সিবেন পুলা সিনে তিরপানে বুবাগ্রা রক মানি কহনে বুমুং নাহার সিগদে নর মাগাই সাদি মাইকা তা সাদি সিগদে আগর তলানি উমাকান্ত স্কুল হই নর খড়া খনাকা ও স্কুল ন সাবসন ন সাজেমা মাইয়া না

0: আবকাশিনী বুবাগ্রা রাধা কিশোর মানিক ব সামসিগে ও হাকতর বারোটা ও ইন্ডিয়া হানি পুইলা প্রাইম মিনিস্টার এবার মন্ত্রী বক্রক সাবন সাইমান সাইখানি খাটুম গাই পন্ডিত জওহরলাল নেহরু সিগে সাইকেলি ও ভারত হাকতর পুইলা প্রেসিডেন্ট মুমুক সাইমান
1: ডক্টর রবীন্দ্র প্রসাদ
0: ডক্টর রাজেন্দ্র প্রসাদ সিগে সিনি ত্রিপুরা হাস্তে পুইলা গভর্নর সবদর সাইমান আবনি মুগাই বিকে নেহরু সিগে হাইকে সিনি ও হাকতর ভারত খরকসান বুড়ি প্রাইম মিনিস্টার ইনকা পুইলা বিদি বুমু সাইমান আবগাই শ্রীমতী ইন্দ্র গান্ধী সিগে হাইকে সিনি নক রগস মাল মাতা রেনাই ইয়াপুং ইয়াবুরি মাল মাতা কাইথাম মাল মাতা মুমু নর সাইমান সাজেমানাই মূরক মালো ততরা মালো কাজে মুখিদুর মুং সালানোর সাজেমান মুইতু বাই ফেন গামছেন সাখ মালো না
1: এ
0: আইকে
1: তেল
0: লটি কাছা লটি মালো না
1: বাতি
0: মা কাছা বম মুখিতে সাখ গাই সিন খাজাক সা
1: গাঙ্গলা বাই
0: খাবদাব খাও না আইকে দৌ নো আ নর গ্রিসারে বুমুখ খরাকা আমি টক আউসমানি হামবাই

শুরু হচ্ছে চাষের কথা। দেশের বেশিরভাগ জায়গাতেই শীতের মরশুমের ফসল চাষ হচ্ছে। এমন অবস্থায় অনেকেই ঠিক করতে পারছেন না কোন ফসল চাষ করে লাভবান হতে পারেন। এখানে এমন একটি ফসলের কথা বলছি যার মাধ্যমে কোনো ব্যক্তি বহু অর্থ উপার্জন করতে পারেন। সারা বছরই এই ফসলের দাম চড়া থাকে। বলছি জিরা চাষের কথা। সাধারণত দেশের প্রতিটি বাড়িতেই রান্নাঘরে এই জিরার অবাধ গতি রয়েছে। যদি জিরা নিত্য নৈমিত্তিকভাবে চাষ করা হয় সেক্ষেত্রে জমিতে হালকা এবং দোআঁশ মাটি থাকা প্রয়োজন। এই ধরনের মাটিতে সহজেই জিরা চাষ করা যায়। বীজ বপনের আগে সঠিকভাবে জমি প্রস্তুত করা প্রয়োজন। যে জমিতে জিরা রোপণ করা হবে সেক্ষেত্রে আগাছা তুলে পরিষ্কার করা খুবই জরুরি, কারণ আগাছা থাকলে সেই জমিতে জিরা ফসল ভালোভাবে বড় হতে পারে না। অনেক ধরনের জিরা চাষ করা যেতে পারে। জিরার অনেক ধরনের জাত রয়েছে। এর মধ্যে একাধিক জাতের জিরা চাষে মোটা টাকা উপার্জন করা যেতে পারে। আর যে 19 জিরা ফসল চাষ করলে 120 থেকে 125 দিনের মধ্যেই তা তোলার উপযুক্ত হয়ে ওঠে। প্রতি হেক্টরে 9-11 কুইন্টাল জিরা উৎপাদিত হতে পারে। অন্যদিকে আর যে 209 ধরনের জিরাও রোপণের 120 থেকে 125 দিনের মধ্যে পেকে যায়। এই জিরার দানার আকৃতি হয় একটু মোটা ধরনের। এই জাতের জিরা চাষ করলে প্রতি হেক্টরে 7-8 কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যায়। আবার GC4 জাত 105-110 দিনের মধ্যেই তোলা যেতে পারে। এর বীজ একটু বড় আকারের হয়। এটি প্রতি হেক্টরে সর্বোচ্চ 7-9 কুইন্টাল পর্যন্ত ফসল পাওয়া যায়। এছাড়া আর যে 223 জিরা 110-115 দিনের মধ্যে তোলার উপযুক্ত হতে পারে। এই ফসল চাষে প্রতি হেক্টর থেকে 6-8 কুইন্টাল পর্যন্ত উৎপাদন পাওয়া যায়। জিরা চাষে প্রতি হেক্টরে ফলন হয় 7-8 কুইন্টাল। জিরা চাষে প্রতি হেক্টরে প্রায় 30-35,000 টাকা খরচ হয়। জিরা দাম ওঠানামা করে, কিন্তু সারা বছরই এর সর্বনিম্ন দাম কেজিতে 120-130 টাকা। এমন অবস্থায় 1 হেক্টর জমিতে জিরা চাষ করে সহজেই প্রায় 45-50,000 টাকা উপার্জন করা যায়। এছাড়া

এর অনেক ঔষধি গুণ রয়েছে, ফলে প্রতিটি বাড়িতেই এর চাহিদাও অত্যন্ত বেশি। এই জিরাকে হজমের জন্য উপকারী বলে মনে করা হয়। শুনলেন জিরা চাষ প্রসঙ্গে কিছু কথা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান পদ্মা পুরাণ। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাপি সাহা এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মা পুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন বাপি সাহা এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর 8837003776, 8837003776। আকাশবাণী আগরতলা শ্রাবণ মাস ব্যাপী পদ্মা পুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনবেন পুত্র শোকে সনকার বিলাপ। পরিবেশনায় বাপি সাহা এবং সহশিল্পীরা হলেন পিন্টু পাল, রাজীব সাহা, কমল সাহা, পূজা বণিক, প্রকাশ দাস, পঙ্কজ আচার্যী, সমরজিৎ বৈশ্য, সৌমিত্র বৈশ্য, পিন্টু রায় চৌধুরী। শুরু হচ্ছে পদ্মা পুরাণ।

অবননা হয় উচ্চ গৃধিনী আকৃতি চিকন দংশন নহে মুকুতার পাতি হারিও হৃদয় মন্থর নহে পৃষ্ঠ নহে উচ্চ বিধবা লক্ষণ নহে বধূ দিকুচ।

0: हरि जय जय मां मनुषा देवी ब्रह्मानंद हरि हरि बोल हरि हरि बोल।
1: পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন পুত্রশোকে শনকার বিলাপ, পরিবেশনায় বাপি সাহা এবং সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল বাপি সাহা এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠানের বুকিং এর জন্য যোগাযোগ করুন বাপি সাহা এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর 8837003776, 8837003776। আকাশবাণী আগরতলা, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিকশিত ভারতের পথে এগিয়ে যেতে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 100 সপ্তাহব্যাপী নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করেছেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, পাকিস্তান তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেললে তবেই ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার হবে। দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, এর মোকাবিলায় কেন্দ্র 2,117 কোটি টাকা অগ্রিম সহায়তা মঞ্জুর করেছে। ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসের পদক তালিকায় এখনও পর্যন্ত চতুর্থ স্থানে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিকশিত ভারতের পথে এগিয়ে যেতে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে, তাদের আত্মবিশ্বাস দেশের সাফল্যকে ত্বরান্বিত করবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যুব সমাজকে মাদক মুক্ত হতে হবে, স্বাস্থ্যকর জীবনযাত্রার সাক্ষী হয়ে দেশের উচ্চ আদর্শকে তুলে ধরতে হবে। তিনি জানান এই কর্মসূচির মাধ্যমে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জনঅংশীদার দারিদ্র অভিযানের সূচনা হয়েছে। প্রতি রবিবার দেশে সর্বত্র বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে।
1: আজ লিয়া গয়া ইয়ে সংকল্প আনে ওয়ালে 100 সপ্তাহ তক লাগাতার এসে হি আগে বড়েগা। হর রবিবার কলা সংস্কৃতি স্পোর্টস মেডিটেশন অধ্যাত্ম আর সেবা সে জুড়ি গতিবিধিয়া হোগি। নশা মুক্তি কা সন্দেশ নয়ে লোগো তক পৌঁছেগা। আনে ওয়ালে 100 রবিবার নশা মুক্ত ভারত কি দিশা মে 100 মজবুত কদম হোগে, 100 মজবুত স্টেপ।
0: প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় যুব সমাজকে মনে করিয়ে দেন মাদকের অভিশাপ থেকে মুক্ত না হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। মাদক মানুষের পেশাগত ও পারিবারিক জীবন ধ্বংস করে দেয়। শ্রী মোদী এই অভিযানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপকদের কাছে মাদকের অপব্যবহারের বিপদ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার পরামর্শ দেন।
1: নশা কেবল শরীর কো নুকসান নহি পৌঁছাতা, নশা এক মা কি মুস্কান ছিন লেতা হ্যায়, নশা এক পিতা কে সপনো কো চুর চুর কর দেতা হ্যায়। আর জব পরিবার মে সমাজ মে এসা হোতা হ্যায় আর কহিন না কহিন রাষ্ট্র কি শক্তি ভি কমজোর পড় জাতি হ্যায়। আর ইসলিয়ে দুশ্মন দেশ ভি ষড়যন্ত্র করকে হামারে দেশ কে যুবাওঁ কো ইস নশে কি লত মে খিঁচনে কে লিয়ে কোই কোশিশ বাকি নহি রাখতে হ্যায়। ড্রাগস সাপ্লাই কর কর কে কমাই করনা আর হামারে জেসে

0: देश को तबाह करना ये भी उनकी आतंकी साजिश का हिस्सा होता है और इसलिए हमें हर एक युवा को नशे के चुंगल में फंसने से बचाना है।
1: এই কর্মসূচিতে সারা দেশের 10,000-এরও বেশি স্থানের বিপুল সংখ্যক যুবক যুবতী অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ নতুন দিল্লিতে 84তম সানডেজ অন সাইকেল পর্বে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নেশামুক্ত ভারত অভিযানের সমর্থনে শিক্ষার্থী, স্বাস্থ্য সচেতন মানুষ, সাইক্লিস্ট এবং এনসিসির তরুণ ক্যাডেটরা উপস্থিত ছিলেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর মান্ডাভিয়া বলেন, এই অনুষ্ঠানটি আসন্ন 79তম স্বাধীনতা দিবস এবং নেশামুক্ত ভারত গঠনে উৎসর্গ করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 3 দিনের সফরে ওড়িশা যাচ্ছেন। এই সফরে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে একাধিক শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। প্রথম দিন তিনি কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমুদ্রপথে পণ্যবাহী জাহাজে হামলা বন্ধ এবং ইরান আলোচনার টেবিলে না ফেরা পর্যন্ত আমেরিকার এই হামলা জারি থাকবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মার্কিন বিদেশ দপ্তর থেকে মধ্যপ্রাচ্যে থাকা তাদের নাগরিকদের জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে মার্কিন নাগরিকদের অবিলম্বে ওই অঞ্চল ত্যাগ করার অথবা পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে ট্রাম্পকে হুমকির জবাবে চরম পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ওপর কোনো হামলা চালানো হলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার জ্বালানি কেন্দ্রগুলিতে তারা আঘাত হানবে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলতে হবে। সম্প্রতি পাকিস্তান ইসলামাবাদে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার প্রেক্ষিতে একটি সম্মেলনের আয়োজন করে। কোয়াত্রা একটি নিবন্ধে পাকিস্তানের এক প্রাক্তন বিদেশমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। ওই প্রাক্তন বিদেশমন্ত্রী ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে বলেছিলেন, সিন্ধু জলবন্টনে পাকিস্তানের দাবি পূরণ না হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কোয়াত্রা বলেন, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। পাকিস্তান নিজেদের দোষ ঢাকতে ভারতকেই দায়ী করছে বলে তিনি মন্তব্য করেছেন। পাকিস্তান জুড়ে বালুচ নাগরিকদের নিখোঁজ হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আরও 5 জন বালুচ নাগরিককে অপহরণ করেছে। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাংক অভিযোগ করেছে, পাকিস্তান রেঞ্জার্স, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সদস্যরা বেশ কয়েকজন বালুচ নাগরিককে তাদের হেফাজতে নিয়েছে। ওই মানবাধিকার সংগঠনটি পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে, তারা যেন নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে নিরাপত্তা সুনিশ্চিত করে, এছাড়াও তাদের পরিবারের সঙ্গে দেখা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। IMD আগামী দুদিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD আজ গুজরাটে মোরবি, সুরেন্দ্রনগর, রাজকোট ও আহমেদাবাদ সহ 6টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। বৃষ্টি এখন সৌরাষ্ট্রের দিকে সরে যাওয়ার ফলে বিভিন্ন এলাকা ব্যাপকভাবে জলমগ্ন হয়েছে। ওড়িশায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে মহানদী অববাহিকার নিচু এলাকাগুলিতে নদীর জলস্ফীতির বিপদ অব্যাহত থাকায় কর্তৃপক্ষকে সতর্ক রাখা হয়েছে। অন্যদিকে কেরালামে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত এবং বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিরুবনন্তপুরম ও কোল্লাম ছাড়া রাজ্যের 12টি জেলায় আজ কমলা সতর্কতা জারি রাখা হয়েছে এবং ভারী বৃষ্টির কারণে জনসাধারণকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা SDRF এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই 3 রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা করে, অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379 কোটি 35 লক্ষ টাকা, হিমাচল প্রদেশ পাচ্ছে 193 কোটি 95 লক্ষ টাকা, অরুণাচল প্রদেশের জন্য রাখা হয়েছে 44 কোটি 55 লক্ষ টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা, নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ওয়াশিংটনের উত্তর পশ্চিম স্পোকেন এলাকায় দাবানলে জনজীবন

বিপন্ন। তীব্র তাপমাত্রা ও প্রবল বাতাসের ফলে এই দাবানল স্থানীয় স্পোকানে নদী অতিক্রম করায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের অভিযানের শেষ দিনে আজ জুডো এবং ট্রাক সাইক্লিংয়ে আরও পদক জয়ের সুযোগ থাকছে। পুরুষদের 100 কেজি বিভাগে অবতার সিং, পুরুষদের 100 কেজি বিভাগে যশ ঘাঙ্গাস এবং মহিলাদের 78 কেজি বিভাগে ইশরূপ নারাং ভারতের জুডো চ্যালেঞ্জের নেতৃত্ব দেবেন। অন্যদিকে রোনাল্ডো লাইটনজাম ট্র্যাক সাইক্লিংয়ের পুরুষদের 1000 মিটার টাইম ট্রায়ালে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সমাপ্তির দিনে প্যারা ট্র্যাক সাইক্লিং ইভেন্টও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বক্সিংয়ের রেকর্ড 7টি স্বর্ণপদক জয়ের সুবাদে কমনওয়েলথ গেমসে ভারত 39টি পদক, 13টি সোনা, 17টি রূপো, 9টি ব্রোঞ্জ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে থেকে শেষ দিনে প্রবেশ করেছে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। এদিকে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে আহমেদাবাদ। এই প্রতীকী হস্তান্তরের মধ্যে দিয়েই 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে আহমেদাবাদ সরকারিভাবে

0: ব্রোঞ্জ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে থেকে শেষ দিনে প্রবেশ করেছে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। এদিকে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে আমেদাবাদ। এই প্রতীকী হস্তান্তরের মধ্যে দিয়েই 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে আমেদাবাদ সরকারিভাবে স্বীকৃতি পাবে। ব্যাডমিন্টনে তাইপে ওপেন সুপার টুর্নামেন্টে ভারতের তানভি শর্মা মহিলাদের সিঙ্গলসে শিরোপা জিতে নিজের প্রথম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব অর্জন করেছেন। ফাইনালে তিনি ষষ্ঠ বাছাই ভিয়েতনামের এনগুয়েন থুই লিনকে 21-16 সেটে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতের পথে এগিয়ে যেতে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 100 সপ্তাহব্যাপী নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, পাকিস্তান তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেললে তবেই ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী মনোরঞ্জন দাস।

লোকগীতি শুনছিলেন মনোরঞ্জন দাসের কণ্ঠে। শিল্পী কণ্ঠে পরবর্তী লোকগীতির অনুষ্ঠান আজ সন্ধে 6:50। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুস্মিতা গোস্বামী।

রবীন্দ্রসঙ্গীতে সুস্মিতা গোস্বামী। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, শিল্পীকণ্ঠে এবারের রবীন্দ্রসঙ্গীত।

0: के शिल्पकार थे। और अंत में लीजिए सुनिए इस बुलेटिन के मुख्य समाचार एक बार फिर। प्रधानमंत्री नरेंद्र मोदी ने विकसित भारत का लक्ष्य हासिल करने के लिए युवाओं से शारीरिक रूप से चुस्त, मानसिक रूप से मजबूत और आत्मविश्वास से भरपूर रहने का आह्वान किया। नशा मुक्त युवा विकसित भारत संकल्प अभियान का शुभारंभ करते हुए श्री मोदी ने कहा कि युवाओं को नशे से दूर रहकर स्वस्थ जीवन शैली अपनानी चाहिए। केरलम में तेज बारिश से जान माल का नुकसान, 8 लोगों की मौत, हजारों लोगों को राहत शिविरों में पहुंचाया गया। और ग्लासगो राष्ट्रमंडल खेलों का आज आखिरी दिन, भारत 13 स्वर्ण सहित 39 पदकों के साथ चौथे स्थान पर। और इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाश बनिया अगरतला আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, কয়েকটি স্থানে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35.0 ডিগ্রি ও 26.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 63%। বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপযোগ্য নয়। এছাড়া আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে দক্ষিণ ত্রিপুরা জেলা এবং সিপাহী জলা ত্রিপুরা জেলার দুই একটি স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, সেই সঙ্গে রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়া সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি বিকেল 5:10, বিকেল 5:45 ভক্তিগীতি শুনবেন শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায়। কল্যাণী সন্ধ্যে 6:05, সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে রাজ্যে দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন এই প্রসঙ্গে ডাক্তার শিপা দাসের সাক্ষাৎকার প্রচারিত হবে। এরপর শুনবেন লোকগীতি শিল্পী মনোরঞ্জন দাস। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 পরিবেশ ভাবনা অনুষ্ঠানে শুনবেন কথিকা স্বচ্ছ ও সুন্দর পরিবেশের জন্য সৌরশক্তির অবদান, বলবেন তপন চক্রবর্তী। হিন্দি ছবির গানের অনুষ্ঠান রাত 8:15, রাত 8:30 হাস্য রসাত্মক অনুষ্ঠান রসে বসেতে শুনবেন কৌতুক নকশা, মাসের শেষে নমস্কার। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী দেবব্রত মল্লিক। রাত 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত সুধাকর দেউলে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:23 হয়ে 20 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে।

0: standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up, it's time to go swifting.
1: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
2: সুস্থ শিশুর প্রথম ও সবচেয়ে নিরাপদ খাবার হলো মায়ের বুকের দুধ। শিশুর জন্মের পরপরই শাল দুধ বা কলোস্ট্রাম খাওয়ান। এতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রাকৃতিক উপাদান, যা শিশুকে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। জন্মের পর প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ দিন। এই সময় অন্য কোনো খাবার বা পানীয় দেওয়ার প্রয়োজন নেই। সুস্থ মা, সুস্থ শিশু, সুস্থ আগামীর ভিত্তি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা জেলা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আজকের প্রথম গানখানি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে দাস্তক ছবি থেকে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে পাকিজা ছবি থেকে। পরের গানখানি শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে কাজল ছবি থেকে।

0: গানখানি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে পেয়ার হি পেয়ার ছবি থেকে।
1: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9 ইঞ্চ স্মার্ট প্লে প্রো প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্কমেজ, সঙ্গে 6 স্পিড অটোমেটিক 360 ভিউ ক্যামেরা, লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক সানরুফ, স্পেশাল সেফটি ফিচার্স লাইক সিট এয়ারব্যাগস, ABS, ESP আর সুপার মাইলেজের সঙ্গে 19.89 কিলোমিটার পার লিটার পেট্রোলে আর 25.51 কিলোমিটার পার কেজি সিএনজিতে। ফাইন বেনিফিটস আপ টু ₹55,000। অফার স্টক থাকা

0: তো আজ আসুন আজকের মারুতি ডিলারশিপে শর্ট প্রযোজ্য।
1: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়্যাগনারের সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
0: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে শর্ত প্রযোজ্য।
2: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
1: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
3: এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন আশা ভোসলের কণ্ঠে নমকিন ছবি থেকে।

গানখানি শুনলেন মুকেশের কণ্ঠে বম্বাই কা বাবু ছবি থেকে। পরের গানখানি শুনবেন মুকেশের কণ্ঠে সারঙ্গা ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ভক্তিগীতি, আজকের শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ শুনছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভক্তিগীতি, আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজি। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज विकसित भारत के लिए नशा मुक्त युवा संकल्प अभियान की वर्चुअल माध्यम से शुरुआत की। प्रधानमंत्री ने कहा कि विकसित भारत के लिए युवाओं का शारीरिक रूप से स्वस्थ, मानसिक रूप से मजबूत और आत्मविश्वास से भरपूर होना जरूरी है।
2: देश का युवा आत्मविश्वास से भरपूर हो और ड्रग्स जैसी घातक आदत से हमेशा हमेशा दूर ही रहे, यही इस अभियान का उद्देश्य है। हम सबको ये संकल्प लेना है, हमारे युवा नशे और ड्रग्स के खतरों को समझे, हर तरह से जागरूक रहे और उससे दूर रहे। और इस संकल्प में अब राष्ट्रीय नशा मुक्त युवा अभियान की बड़ी भूमिका है।
1: श्री मोदी ने कहा कि नशा मुक्ति के लिए 100 हफ्ते का जन भागीदारी अभियान शुरू किया जाएगा और देश भर में हर रविवार को साप्ताहिक कार्यक्रम होंगे।
2: आज लिया गया ये संकल्प आने वाले 100 सप्ताह तक लगातार ऐसे ही आगे बढ़ेगा। हर रविवार कला, संस्कृति, स्पोर्ट्स, मेडिटेशन, अध्यात्म और सेवा से जुड़ी गतिविधियां होगी। नशा मुक्ति का संदेश नए लोगों तक पहुंचेगा।
1: प्रधानमंत्री ने आग्रह किया कि सामाजिक बदनामी के डर से मादक पदार्थों के सेवन के मामले ना छिपाएं। जम्मू कश्मीर के उपराज्यपाल मनोज सिन्हा ने आज श्रीनगर में नशा मुक्त युवा विकसित भारत संकल्प अभियान के केंद्र शासित प्रदेश स्तरीय कार्यक्रम में भाग लिया। इस अवसर पर उपराज्यपाल ने कहा कि इस अभियान का उद्देश्य युवाओं को स्वस्थ जीवन शैली अपनाने और राष्ट्र निर्माण में सक्रिय रूप से भाग लेने के लिए प्रोत्साहित करना है। भारत की अर्थव्यवस्था में मजबूत आर्थिक संकेतकों, औद्योगिक गतिविधियों में सुधार और निर्यात में तेजी के चलते चालू वित्त वर्ष की पहली तिमाही में लगभग 7% की वृद्धि होने की संभावना है। एसबीआई रिसर्च की पूर्व मौद्रिक नीति समिति एमपीसी की कल जारी रिपोर्ट के अनुसार जून में घरेलू यात्री वाहनों की बिक्री में वार्षिक आधार पर 24% से अधिक, बिजली की मांग में 11%, निर्यात में 15%, औद्योगिक ऋण में 19% और औद्योगिक उत्पादन सूचकांक में 7% से अधिक की वृद्धि हुई है। असम में जनगणना 2027 के पहले चरण के तहत स्वगणना की प्रक्रिया आज से शुरू हो गई है। नागरिक 16 अगस्त तक आधिकारिक पोर्टल se.census.gov.in पर जाकर अपने परिवार की जानकारी ऑनलाइन दर्ज कर सकते हैं। वस्त्र मंत्रालय बुधवार को नई दिल्ली में जीआई एंड बियॉन्ड 2.0 शिखर सम्मेलन आयोजित करेगा। इसका उद्देश्य भारत के जीआई टैग प्राप्त हथकरघा और हस्तशिल्प उत्पादों का प्रदर्शन करना है। इस सम्मेलन में लगभग 10 देशों के खरीदार, निर्यातक और देश भर की बहुराष्ट्रीय कंपनियों के प्रतिनिधि शामिल होंगे। अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने ईरान पर प्रस्तावित सैन्य हमला फिलहाल टाल दिया है। राष्ट्रपति ट्रंप ने कहा कि ईरान और पश्चिम एशिया के कुछ देशों के अनुरोध के बाद ये फैसला लिया गया है। सोशल मीडिया पर श्री ट्रंप ने कहा कि संभावित समझौते में हॉर्मुज जल डमरू मध्य को तत्काल पूरी तरह खोलना और ईरान के परमाणु कार्यक्रम पर रोक शामिल है। हालांकि ईरान ने अब तक ट्रंप के इन दावों की आधिकारिक पुष्टि नहीं की है। केरलम में बारिश में कमी आने से कई जिलों में लोगों को राहत मिली है। मौसम विभाग ने आज 12 जिलों के लिए ऑरेंज अलर्ट और 2 जिलों के लिए येलो अलर्ट जारी किया है। राज्य के 10 जिलों में कल भी येलो अलर्ट लागू रहेगा। राज्य भर में कल से अब तक वर्षा संबंधित घटनाओं में 8 लोगों की मौत हुई है। 5,700 से अधिक लोगों को राहत शिविरों में पहुंचाया गया है। ग्लासगो राष्ट्रमंडल खेलों में जूडो खिलाड़ी इशरूप नारंग महिलाओं के 78 किलोग्राम वर्ग के कांस्य पदक मुकाबले में पहुंच गई हैं। भारत 39 पदकों के साथ तालिका में चौथे स्थान पर है, जिसमें 13 स्वर्ण, 17 रजत और 9 कांस्य पदक शामिल हैं। भारत के तेज गेंदबाज जसप्रीत बुमराह घुटने की चोट से पूरी तरह उबर ना पाने के कारण श्रीलंका के साथ दो टेस्ट मैच की श्रृंखला से बाहर रहेंगे। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
0: आकाशवाणी अगरतला এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কল্যাণী।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কল্যাণী। বন্ধুরা, মা এই একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকে অফুরন্ত ভালোবাসা, ত্যাগ, স্নেহ আর অসীম স্বপ্ন। প্রত্যেক মাই চান তার সন্তান জীবনে প্রতিষ্ঠিত হোক, সুখী হোক, সমাজে নিজের একটা পরিচয় তৈরি করুক। এই প্রত্যাশা একেবারেই স্বাভাবিক, কিন্তু কখনো কখনো সেই প্রত্যাশাই যখন অতিরিক্ত হয়ে ওঠে তখন তা সন্তানদের জন্য আশীর্বাদের বদলে চাপের কারণ হয়ে দাঁড়ায়। আজকের প্রতিযোগিতামূলক সমাজে অনেক শিশুই ছোটবেলা থেকে পড়াশোনা, পরীক্ষার ফল, ক্যারিয়ার এবং অন্যদের সঙ্গে তুলনার এক অদৃশ্য চাপেই বেড়ে উঠছে। তাহলে একজন মা কিভাবে সন্তানদের প্রতি প্রত্যাশা রাখবেন? প্রত্যাশার চাপের মধ্যে সীমারেখাটা কোথায়? কিভাবে সন্তানকে উৎসাহ দেওয়া যায় অথচ তার স্বাধীনতা এবং মানসিক সুস্থতাও বজায় রাখা যায়? আর আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিশেষজ্ঞ, রয়েছেন ফ্যাকাল্টি অফ নার্সিং মেন্টাল হেলথ নার্সিং ডক্টরেট উপাধিপ্রাপ্ত ডক্টর শিপ্রা সেন মহোদয়। মহোদয়াকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি মায়েদের যে অতিরিক্ত প্রত্যাশা রয়েছে সন্তানদের প্রতি, তা কিভাবে সন্তানদের ক্ষতি সাধন করে যাচ্ছে দিন দিন সে বিষয় নিয়ে। এবং আপনি যেহেতু এই বিষয় নিয়ে বহু বছর ধরে চর্চায় রয়েছেন, তাই আপনি একটা বাস্তব অভিজ্ঞতা আমাদের সঙ্গে আজকে ভাগ করে নেবেন। সেই প্রত্যাশা নিয়েই আজকের অনুষ্ঠানটা আমরা শুরু করছি। প্রথমেই জানতে চাইব যে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একটা প্রত্যাশা থাকা প্রত্যেকটা মায়ের একটা স্বাভাবিক আচরণ, তবে কোন সময় সেটিকে আমরা অতিরিক্ত প্রত্যাশা বলতে পারি?
4: আমরা সন্তানদের প্রতি প্রত্যাশা রাখবো এটা একেবারে বাস্তব, একেবারে স্বাভাবিক। বাট যখন এটা সন্তানের প্যাথোলজিক্যাল কন্ডিশনের কারণ হয়ে দাঁড়ায়, প্যাথোলজিক্যাল বলতে ওকে প্রায় হসপিটালাইজেশনের একটা স্টেটে মায়েরা নিয়ে আসে মানসিক চাপ দিয়ে। মানসিক চাপ যখন অতিরিক্ত হয় অটোমেটিক্যালি শারীরিক চাপও কিন্তু আসে। আপনি যদি রাত্রে ভালো করে ঘুমাচ্ছেন না, অটোমেটিক্যালি কিন্তু সকালবেলা আপনি হাঁটতে পারবেন না। তার মানে মানসিকতার সাথে কিন্তু ফিজিক্যাল একটা রিলেশন অবশ্যই রয়েছে। তো মায়ের অত্যধিক চাপে, অত্যধিক মানসিক তানের দুই দিক থেকেই মানে একটা বিশ্রী একটা কন্ডিশন চলে আসে, যেটা সে এক্সপ্লেইন করতে পারে না বা নিজের সাথে নিজে কোপ করতে পারে না, তখনই সেটাকে আমরা ওভার এক্সপেক্টেশন মায়ের বলবো। কারণ মা হচ্ছে এমন একটা ইউনিট যে তাকে লালন পালন করেছে 9 মাস 7 দিন তার পেটে রেখে, তাকে একটু একটু করে বড় করে তুলেছে। পৃথিবীতে সবচেয়ে বড় অধিকারটাও মায়ের, এবং মা ইজ দি মেন্টর, মাই তার সমস্ত পথপ্রদর্শক। সেই মাই যখন নিজে বুঝতে না পারে যে আমার সন্তানের আসলে লিমিটেশান কতটুকু, প্রত্যেকটা মানুষের আমাদের আলাদা আলাদা লিমিট সেট মনে হয় ঈশ্বর করে দিয়েছেন। আমার যা লিমিট আছে আমার সন্তানের তা নাও থাকতে পারে, আর 5 জনের বাচ্চার যেটা আছে সেটা আমার নাও থাকতে পারে। যেমন আমাদের প্রত্যেকের গায়ের রং একরকম নয়, একরকম দেখতে নয়, আমাদের প্রত্যেকের মানসিক যে ক্যাপাসিটি প্রত্যেকটাই কিন্তু আলাদা। সেক্ষেত্রে মায়েরা ম্যাক্সিমাম কি করে, কেন তুই পারবি না, প্রেশার করতে থাকে। যেমন একটা ডিজেবল সন্তান অনেক বছর লাগে এসে স্বাবলম্বী হতে, অনেকে তো সেই ডিজেবিলিটি নিয়ে মারাও যায়। তো সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু কমপ্লিটলি ডিজেবল, না হাঁটতে পারে, না বলতে পারে, না প্রকাশ করতে পারে। ধীরে ধীরে ধীরে ধীরে মায়ের নার্সিং কেয়ারে, মায়ের সেবায় সেবা প্রাপ্ত হয়ে ধীরে ধীরে ভিতরে কিন্তু তার ভিতরে ম্যাচিউরিটি আসে। সেই ক্ষেত্রে মা যখন ব্যারিয়ার হয়ে দাঁড়ায় তখন তো সেটা সন্তানের জন্য একটা দুর্দশাময় অবস্থা। এই সন্তানটা তো আসলে আমরা যেমন আজকের দিনে গুছিয়ে কথা বলতে পারছি, ওই ম্যাচুরিটিটা আসতে কিন্তু ওর অনেক সময় লাগবে। সেটা যদি মা বুঝতে না পারে, মা যদি আর 5 জনের ভালো ভালো ওনার সেন্সে যারা ভালো তাদের সঙ্গে ইঁদুর তার সন্তানের করতে থাকেন এবং সেটা সন্তান রিসিভ এবং আউটপুট দিতে না পেরে যখন সন্তানের শারীরিক মানসিকভাবে সে ভেঙে পড়ে, সেটাকে তো আমরা ওভার এক্সপেকটেশনেই বলবো। যদি এটাকে আমরা মাপকাঠি দিয়ে মাপতে পারবো না, এটা মিটারও নয়, লিটারও নয়, কোনো ইউনিট নয়, এটা একটা মানসিক স্টেট
5: একদম। আর সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে একটা তো ইঁদুর প্রতিযোগিতা একটা চলতেই থাকে একদম ছোট্ট থেকে, আর এটা যেমন বর্তমান সময়ে খুব একটা বেড়ে গেছে, আচ্ছা মোটামুটি আমরা সাধারণ মানুষ হিসেবে কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে একজন মা তার অজান্তেই সন্তানের উপর অতিরিক্ত চাপটা সৃষ্টি করছে?
4: ওটা বাচ্চাকেও দুটো ভাগে, কারণ মা আসলে মা নিজেই অসুস্থতায় ভুগছে, একদিক থেকে মাকে ভ্যালিডেট করতে হবে, অন্যদিক থেকে সন্তান, যখন ধরেন সন্তান স্কুলে গেল টিচারকে যেমন দেখে বুঝতে হবে যে বাচ্চাটা আসলে মানসিকভাবে হয়তো বা চাপে রয়েছে, সেখান থেকে সে কাজ করতে পারে। বাড়িঘরে যারা লোকজন রয়েছে বড়রা, বিশেষ করে তার হাজব্যান্ড, তাকে কিন্তু ভ্যালিডেট করতে পারে যে তুমি অতিরিক্ত চাপ দিচ্ছ। পরিবার তো আর নিউট্রাল ফ্যামিলি খুবই কম থাকে, সবাই তো আমরা সোসাইটিতে বাস করছি, যদিও নিউট্রাল ফ্যামিলি এখন ফ্ল্যাট কালচারের জন্য বেশি, তারপরেও আমি বলবো মাকে যদি ভ্যালিডেট করা হয়, দেখবেন এই মাগুলি একটু অস্থির অস্থির থাকে, চোখগুলি একটু বড় বড় করে, নর্মালি আমরা যেমন তাকাই ওভাবে না, সবসময় তার মুখের মধ্যে একটা রেস্টলেস ভাব, একটু ঘামবে বেশি, তার গ্রুমিং আপনি খেয়াল করবেন যে উৎপটাং গ্রুমিং, কালারের সাথে কোনো তার কাপড় চোপড় পরার কোনো রকমের সামঞ্জস্যতা নেই, বা গ্রুমিং লেস থাকবে, সে চুল টুল শিখ ঠিক মতো বিন্যস্ত করবে না, সাজগুজ কম পারবে, কম করবে, বাড়িঘরেও কাজকর্ম করার সময় দেখবেন গুছিয়ে সে করতে পারছে না, হাজব্যান্ডের সাথে কোয়ারেল করছে বেশি, যখন সে নিজে বাচ্চাকে কোপ করতে পারছে না ঘরের কাজ, ধরুন একজন হাউস ওয়াইফের কথাই বলছে, ঘরের কাজ প্লাস সন্তানের যে হোম টাস্ক বা সন্তানের রেজাল্ট, তিনটার সাথে যখন সে কোপ করতে পারছে না, তখন তার এই হাজব্যান্ডের উপরে

হাজব্যান্ড একটা ওয়ার্কিং হাজব্যান্ড, তার উপরে কিন্তু ঝগড়াঝাটি করতে থাকে, তুমি তো বাচ্চাকে দেখো না, তোমার লাল পেয়ারে বেশি হয়েছে, তোমার প্রশ্রয়ে সন্তানটা এরকম হয়েছে। এবার ধরেন ফ্যামিলিটা বিগ ফ্যামিলি, এখানে ঠাকুমা আছে, পিসি আছে, দেখবেন ও সমস্ত কিছুতে বাকিদেরকে দোষারোপ করতে শুরু করবে। তো এই রকম মানসিক একটা অস্থিরতা দেখবেন এবং সব সময় তার ভিতরে একটা টেনশন যে এই পৃথিবীতে তার সন্তানটাই শুধু পিছিয়ে রয়েছে, সবারটাই আগিয়ে গেছে, মানে যারা সাধারণত ভালো ভালো সন্তানরা। তো এই সমস্ত কন্ডিশনগুলি তো আমরা দেখি। আলটিমেটলি মায়েরা যারা মানসিকভাবে আসলে অসুস্থ তারাই সন্তানের উপরে বেশি ভাব চাপাচাপি করে। আমি যদি মেনে নেই যে আমার সন্তানের মধ্যে সাম লিমিটেশন আছে, আর পাঁচটা বাচ্চা যেমন চট করে শিখে ফেলতে পারছে, আমাকে তাকে 10 বার শেখাতে লাগছে, তার মানে মা ওটার উপরে ওয়ার্ক অন করবে। আমি সবসময়ই বলবি, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন নো, হ্যাভ টু থিঙ্ক, আপনাকে ভাবতে হবে সলিউশনটা। এবার আপনি মাধ্যমিকে স্ট্যাম করলেন, আপনি কি 20 ঘন্টা পরে দিনে স্ট্যাম করলেন, নাকি 2 ঘন্টা পরে, নাকি পড়াশোনাই করেন, এটা কিন্তু কেউ দেখবে না। সার্টিফিকেশন আপনি পাশ করেছেন, ভালো পাশ করেছেন, কিভাবে করাবেন সেটা বিং এ টিচার, বিং এ মাদার, বিং এ গার্জিয়ান আপনাকে ভাবতে হবে। কিন্তু তার জন্য তার সন্তানের উপরে প্রেশার করা, তুই কেন পারিস না, তুই কেন পারিস না, তুই কেন পারিস না, এইরকম করতে করতে সন্তানের মধ্যে কিন্তু একটা ভীতি সৃষ্টি হয়ে যায়। যেমন পার্সোনালিটি ডিসওরিয়েন্টেশনে ভাবে, আপনাকে যদি ছোটোবেলা থেকেই বলা হয় যে তুমি তো মেয়ে, তোমার সাম লিমিটেশন আছে, তুমি সন্ধ্যার পরে বেরোতে পারবে না, তুমি এই ড্রেস পরতে পারবে না, তুমি মেয়ে, পরের বাড়িতে গিয়ে বাসন মাজতে লাগবে, যতই পড়াশোনা করো এগুলি করো, তখন দেখবেন দেখবে কি আমার বা আমি যে বিং এ মেয়ে আমার ভিতরে এই লিমিটেশনটা চলে আসবে। কিন্তু যদি দেখেন আপনার মা আপনাকে সবসময় ইন্সপায়ার করছে, সে নিজেও কিন্তু একটা কথাই আছে, আপনি আচরি ধর্ম শিখাইবে অপরকে, মেয়েটা কার থেকে শেখে, মা যতটুকু গ্রেসফুল হবে সন্তান কিন্তু সেই রকমভাবে গ্রেসফুল হবে। যদি আপনি বলেন, আমি মাঝখানে একটু ছোট্ট উদাহরণ দিই, আমি শিশুকাল থেকে এত বড় হয়েছি, বিশ্বাস করবে না আমার মা কোনোদিন আমাকে একটা থাপ্পড় দেয়নি, হয়তো আপনারা বললে বিশ্বাস করবেন না, আমার মা আমাকে কোনো দিন স্কল্ড করেনি, বুঝিয়েছে হয়তো এটা করা তোমার ঠিক হয়নি, এবং অন স্পট আমি দুষ্টামি করেছি তখনই, এরপরে এটা নিয়ে জ্ঞান করেনি। দ্যাট মিনস কি, আই বিকাম গ্রোন আপ একটা অ্যাটমসফিয়ার, এর জন্য কি আমার ফেলিউর আসেনি, আমি ফেল করেছি, অঙ্কে ফেল করেছি, কাগজটাকে চিড়ে টিড়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে বাড়িতে এসে চুপচাপ ঘুমিয়ে গেছি, তার মানে কি আমি আমার নিজের অ্যানালাইসিস নিজে কিন্তু করেছি যে আমার এটা করা ঠিক হয়নি, আমি অঙ্কটা একটু ভালো করা উচিত ছিল, তার মানে কি সেখানে কারেকশন জীবনে আমার একটু একটু করে আমার কারণে আমার এসেছে, সেখানে আমার যে একটা স্মুথনেস, পার্সোনালিটি স্মুথনেস, সেটা কিন্তু কারো ফ্রাউনিং, কারো ধমক, কারো বিটেনিংয়ে আমার এটা গ্রো আপ হয়নি। আর সবসময় মনে রাখবেন, নেগেটিভ নার্চারিং গিভস ইউ দি নেগেটিভ রেজাল্ট। অনেকগুলি বাচ্চা আছে ঘুম থেকে উঠে না না না না বল, যা বলবেন সব না বলবেন, আপনি অ্যানালাইজ করে দেখবেন ও আসলেই ওকে যা কিছু কাজ করানো হয় ছোট থেকে বকা দিয়ে, নইলে থাপ্পড় দিয়ে, নয় পানিশমেন্ট দিয়ে। ওইভাবে আমাদের মারা যদি সন্তানদেরকে মানে বড় না করতে চান, যেটা আপনার প্রশ্ন ছিল যে মাকে কিভাবে বুঝতে পারবো যে সে ওভার এক্সপেক্টেশন করছে, মায়ের প্যাথোলজিক্যাল কন্ডিশনটা কিন্তু আমি বলেছি, গ্রুমিং গুছিয়ে গেছে, কাজ করতে পারবে না, সারাক্ষণ অস্থিরতা থাকবে, এগুলি মায়ের মধ্যে আসবে, বেশি কথা বলবে, বেশি চিৎকার করবে, কারোর সঙ্গে একটা নিজের লাইফ এনজয় করতে পারবে না এবং অন্যকেও লাইফ এনজয় করতে দেবে না, এটা মার। এবার সন্তান দেখবেন সেই হোমওয়ার্ক ঠিক করে করতে পারছে না, টিচারও যখন সে বকা দিচ্ছে সে ভেবে করে কেঁদে দিচ্ছে এবং সে এগ্রি করছে, সন্তানটা কেন কাঁদছে সে এগ্রি করছে, আই এম দি গিলটি, কারণ মাও বলছে যে তুমি পারো না, টিচারও বলছে তুমি পারো না, তো দুটো নেগেটিভ মাইনাস অ্যান্ড মাইনাস মিলে ওর মধ্যে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। তার ভিতরে এবার ওর মধ্যে কী কী ডেভেলপ করবে, ও হোমওয়ার্ক ঠিক মতো করতে পারবে না এবং এটাকে সে অনেক বাচ্চা আছে শেমনেস নেয় এবং ধীরে ধীরে তারা ডিপ্রেশনে চলে যায়। আর অনেক বাচ্চা কি করে, উল্টা রিয়াকশন করে, কিন্তু ওভার সে অ্যাগ্রেসিভ হয়ে যায়, সে কাউকে হিট করবে, হয়তো টিচারকে কিছু বলতে পারছে না, আর একটা বাচ্চাকে গিয়ে মারবে, আর নিজেদের মধ্যে কোয়ারেল করবে, নিজের শরীর নিজে কাটবে, সে গ্রুমিংলেস থাকবে, ও দেখবেন প্যান্টের দেখবেন জিপার খোলা, প্যান্ট শু লেস খোলা, ডার্টি থাকছে, অন্যকে

0: বকাবাদ্দি করছে, এগুলি যদি হয় তাহলে কিন্তু তার হোম অ্যাটমসফিয়ারটাকে অবশ্যই কিন্তু
1: আমাদের যাচাই করতে হবে, যাচাই করতে হবে একদম। আর একটা বিষয় আপনার থেকে একটু জানতে ইচ্ছে করছে যে এখনকার মায়েদের আর আগে আমাদের সময়ের মায়েদের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি, কারণ আগে মায়েদের সন্তানদের সংখ্যাও অনেকটা বেশি ছিল, তারপরও আমরা দেখেছি যে তাঁদের যে আপনি যে বলছিলেন একটা সেফ অ্যাটমসফিয়ারে গ্রুমিং, সেটা খুব ভালো হয়েছে। আর এখন দেখা যাচ্ছে একটা সন্তান থাকা সত্ত্বেও মায়েদের মধ্যে ওই যে অতিরিক্ত প্রত্যাশা, চাপ, এগুলো দেখা যাচ্ছে। এই যে পার্থক্যটা, এটা কেন হচ্ছে বলে আপনার মনে হয়?
0: এটা তো দুটো কারণ, ইকোনমিক্যাল অ্যান্ড সোসাইটি স্ট্রাকচার দুটোর কারণে। একটা হচ্ছে ইকোনমিক্যাল, কি আগেকার সময় আমরা যেমন, আমি যেমন আমার 1975 আমার জন্ম, 70 দশকে আমার জন্ম, তখন আমাদের মানে আর্থসামাজিক অবস্থা অনেক পিছানো ছিল, তখন মায়েদেরও শিক্ষাগত যোগ্যতাও কিন্তু অনেক কম ছিল। যেমন আমার মা ক্লাস 3 পাস, এখনকার সময়ে তো ক্লাস 3 পাস মা খুবই কম। তো আমার মায়ের এত বোঝা টুজার এত কিছু দরকার ছিল না, ওনার ইচ্ছা হচ্ছে গিয়ে পাস করেছে কিনা, ব্যাস উত্তরই। কারণ ওনার নিজেরই শিক্ষাগত যোগ্যতা অতটা নাই, বা ওরা ভাবত কি আমার সন্তানটা সুস্থ থাকলেই হবে এটা। আর এখনকার মায়েদের হচ্ছে কি, নিজেরাই অর্ধশিক্ষিত বা উচ্চশিক্ষিত দুটোই, ওরা সব জানে আমার বাচ্চাটা 50% পেলে কি হবে, 30% কি হবে, 100% কি হবে। তো মা নিজেই টেনশনে ভোগে আমার সন্তানের কি হবে। আসলে এটা মায়ের দোষ নেই, সন্তানের যে ফিউচার ওটাই নিয়ে সে ওভার থিঙ্কিং করে, ওভার থিঙ্কিং করতে, যেটা আমাদের মায়েদের মধ্যে অ্যাবসেন্ট ছিল। আমাদের মায়েরা ভাবত কি আমার বাচ্চাটা সুস্থ থাকলেই চলবে। এবং আমাদের মায়েদের মধ্যে যারা আমরা সন্তানরা একটুখানি পড়াশোনা করছিলাম, ওরা তো সোনায় সোহাগা, বেশিরভাগ সন্তানরা পড়াশোনাই অর্ধেক মাধ্যমিকের পরে করতো না। তো মারা ভাবত কি বাস করলেই তো একটা বার না একটা ভালো চাকরি বাকরি পেয়ে যাবে। তখন অ্যাভেইলেবিলিটি অব দি গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, বিজনেস, এগুলি কিন্তু এতটা এখনকার সময়ের মতো কঠিন ছিল না, এত পপুলেশন ছিল না। আপনি আজকালকার দিনে 50টা যদি আপনার টিচারের জন্য পোস্ট বের হয়, না হলে আমাদের ত্রিপুরা রাজ্যে 50,000 লোক সেটাকে প্রেয়ার করে। তো এই জিনিসটা তো মাকে ট্রিগার করবেই ছোটবেলা থেকে। নেক্সট হচ্ছে গিয়ে সন্তান সংখ্যা, আমাদের মধ্যে আমরা যখন বড় গ্রোন আপ হচ্ছিলাম 7 জন, 8 জন, 5 জন, 4 জন বাচ্চা ছিলই ছিল। তো মায়েরা ভাবতো কি এটা নয় ওটা তো হবে, এটা নয় ওটা তো হবে, এবং হতো। দেখা গেল আমরা 5-6 জন ভাই বোনের মধ্যে একজন পড়াশোনায় খুব ভালো, যেমন রবীন্দ্রনাথ যে আত্মমা সন্তান না, উনি সবচেয়ে নাম করলেন, বাকিদের নাম আমরা বেশিরভাগ কিন্তু জানিও না। রবীন্দ্রনাথের ভাই বোনের নাম আমি তো জানি না, আপনি জানেন কি না আমি জানি না, কিন্তু এইরকম করে একজন না একজন করে সাইন করে যেত। তো মায়েদের এত এসব নিয়ে চিন্তা ভাবনা চলতে, এখনকার হলে গেছে সিঙ্গেল পিস, যেটা বেরিয়েছে সেটাকেই সে কৃষ্ণ বানাতে হবে। শ্রীকৃষ্ণ যেমন আত্মময় সন্তান, রবীন্দ্রনাথও আত্মময় সন্তান, তো ওইভাবে ওদের ধারণা ওকে আমার বানাতে হবে। এই যে একটা আর্থসামাজিক, দুটো আর্থসামাজিক এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটাকে বলে সোশিও কালচারাল ম্যাটার। সোশিও কালচারাল ম্যাটারটাই আসলে মায়েদেরকে ইয়ে করে। আর একটা হচ্ছে গিয়ে যারা ধরেন চাকরি বাকরি করেন, ওদের ওরা তো ম্যাক্সিমাম সময় অফিস প্লাস বাড়িঘরও রান্নাবান্না করতে, হাউস ওয়াইফ যারা, ওদের কিন্তু একটাই কাজ, রান্নাবান্না শেষে বাচ্চার পেছনে লেগে যাওয়া। তো এগুলির জন্য আমাদের যে সোশিও কালচারাল ব্যাপারটা, আর হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মেন্টাল হেলথের উপরে আপনি আলোচনা যত কম করবেন সেটাই কিন্তু আপনার সন্তানের জন্যও খারাপ, মায়ের জন্যও খারাপ। আমি একটু আগে বললাম মায়ের গ্রুমিং খারাপ হয়ে যায়, মা নিজের লাইফ এনজয় করতে পারে না, তাহলে মার যে মেন্টাল হেলথ খারাপ হচ্ছে ওটা তো মা নিজেই বুঝে না। তো মেন্টাল হেলথের উপরে এগুলি আলোচনা করা দরকার, আরও বেশি করা দরকার। ম্যাক্সিমাম মানুষ স্টিগমাতে ভুগে, মেন্টাল হেলথ বললেই মনে করে পাগল, আপনি মানসিকভাবে আমি ভালো নয়, এই কথা শুনলে একজন বলবে ও তো মানসিক ইনস্টেবল, বাট আপনি আজকে আমার জ্বর এসেছে বললে সবাই হ্যাঁ ও ঠিক আছে। দুজনের মধ্যে ডিফারেন্স আছে, স্টিগমা, সোসাইটি আজও স্টিল ভুগছে এই স্টিগমাতে যে মেন্টাল হেলথ ইস্যু আলোচনা করা যাবে না। মেন্টাল হেলথের উপরে ওয়ার্ক অন করা দরকার, মানে আপনাকে পাগল সার্টিফিকেট বের করতে হবে, এরকম ধরনের। এগুলি থেকে বেরিয়ে আসতে পারলে আমার মনে হয় অনেকটাই আমরা মাকে সন্তান দুটোকে বাঁচাতে পারবো।
1: একদম। আর আজকে আমরা কথা বলছিলাম এবং কথা বলতে বলতে একেবারে শেষের দিকেই আমরা চলে এসেছি, আপনার থেকে একটু জানতে চাইবো যে এই যে অসুবিধাগুলোর আমরা কথা বললাম, তার তো একটা প্রতিকার দরকার, সেই প্রতিকারটা একটু জানতে চাইবো যে কিভাবে আমরা মায়েদের এই পরিস্থিতি থেকে একটু হলেও বের করে আনব।

0: করতে পারি, এতে সমাজের ভূমিকা কি হওয়া দরকার, আর সর্বশেষে আপনার একটা বার্তা চাইব সবার জন্য।
1: ফার্স্ট হচ্ছে গিয়ে মা তো সন্তানের সঙ্গেই একটা অপরিচ্ছেদ্য অংশ, মাকে কিন্তু ফার্স্ট বুঝতে লাগবে। মা ছিল আমার আপনারই মতন একটা মেয়ে, বা 20 বছরের একটা মেয়ে মা হয়েছে, তো যতক্ষণ সন্তানটা বের না হয়েছে ও তো কমপ্লিটলি একটা মেয়ে ছিল, তাই এ হয়ে গেল মা। মায়ের প্রত্যেকটা অভিজ্ঞতাই কিন্তু সন্তানের ব্রেইনের মধ্যে ক্র্যাশ তৈরি করে, অভিজ্ঞতার সিঁড়িগুলি তৈরি করে, কিন্তু এই অভিজ্ঞতার সিঁড়িগুলি যাতে ভীতিপূর্ণ না হয়, মাকে সবসময় স্মাইলি থাকতে হবে, মাকে সবসময় লোড কথা বলতে হবে, এবং তার আশেপাশে যা আছে তাকে, ধরেন বাচ্চা বলছে আমি এখন মানে চিপস খাবই, তখন মাকে ঘরেই তাহলে কুরকুরে কিছু বানিয়ে দাও, ইভেন একদিনের জন্য, সন্তান যেহেতু কুরকুরে বলেন চিপস বলেন এগুলিতে খারাপ হবে স্বাস্থ্য, তাহলে ডে ফার্স্ট থেকে কোনো দিন তার মুখে চিপসের স্বাদ আনতে আপনাকে দেবেন না। এবং এগুলিতে হয় কি, মা নিজে একা চাইলে হবে না, ফ্যামিলি ইনভলভ হতে হয়। ধরুন ঠাকুমা আছে, আয় কি আছে বললে, একবেলা খেলে কি হয়, ঠাকুমা দেখেন নিজেই চিপস কিনে আনছে। তাহলে আমি যে আগে যে বললাম, সোসাইটিকে আগে শিক্ষিত হতে, সন্তানকে শিক্ষিত, অনেকদিন ধরে রিসার্চ আমেরিকাতে হয়েছে, আর একটা আমাদের ইন্ডিয়াতে হয়েছে এবং জাপানে হয়েছে। ইন্ডিয়ান এবং আমেরিকান যে বাচ্চাগুলিকে যখন জিজ্ঞেস করা হয়েছে তোমাদের সবচেয়ে প্রিয় খাবার কোনগুলি, সব এসব বার্গার ফার্গার এসব ফাস্টফুডের কথা দুইটা কান্ট্রি সন্তানরা বলছে, জাপানের বাচ্চারা বলছে, কেউ বলছে ব্রোকলি, কেউ বলছে কি স্টিম করা খাবার, এই সমস্ত, কারণ ওরা জন্ম থেকে এগুলি পায়নি। তো মাকে প্রথমে এইভাবে নিউট্রিশনালি হেলদি হতে হবে, মাকে শুধুমাত্র সন্তানকে দৌড় করালে তো হবে না, মাকে আগে শিক্ষিত হতে হবে। শুধু মা নয়, অনেক সময় মায়ের কথা 91 ফ্যামিলিতে চলেই না, তার মানে বাবাকেও শিক্ষিত হবে, ঠাকুমাকেও শিক্ষিত হতে হবে। তো এখানে আমি বলবো আকাশবাণীর এই ধরনের একটা এফোর্টকে আমি সাধুবাদ জানাই। আমি বলবো যে যে সমস্ত অডিও ভিজুয়াল মিডিয়াগুলি আছে সেখানে আরও বেশি বেশি করে আপনারা এগুলো প্রমোট করুন, মাদেরকে আগে বাঁচান। আসলে মারা সমাজে সবচেয়ে বেশি অসুস্থ, তারা নিজেরাই জানে না। আলটিমেটলি প্রত্যেকটা বাচ্চা ইন্ডিভিজুয়াল স্পেশালিস্ট, ওখানে মাদেরকে এভাবে বুঝতে হবে যে আমার সন্তানের আসলে ক্যাপাসিটি কত, ক্যাপাসিটির বাইরে চাপিয়ে দিলে সন্তানের কিন্তু সেটা প্যাথোলজিক্যাল কন্ডিশনে চলে যাবে। সেম টিচারদেরকেও বুঝতে হবে যে এই বাচ্চাটা অস্থির কেন, তো দুই সাইড থেকে ওয়ার্কআম করলে আমার মনে হয় এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।
0: একদম। আর আজকে অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, যে মায়েদের তাদের সন্তানদের ভবিষ্যতের নিয়ে অতিরিক্ত প্রত্যাশার যে কারণ এবং প্রতিকার রয়েছে সেই নিয়ে আজকে আলোচনা করছিলেন ডক্টর শিপ্রা সেন মহোদয়া। মহোদয়াকে আবারও অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য। আর শ্রোতা বন্ধুরা, সময় বলছি এখানে বিদায় নিতে হবে, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান কল্যাণী।

0: 70% ऑफ।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 6:30 ঘরগৃহস্থির আসরে শুনবেন রাজ্যে দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন প্রসঙ্গে ডক্টর শিপা দাসের সাক্ষাৎকার। আসরে পরে লোকগীতি শুনবেন মনোরঞ্জন দাসের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 পরিবেশ ভাবনা অনুষ্ঠানে শুনবেন কথিকা সুন্দর পরিবেশের জন্য সৌরশক্তির অবদান, পরিবেশনায় তপন চক্রবর্তী। রাত 8:15 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গান। রাত 8:30 হাস্য রসাত্মক অনুষ্ঠান রসে বসে, বিষয় মাসের শেষে নমস্কার। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার বাদন শিল্পী দেবব্রত মল্লিক। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনে সুধাকর দে বলে। শুনলেন আজকে পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং 26.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 63%। আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.2 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর।

0: চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
0: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
0: ইনস্ট্যান্ট লোনও তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
0: কিন্তু দিদি,
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
0: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন। এই যত্ন আমরা কীভাবে নেব? আসলে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন সঠিকভাবে নেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তাদের স্বাস্থ্য এবং পুষ্টি সরাসরি দুধ উৎপাদন এবং যে বাছুর রয়েছে সেই বাছুরের বিকাশের উপর কিন্তু প্রভাব ফেলে। তো আজকে এই বিষয়টি আমরা কথা বলবো। আর আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার শিপা দাস। নমস্কার ম্যাডাম, আপনাকে
1: নমস্কার,
0: আমাদের অনুষ্ঠানে স্বাগত। এই যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন, ভীষণ প্রয়োজন যত্ন নেওয়া, কারণ এই দুগ্ধবতী গাভী থেকে বাছুরটা যেমন দুধ পাচ্ছে, বড় হবে, তেমনিভাবে আমরাও বেঁচে রয়েছি তাদের এই দুধে। বেঁচে রয়েছে এই অর্থে, কারণ আমাদের বাচ্চাদের কিন্তু দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো সম্ভব হয় না, নিউবর্ন বেবি যারা রয়েছে। তো এই দুধের উপর আমরা নির্ভরশীল, এবং দিন দিন কিন্তু রাজ্য সরকারও চেষ্টা করছেন কীভাবে এই উৎপাদন আরও বাড়ানো যায়, কীভাবে আরও বেশি করে দুধ উৎপাদন করা যায়। তো আপনি শুরুতে কী বলতে চাইবেন?
1: আপনি যে কথাটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করলেন যে দুগ্ধবতী গাভীর সঙ্গে কিন্তু আমরা মানুষরা ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা দেখি সকাল থেকে রাত পর্যন্ত দুধ একটা আমাদের জীবনে মানে খুব দরকারি এবং উপকারী একটা খাদ্য দ্রব্য বা খাদ্য পদার্থ।
0: হ্যাঁ, সকালে যদি আমরা ব্রেড খাই তার সঙ্গে মাখন লাগে, এই মাখনটা কোথা থেকে আসবে? দুধ থেকে আসে।
1: মানে

0: যেটা বলা হয় আবাল বৃদ্ধ বনিতা, শিশু হোক বা বৃদ্ধ মানুষ হোক বা সে যে তরুণ হোক, যে কারোরই দুধ হচ্ছে একদম সম্পূর্ণ একটি খাদ্য। তো সেই দুধ আমরা যার থেকে পাই, যে গোমাতা আমাদেরকে এই দুধ প্রদান করে চলেছে যুগ যুগ ধরে, তো সেটার যে বৈজ্ঞানিকভাবে সেটাকে পালন পোষণ করা, সেই গোমাতার যত্ন নেওয়া, পরিচর্যা করা, এবং সেই গাভীটি থেকে যখন আমরা একটি বাচ্চা পাচ্ছি সেই সময়ে তার যে যত্ন সেটা ভীষণভাবেই দরকারি। এবং প্রতিটি প্রাণী পালক ভাইদেরই যত বেশিভাবে ওনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন পোষণ করবেন, যত্ন করবেন, পরিচর্যা করবেন, সে তত বেশি লাভবান হবে। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব।
1: এই দুগ্ধবতী গাভীর যত্ন শুরুটা কিভাবে, যত্নের শুরুটা কিভাবে?
0: একটা গাভী দুগ্ধবতী হবে তখনই যখন সে 9 মাস গর্ভকালীন অবস্থার পরে তার একটি বাচ্চা জন্ম নেবে। সে একটি ছোট বাচ্চা, গাভীর বাচ্চা হবে, তখন সে একটি দুগ্ধবতী গাভী হিসাবে তাকে আমরা চিহ্নিত করলাম। তো আমরা আসলে তার যত্ন যখন সে গর্ভবতী থাকবে তখন থেকে কিন্তু শুরু করে দেব।
1: আলাদা যত্ন?
0: হ্যাঁ, আলাদা যত্ন, একটুখানি আলাদাভাবে যত্ন নিতে হবে, যাতে মা এবং যে বাচ্চা গর্ভে বড় হচ্ছে এই দুজনেরই যেন সঠিক পরিচর্যা হয়, সেটার দিকে লক্ষ্য রেখে তার খাবার দাবার, তার টিকাকরণ, তার যে ঘর যেখানে সে থাকবে, তার বাসস্থান, তাকে তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সব কিছুর দিকে আমাদেরকে মানে গর্ভাবস্থা থেকে শুরু করতে হবে। তারপর সে যখন তার সময় হবে তখন 270 দিন সাধারণত আমরা বলে থাকি, সেটা প্লাস মাইনাস 5 ডেজ হতেই পারে, 5 দিন আগে কিংবা 5 দিন পরে সে বাচ্চা প্রসব করলো, তখন থেকেই কিন্তু তার যত্ন শুরু হয়ে যাবে, মায়ের যত্ন এবং বাচ্চার যত্ন। তো সবচেয়ে প্রথমে আমরা যেটা মাথায় রাখব যে যখন সেই গাভীটি বাচ্চা দেবে তখন যেন একটা সুন্দর পরিষ্কার জায়গা আমরা বেছে দিতে পারি সেই গাভীটিকে, যেখানে সে তার বাচ্চাটি প্রসব করবে। নর্মাল বাচ্চা হয়ে গেলে খুবই ভালো। আমরা জানি যে সাধারণত দেখা যায় যে গাভীর নর্মাল বাচ্চাই হয়ে যায়, একটু সময় অপেক্ষা করতে হয়, সেই জায়গাটাকে একটু শান্ত রাখতে হয়, সবাই মিলে হইচই না করে তাকে একটু সময় দিতে হয়, সে নর্মালি বাচ্চা প্রসব করে। কিন্তু কখনো কখনো কোনো কারণে যদি সে নর্মালি দেখা যাচ্ছে যে বাচ্চাটা বেরোচ্ছে না, বিভিন্ন রকমের উপসর্গ হচ্ছে, অনেকটা সময় হয়ে গেছে, তখন আমরা বলি যে আপনার পার্শ্ববর্তী আমাদের যারা ভেটেনারি ডক্টর আছেন, প্রাণী চিকিৎসক আছেন, কিংবা আমাদের যারা ফিল্ড লেভেলের স্টাফ আছেন ARDA, ওনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে অতি সত্বর সেই বাচ্চাটিকে বের করার ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা, তাহলে আপনি বলছেন যে যখন গর্ভবতী হবে তখন থেকেই তার প্রতি একটা আলাদা যত্ন নিতে হবে, তাকে কেয়ার করতে হবে,
0: তার যে প্রসব যে সময়, প্রসবের যে সময়, সেই সময়টা তাকে ভীষণভাবে একটুখানি নজরের মধ্যে রাখতে হবে। প্রসবের ধরুন 10-15-20 দিন আগে থেকে, প্রসব হওয়া পর্যন্ত সেটা একটা খুব ইমার্জেন্সি একটা পিরিয়ড। এবং আমরা দেখেছি বা আমাদের বাড়িঘরে আমরা যারা এখন যে স্টেজে আছি, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িঘরেও আমরা গাভী পালন করতে দেখেছি, এবং আমরা দেখতাম মা বাবারা যখন গরুর বাচ্চা দেওয়ার সময় হতো রাত্রিবেলা উঠে টর্চ জ্বালিয়ে কিন্তু গরু ঘরে গিয়ে দরজা খুলে দেখতেন যে গাভীটির কোনো রকমের অসুবিধা হচ্ছে কি না, বা সে বাচ্চা দেওয়ার জন্য এখন সে তৈরি হচ্ছে কি না। তো এখনও কিন্তু শহরতলিতে বা গ্রামেগঞ্জে যারা গরু পালন করেন, গাভী পালন করেন, এই প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার।
1: সেটা আমরাও দেখেছি, তখন বিদ্যুৎ ছিল না গ্রামে গ্রামে,
0: একদম,
1: তো সেক্ষেত্রে
0: হারিকেন জ্বালিয়ে বসে থাকা হতো,
1: আমরা পাশে গিয়ে বসে থাকতাম,
0: একদম।
1: হ্যাঁ, তো এটা হতো। তখন তাদের খাবার দাবারটা নিশ্চয়ই একটু অন্যরকম দিতে হবে, বা ওষুধপত্র, টিকাকরণ, এই বিষয়টি নিয়ে যদি একটু
0: বলছি কি, বাচ্চা হয়ে গেল, বাচ্চা হয়ে যাওয়ার ঠিক পরে পরেই বাচ্চার নাভিটাকে খেয়াল রাখতে হবে, সেই নাভিটা যেন নোংরা না হয়। সে যদি বাড়িতে, এখন তো ধরুন কি শহর কি গ্রাম সবখানি সব কিছু পাওয়া যায়, তো আগে থেকে একটুখানি পভিডিয়ন আয়োডিন যদি বাড়িতে রাখা হয়, অনেকে কি করে ডেটল লাগিয়ে দেন, কিন্তু এটা কখনোই উচিত না। ডেটল একদমই না, আমরা বলি পভিডিয়ন আয়োডিন আপনি একটু হাসপাতাল থেকে বা আপনার পার্শ্ববর্তী যে সেন্টার আছে বা আপনি কিনে রাখুন, ওই পভিডিয়ন আয়োডিন দিয়ে ওই নাভির জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, এবং বাচ্চাটিকে রোজ সকাল বিকালে পভিডিয়ন আয়োডিন লাগিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে, যেন কোনো রকম নোংরা না লাগে, কোনো ধরনের সংক্রমণ।

0: হয়। আর যদি ধরুন পবিডন আয়োডিন নেই সেই জায়গাতে হলুদ, হলুদের গুঁড়ো যেটা আমরা রান্নাতে ব্যবহার করি সেটা ব্যবহার করা যেতে পারে। অথবা আমি বলি যে এটা আমাদের ঘরোয়া টোটকা, সর্ষার তেলের মধ্যে একটা আস্ত গোটা রসুন থেতো করে সেটাকে ফুটিয়ে রেখে দাও তুমি, ওই তেলটা সকাল বিকেল দুপুর দুই তিনবার নাভির মধ্যে যেন লাগানো হয়। এটা লাগানোর মানে হচ্ছে যে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, কেন কি প্রত্যেকটা জিনিস আমি যেগুলো বললাম ঘরোয়া টোটকা ওইগুলি কিন্তু মানে আমরা সবসময় ব্যবহার করে আসছি আমাদের মানুষের জন্য, তো সেখানে সংক্রমণের সম্ভাবনা কম এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর প্রথম চার ঘন্টার মধ্যে, প্রসবের প্রথম চার ঘন্টার মধ্যে বাচ্চা যেন অবশ্যই মার দুধ খেতে পারে সেটা দেখতে হবে, চেষ্টা করতে হবে। প্রথমও মার দুধের বাটে টানতে পারবে না দুধ, কিন্তু এক দুইবার যখন আমরা ওকে একটু সাহায্য করবো বাচ্চাটিকে, তখন সে তার মায়ের বাট থেকে দুধ টেনে খাবে। সেটা হচ্ছে যে শাল দুধ যেটাকে বলা হয়, বা ইংরেজিতে আমরা বলি কোলাস্ট্রাম, সেটা হচ্ছে সেই বাচ্চাটির জন্য অমৃতের মতো, একদম
1: একইভাবে মানুষের
0: মানুষের ক্ষেত্রে যেরকম আমাদের গাভী বা যে কোনো পশু পাখি প্রাণীদের ক্ষেত্রে সেরকম। তো সেই শাল দুধটা অবশ্যই খাওয়াতে হবে, কিন্তু মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, যেরকম কারোর বাড়িতে ধরুন জার্সি বা হোলস্টেন ফ্রিজেন বা যে উন্নত প্রজাতির যে বিদেশি আমাদের মিশ্র প্রজাতির যে গাভীগুলো আছে ওরা কিন্তু অনেকটা বেশি দুধ দেয়। তো সবসময় মাথায় এটা রাখতে হবে বাচ্চার যা ওজন তার দশ ভাগের এক ভাগ দুধ ও চব্বিশ ঘন্টায় খাবে।
1: আচ্ছা,
0: তার মানে ধরুন একটি বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে সেই বাচ্চাটি সারা দিনে 1 লিটার দুধ খাবে, কিন্তু মা কিন্তু তৈরি করছে ধরুন 5 লিটার 6 লিটার 7 লিটার দুধ, বা আরও বেশি যদি অধিক দুগ্ধবতী হয় তাহলে আরও বেশি দুধ হবে, তখন কিন্তু সেই সবটা দুধ কিন্তু বাচ্চাটা খাবে না, তখন ওই দুধটা কি ফেলে দেবেন? আমরা বলি সেই দুধটা ফেলবেন না, আপনার বাড়িতে বা আপনার আশেপাশে যদি এরকম ছোট গরুর বাচ্চা থাকে ওদেরকে খাইয়ে দেবেন, কেন কি ওটা এত মানে পুষ্টিকর একটা খাদ্য। বা আপনার বাড়িতে যদি ধরুন আরেকটু বড় বাচ্চা থাকলো, গাভীরই আরেকটু বড় বাচ্চা থাকলো, বা অনেক সময় অনেকের বাড়িতে ছাগল পালন করেন, ছাগলের ছোট ছোট বাচ্চা থাকে, সেটা ওনারা ওই গরুগুলিকে খাইয়ে দিলে সেই গরুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কোনো রকমের অসুবিধা হবে না। আর যদি কিছুই না থাকে গাভী সেই বাচ্চাটিকে কিন্তু খাওয়াবে না, তাহলে ওর পেট খারাপ হয়ে যাবে, ডিসেন্ট্রি হয়ে যাবে, আমাশয় হয়ে যাবে, তখন অনেকে জলে ফেলে দেন। তো এটা
1: কতদিন করবেন?
0: 10 থেকে 15 দিন তো সেই কোলাস্ট্রাম যেটা শাল দুধ এটা খাওয়াতেই হবে।
1: আচ্ছা, 10 থেকে 15 দিন পর্যন্ত কি এটা? অনেকে তো আছেন যে পরের দিন থেকে সেটা বিক্রি শুরু করে দেন।
0: না, এখন ধরুন যার বাড়িতে আমরা এখন আমরা যে কথা বলছি সেটা আমরা বলছি ফার্ম লেভেলে কিন্তু কথা বলছি না, আমরা বলছি যাদের বাড়িতে একটি বা দুটো গাভী আছে ওনারা যত্ন করেন, ওনারা ঘরের দুধ খান এবং অতিরিক্ত দুধটা ওনারা বিক্রি করে দিন দেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে একটা রীতি আছে বা সংস্কার বলুন, 7 দিন বা প্রথম যে রোববার হয় 7 দিন পরে কিন্তু আমরা দুধটা সূর্যকে প্রদান করি, সূর্যকে দুধটা দিয়ে তারপর কিন্তু তারপর দিন থেকে বাড়ির মানুষ হোক বা বিক্রি করা শুরু হোক ওটা করি। আগে তো আমরা দেখতাম 21 দিনে সূর্যকে দুধ দেওয়া হতো, এটার মানে হচ্ছে যে সেই 21 দিন 15 দিন 20 দিন 21 দিন ওই দুধটা সম্পূর্ণ বাচ্চাটা খাবে। যেরকম ধরুন দেশি গরুর বাচ্চা দিল, সেই দেশি গরু সারাদিনে আর কতটুকু দুধ দেয়? 1 লিটার 1.5 লিটার, সবটা দুধ ওর বাচ্চার জন্য প্রয়োজন। তো প্রথম 21 দিন যদি আমি নিজেরা দুধটা আমরা না খেয়ে সেই বাচ্চাটাকে খাওয়াই, তাহলে সেই বাচ্চাটার মধ্যে যে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয় তার শরীর যতটা শক্তিশালী হয়ে ওঠে, সেই কারণেই এই নিয়মটা ছিল। তো এখন কি করে 21 দিন আর কি অপেক্ষা করে না, দুধও অনেক বেশি হয়, সেই কারণে আমার মনে হয় যে 7 দিন পর্যন্ত বিক্রি অনেকেই করেন না, 7 দিন পরেই দুধটা আসলে নেওয়া উচিত। আর সেই দুধটা এত ঘন হয় এবং সেই দুধটা যদি আপনি জাল দিতে যান, উনানে যখন বসাবেন অনেক সময় দেখা যাচ্ছে দুধটা ছেড়ে দিচ্ছে, ছানা কেটে যাচ্ছে, কারণ এর মধ্যে অনেক কিছু পোষক তত্ত্ব আছে না। তো ওই দুধটা কাঁচা যখন বাচ্চাটা খাবে তার জন্য খুবই উপকারী।
1: আচ্ছা, আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে গর্ভবতী থাকাকালীন গাভীর খাবার খাদ্য কিরকম হবে, কিরকম দেওয়া উচিত?
0: গর্ভাবস্থায় যেমন যেমন ভাবে তার মাস বাড়তে থাকবে, প্রথম 1 মাস 2 মাস 3 মাস যেভাবে যেভাবে তার গর্ভাবস্থার সময় বৃদ্ধি পেতে থাকবে, স্বাভাবিকভাবে পেটের বাচ্চাটিও বড় হতে থাকবে, তখন তার খাবার একটু একটু করে বাড়াতে হবে। বিশেষ করে তখন সুষম খাবার যেটার মধ্যে বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য আছে, কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিন জাতীয় খাদ্য আছে, যেটা বাচ্চাকে সুস্থ সবল রাখতে, বাচ্চার মাসল তৈরি করতে এবং মাকেও প্রসবকালীন সময়ে

0: যে তার মধ্যে ধকল হয় সেই ধকল সহ্য করতে সাহায্য করে। তো কার্বোহাইড্রেটের পাশাপাশি আমরা প্রোটিন জাতীয় খাদ্য তাকে একটু একটু করে, ধরুন প্রতি 15 দিন 20 দিন পরে পরে 250 গ্রাম 500 গ্রাম এরকম করে আমরা বাড়িয়ে দেবো আর কি, তাহলে মা এবং বাচ্চা দুজনের জন্যই ভালো। তো গাভীর ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাদ্য কি হবে, মানুষের মতো তো হবে না, তো গাভীর প্রোটিনের সোর্স হচ্ছে আপনি ধরুন ডালিয়া, তারপর খৈল, তারপর ধরুন যে আমাদের চীনা বাদামের খৈল হয়, খৈল বিভিন্ন ধরনের হয়, চীনা বাদামের খৈল,
1: সর্ষের,
0: হ্যাঁ সর্ষের খৈল।

0: সোর্স হচ্ছে আপনি ধরুন ডালিয়া,
1: হুম
0: তারপর খৈল, তারপর ধরুন যে আমাদের চীনাবাদামের খৈল হয়, খৈল বিভিন্ন ধরনের হয়, চীনাবাদামের খৈল,
1: সর্ষের হয়,
0: হ্যাঁ সর্ষের খোল হয়, তো এই ডালিয়া এগুলি হচ্ছে তার মেইন সোর্স অফ প্রোটিন। তারপর ভুট্টার দানা হয়, সয়াবিন হয়, সয়াবিনের গুঁড়ো হয়। তো এই খাদ্যগুলি কেউ যদি মনে করেন আলাদা আলাদা কিনে আমি সাপ্লাই খাবার বানাবো, সেটাও হতে পারে, বা উনি রেডিমেড কিনেও আনতে পারেন।
1: আচ্ছা, তার সঙ্গে তো ঘাস, সবুজ ঘাস এবং খড় এগুলো দেওয়া যেতে পারে।
0: আর যদি কারোর বাড়িতে জায়গা থাকে, অনেকেই আপনি যে জানেন হয়তো বা যে যারা প্রাণী পালন করেন অনেকেই কিন্তু গো খাদ্য চাষ করেন, মানে গো খাদ্য বলতে গো গাভীর জন্য যে ঘাস হয় সেই ঘাসটা চাষ করেন। দেখা গেছে, হ্যাঁ দেখা গেছে যে কাউপি বা ওই জাতীয় যে পেরিনিয়াল গ্রাস হয়, ঘাস হয় যেটা, সেটা যদি আমরা 5-7 কেজি ডেইলি একটা গাভীকে দিতে পারি, সেখানে আলাদা কোনো কনসেন্ট্রেট রেশন, যেটা আমি বললাম খৈল ভুসি এগুলো ডালিয়া না দিলেও হয়। কিন্তু যদি সে যখন গর্ভবতী হয়ে যাবে, সে যদি আমরা গো ঘাস দিতে পারি তাকে, গাভীর জন্য যে ঘাস হয় সেটা যদি দিতে পারি, পাশাপাশি আমরা যদি তাকে প্রোটিন জাতীয় খাদ্য একটু বাড়িয়ে দিতে পারি, সেটা তো গাভীর জন্য এবং তার বাচ্চার জন্য খুবই উপকারী। আরেকটা কথা আমি এখানে আপনাকে উল্লেখ করতে চাই আমার প্রাণীপালক ভাইদের জন্য। দেখুন, আজকাল দেখা গেছে যে রেশনে অনেক সময় ভালো চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, তো অনেকের বাড়িতে প্রয়োজন পড়ে না, হয়তো বা 2-3টা রেশন কার্ড আছেন বাড়ির, কেউ হয়তো বা শহরে থাকছেন বা কেউ আনছেন না, খাচ্ছেন না, বা বাজারে একটু কম দামে যে মুসুরি ডাল পাওয়া যায়, কালো চানা যেটা পাওয়া যায়, বা যে কোনো ধরনের ডাল একটু সস্তা দামের গো খাদ্যের জন্য পাওয়া যায়, ওইগুলি এনে রাত্রেবেলা ধরুন 100 গ্রাম, 150 গ্রাম বা 200 গ্রাম, যেভাবে যেভাবে গর্ভাবস্থা বাড়বে, যদি আমরা ভিজিয়ে রাখি, পরের দিন সকালবেলা যে প্রথম খাবারটা দেব, সবচেয়ে যে প্রথম বাড়িতে যখন ভাত রান্না হয়, ভাতের যে মাড়টা হয়, সেই মাড়ের সঙ্গে মিশিয়ে যদি ওই যে চানা বলুন বা ডাল বলুন বিভিন্ন ধরনের দিতে পারি, বা চীনাবাদাম যদি আমরা ভিজিয়ে রাখি, সেটা ভীষণ পুষ্টিকর, সেটা আমরা পুরো গর্ভাবস্থাতেও দিতে পারি। এরপর যখন বাচ্চা হয়ে যাবে তখন তার খাবারটা প্রথমে একটু কমিয়ে দিতে হবে।
1: আচ্ছা, বাচ্চা হওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে,
0: প্রথমে অল্প অল্প করে বারবার খাবার দিতে হবে, অন্তত পক্ষে 7-10 দিন, 15 দিন, তারপর তাকে আবার খাবারটা বাড়িয়ে দিতে হবে দুধ উৎপাদনের জন্য।
1: আচ্ছা, তো এ তো গেল গর্ভবতীকালীন যে খাবার দাবার সেই ব্যাপারটা। আপনি বাছুরের যত্ন নিয়ে একটু বলছিলেন, তার নাভির যত্ন বা দুধ খাওয়ানোর ব্যাপারটা। এরপর দুধ উৎপাদনের জন্য, একটু বেশি দুধ উৎপাদনের জন্য, এবং যে বাছুর জন্ম নিল সেই বাছুর যাতে ঠিকভাবে বেড়ে উঠতে পারে, তার জন্যে কী করতে হবে?
0: দেখুন, একটা গাভী কতটা দুধ দেবে সেটা কিন্তু মেইন ডিপেন্ড করে তার জাতিটা কি, মানে তার মা বাবা কতটুকু, তার মা এবং বাবার যে পরিচয়, সেই পরিচয়ের উপর ভিত্তি করেই কিন্তু একটা গাভী দুধের পরিমাণ নির্ভর করবে। এখন একটা গাভীর মা যদি ধরুন 2 লিটার বা 5 লিটার দুধ দেয়, সেই তার যে বাচ্চা হলো, সেই বাচ্চাটাকে যদি আপনি যদি ইঞ্জেকশনের মাধ্যমে, সাধারণত ইঞ্জেকশনের মাধ্যমেই বাচ্চা হয়, তো যেই গাভী 5 লিটার দুধ দেয় তাকে ইঞ্জেকশনের মাধ্যমে যখন তার থেকে আমরা একটা মেয়ে বাচ্চা পেলাম, এবং এটাকে বলবো আমরা F1, তখন সে যখন গর্ভবতী হবে এবং সে যখন দুধ দেবে, তখন আমরা আশা করি যে সে অন্তত পক্ষে 7-8-9 লিটার দুধ দেবে। কেন কি, সে উন্নত মানের বীজ থেকে তৈরি হয়েছে, তার মা 5 লিটার দিত, সে যখন তৈরি হবে, দুগ্ধবতী হবে, তখন তার থেকে আমরা আরও বেশি 7-8-9 লিটার দুধ আশা করতে পারি। আর এখন যেটাকে, যে গাভী 5 লিটার দুধ দিচ্ছে, এখন যদি তাকে দেশিভাবে, দেশি কোনো মেল দিয়ে মানে ব্রিডিং করানো হয়, তখন কিন্তু তার দুধের উৎপাদন সেভাবে বাড়বে না। তো এটা হচ্ছে প্রথম কথা। তারপর হচ্ছে যে বাচ্চা দেওয়ার পর আমি যখন গাভীটাকে সার্বিকভাবে যত্ন করব, এবং বাচ্চা দেওয়ার আগে থেকে যেটা বললাম, এবং তাকে সময় মতো টিকা করানো, তাকে খাবার দেওয়া, বা যেরকম গরমের দিন এখন যেই টেম্পারেচার হয়, খুব যখন বেশি গরম থাকে তাকে রোজ স্নান করানো, দুপুর 12টা থেকে 3টার মধ্যে তাকে রোদে নিয়ে না যাওয়া, তাকে রোদে নিয়ে যেতে হবে, রোদে নেওয়া যাবে না, হ্যাঁ তখন তাকে ঘরে রাখতে হবে বা বাড়িতে ছায়ার মধ্যে তাকে রাখতে হবে, বিকেল 3:30-3:30 পর তাকে আবার একটু যদি জায়গা থাকে তাহলে বের করবেন। তো বৃষ্টির দিনে সে যেন কোনোভাবে বৃষ্টিতে না ভিজে আপনি স্নান করাবেন, কিন্তু সে

0: যেন বৃষ্টিতে না ভিজে, এটা মাথায় রাখতে হবে। সময় মতো টিকা করাতে হবে। আমাদের প্রাণী পালক যারা ভাই বোন আছেন ওনাদেরকে আমরা বারবার বলি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো ভারতবর্ষে একটা স্কিম চলছে, 2025-এর মধ্যে আমরা ভারত থেকে FMD রোগ, যেটা খুরাপেরা রোগ হয়, সেই রোগটার থেকে আমরা প্রাণীগুলিকে আমরা রক্ষা করব, নির্মূল করে দেবো। যেরকম মানুষের ক্ষেত্রে পোলিও নির্মূল হয়ে গেছে, আমাদের প্রাণীরও একটা রোগ হতো অনেক দিন আগে, অনেক বছর আগে, যেটাকে বলা হতো রিন্ডারপেস্ট, সেটাকে কিন্তু ভারত থেকে নির্মূল করা হয়েছে। তো এখন আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আমরা ভারত থেকে FMD ভ্যাকসিন, FMD যে রোগটা খুরাপেরা রোগ, সেটাকে আমরা 25-এর মধ্যে নির্মূল করে ফেলবো। হয়তোবা যদি 25-এ না হয় সেটা হয়তো একটু 2-3 বছর বাড়তেও পারে, কিন্তু আমরা সেই টার্গেট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো প্রাণীপালক ভাইদের কাছে আমাদের রিকোয়েস্ট, এখন রেগুলার প্রতি 6 মাস পরে পরে আমাদের এখন 5th ফেজ চলছে ভ্যাকসিনেশনের, ওনারা যেন কোনোভাবেই ওনাদের বাড়ির যে 3 মাসের উপরে যে বাচ্চাগুলি থেকে শুরু করে একদম বৃদ্ধ গাভী বা পুরুষ মহিলা কোনোটাকেই যেন FMD ভ্যাকসিন থেকে বঞ্চিত না করে, অবশ্যই করাতে হবে।
1: আচ্ছা আচ্ছা, তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারলাম যে টিকাকরণ যেগুলো হচ্ছে সরকারিভাবে সেগুলোর থেকে যাতে তাদের কিছুতেই বঞ্চিত না করা হয়। মানে আমাদের সময় অনেকটাই কমে এসছে, শেষে যেটা জানতে চাইব, সরকারি অনেক সুযোগ সুবিধা রয়েছে প্রাণী পালন পালক ভাইদের জন্যে, তো এই ব্যাপারটা সংক্ষেপে যদি একটু বলে দেন,
0: সংক্ষেপে
1: কিভাবে খুব কম খরচে আমরা আরো বেশি করে গাভী পালন করব।
0: আমাদের যে আমাদের দপ্তর থেকে বিভিন্ন রকমের স্কিম চলছে এখন, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা স্কিম সেটা হচ্ছে কাফ গ্রোথ মিল, CGM বলা হয়। সেটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে যে বেটি বাচ্চাগুলো আমাদের তৈরি হচ্ছে, সমস্ত ত্রিপুরা স্টেটে তৈরি হচ্ছে, আমাদের ডোরস্টেপে আয়, আমাদের নিজেদের সেন্টারের মাধ্যমে, তো যে বেটি বাচ্চাগুলো ইনজেকশনের মাধ্যমে তৈরি হচ্ছে সেই বাচ্চাগুলোকে আমরা প্রতি বাচ্চা পিছু ওদেরকে আমরা রেশনের জন্য কিছু ফান্ড দেওয়া হচ্ছে। আগে আমরা রেশন কিনে দিতাম, তো দেখা গেছে যে অনেক সময়, এখন তো সব কিছু অনলাইন হয়ে গেছে, তো ফান্ড রেশন তো আমরা অনলাইন দিতে পারবো না, সেই কারণে আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে একটা পার্টিকুলার অ্যামাউন্ট যেটা স্কিমে ধরা আছে সেটা আমরা ওনাদের অ্যাকাউন্টে দিয়ে দিই। ওনারা সেই টাকা দিয়ে ওনাদের বাচ্চাদেরকে ভালো উন্নত মানের রেশন কিনে খাওয়ান, এবং সেই বাচ্চাটি যেন খুব শীঘ্রই 1.5 বছরের মধ্যে যেন ডাকে এসে সে একটি সুস্থ সবল গাভীতে পরিণত হতে পারে, সেই স্কিমটা আমাদের দপ্তরে চলছে। যারা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে অনুরোধ করব, ওনারা নিকটবর্তী প্রাণী চিকিৎসালয় কিংবা প্রাণী চিকিৎসা উপকেন্দ্র যেগুলো আছে ওইখানে গিয়ে যোগাযোগ করে এই সুবিধাটা নেওয়ার জন্য।
1: আচ্ছা, আর সব
0: তাছাড়াও আরেকটা আছে আমাদের, আরও অনেক স্কিম আছে, এটা একটা বললাম। আরেকটা আমি বলবো যে যেরকম এগ্রিকালচারে দেওয়া হয়, যাদের কাছে ধানি জমি আছে ওনাদেরকে টাকা দেওয়া হয়, ফান্ড দেওয়া হয় একটা, ঠিক সেরকমভাবে আমাদের প্রাণী পালন সম্মান নিধি বলে একটা স্কিম গত বছর থেকে চালু হয়েছে। সেখানে আমরা প্রত্যেক প্রাণী পালককে যাদের প্রাণী আছে, ধরুন গাভী আছেন, শুকর আছে, ওদেরকে আমরা ওদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে 6,000 রুপিস করে, ওদেরকে যাতে ওরা দেখাশোনা করার জন্য, প্রাণীটিকে যাতে আরও ভালোভাবে যত্ন করতে পারে, এটা আমাদের একটা স্কিম গত বছর থেকে চালু হয়েছে, এবং এটাও একটা খুব সুন্দর ভালো স্কিম, তো এবং খুব জনপ্রিয়তা লাভ করছে দুটো স্কিমই।
1: আচ্ছা, এটা পাবে কিভাবে, লোকটা সামলাতে পারছে না?
0: হ্যাঁ, সেটাই আমি বলছি, আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে ইসে আছে, মানে প্রাণী চিকিৎসালয় আছে, প্রাণী চিকিৎসা উপকেন্দ্র আছে, সেখানে যোগাযোগ করবেন। পাশাপাশি আমরা তো নাম দিই না, নাম আসে পঞ্চায়েত সমিতির থেকে, যা পঞ্চায়েত সমিতিতে যারা আমাদের যে জননেতারা আছেন, সমাজসেবকরা আছেন, প্রতিনিধিরা রয়েছেন, ওনারা কিন্তু নাম সিলেকশন করে দেন। তো বছরের শুরুতেই যখন আমাদেরকে বলা হয় যে তোমরা এই স্কিম করবে, তখন আমরা জনপ্রতিনিধিদেরকে বলে দিই যে এই পঞ্চায়েতের জন্য এতজনের নাম আপনারা সিলেকশন করে দিন, তখন ওনাদের থেকে যখন নাম আমাদের কাছে আসে তখন আমরা স্কিমটা ইমপ্লিমেন্ট করি। তো প্রাণীপালক ভাই বোনেরা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
1: আচ্ছা, জানার অনেক কিছু ছিল, আসলে এত বিস্তারিত একটা বিষয় এই 20 মিনিটে সম্ভব নয় আলোচনা করা, তো আজকের সময় কিন্তু একেবারেই শেষ, তাই আর আমরা এগোতে পারছি না, এখানটাই আমাদের থামতে হচ্ছে
0: না, অনেকটাই আমরা আলোচনা করলাম, ভালো,
1: অনেক ধন্যবাদ আপনাকে।
0: থ্যাংক ইউ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রাজ্যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন এ নিয়ে শুনছিলেন একটি আলোচনা। এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার শিপা দাস।
2: আসরে এখন শুনবেন মনোরঞ্জন দাসের কণ্ঠে লোকগীতি।

0: ফিল্ম তো তার দেশে কোরিওগ্রাফার আছে প্রতিবন্ধ খাইনি একটা হামদার তাই দিনম রুখত বিশে হামদার তাই রুখত মো তাই হয়েছে বন কাহামটা সে নাগে আমায় বন মুখ রমান না খেলাবি তাই দিন সামনে বড় কিছু টাকা দি যা ইনকম দেখি খেলার সময় এনে বরং চারিদি তাই বাকি বিক্রি দানের সহিত অগ্ন কারণ সঙ্গে পাই না খাই যান সেই খেলা আমরা এই তাও তো কিছু আনে আসমা যাওয়ার অসুরই যান সাংরা দিনে
1: মনিকা তো খালি দেখবা খবর

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ যখন বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রকাশ। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর আজকের এলামে 12টি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। গতকাল থেকে রাজ্যে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনে এক সংকল্প অভিযানে ডাক দিয়েছেন। তিনি বলেন, দেশে নেশার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। এই অভিযানের মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দেশজুড়ে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের

0: হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের সংকল্প সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের যুব সমাজকে নিশানা করেছে। তিনি বলেন, কঠোর হাতে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধ্যাপকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিতভাবে মাদক অপব্যবহারের ঝুঁকি নিয়ে আলোচনা করেন এবং ক্যাম্পাসে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেন। তিনি বলেন, তরুণদের মধ্যে মাদক অপব্যবহার রোধে তাদের এই প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
1: এক আহ্বান মে কলেজ আর ইউনিভার্সিটিজ কে হামারে প্রফেসর সাথিও সে ভি করনা চাহতা হু আপ ভি কোর্স কি পড়াই কে সাথ সাথ স্টুডেন্টস কে সাথ ড্রাগস কে খতরোঁ পর বাত করে নশে কে খিলাফ আপনে ক্যাম্পাস মে এক মুভমেন্ট চালায়ে আপকে প্রয়াস বড়ে বড়ে পরিণাম লা সকতে হ্যায়।
0: সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল মাই ভারত ও ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যুব ক্লাব, এনজিও, আধ্যাত্মিক সংগঠনের সদস্যরা। মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশজুড়ে নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে।
1: আজ লিয়া গয়া ইয়ে সংকল্প আনে বালে 100 সপ্তাহ তক লগাতার এসে হি আগে বড়েগা হর রবিবার কলা সংস্কৃতি স্পোর্টস মেডিটেশন অধ্যাত্ম আর সেবা সে জুড়ি গতিবিধিয়া হোগি নশা মুক্তি কা সন্দেশ নয়ে লোগো তক পৌঁছেগা আনে বালে 100 রবিবার নশা মুক্ত ভারত কি দিশা মে 100 মজবুত কদম হোগে 100 মজবুত স্টেপ।
0: পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর এন রবি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের দেশব্যাপী সূচনা অনুষ্ঠানে শত শত তরুণ তরুণীর সঙ্গে যোগ দেন। রাজ্যপাল বলেন, যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের যুব সমাজ আজ দেশের নীতি নির্ধারণ, অগ্রাধিকার স্থির করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে রূপান্তরের প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করছে। যুব সমাজকে ভারতের সর্বশ্রেষ্ঠ জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করে তিনি তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন মাদক অপব্যবহার ও মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে গড়ে ওঠা জন আন্দোলনের নেতৃত্ব দেন। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা শ্রীনগরে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের কেন্দ্রশাসিত অঞ্চলস্তরের সূচনা অনুষ্ঠানে যোগ দেন। সমবেত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণে এবং জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা। তিনি তরুণদের মাদক থেকে দূরে থাকার এবং মাদক বিরোধী আন্দোলনের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান। শক্তিশালী অর্থনৈতিক সূচক, উন্নত শিল্প কার্যক্রম এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিসার্চের প্রি মনিটারি পলিসি কমিটি বিষয়ক একটি প্রতিবেদন অনুযায়ী এ বৃদ্ধির পূর্বাভাস রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আগের পূর্বাভাসের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। উল্লেখ্য, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এর আগে বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে আনা হয়েছিল। প্রতিবেদনে এই ইতিবাচক পরিস্থিতির কারণ হিসেবে এপ্রিল জুনে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি বা স্বল্প মেয়াদী অর্থনৈতিক সূচকের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জুন মাসে অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়ির বিক্রি আগের বছর একই সময়ের তুলনায় 24.1% বেড়েছে, পাশাপাশি বিদ্যুতের চাহিদা 11.5%, রপ্তানি 15.5%, শিল্পক্ষেত্রের ঋণ 19.2% এবং শিল্প উৎপাদন সূচক 7.3% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পশ্চিম এশিয়ার সংকটের কারণে বিশ্ব পরিস্থিতি অনিশ্চিত থাকলেও ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি বেশ মজবুত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। কয়লামন্ত্রক জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এই সময়ে দেশে মোট কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 69.75 মিলিয়ন টন। গত মাসে কয়লা সরবরাহের ক্ষেত্রেও আগের বছরের একই সময়ের তুলনায় 17.34% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 2026-27 অর্থবছরের জুলাই মাস পর্যন্ত মোট কয়লা উৎপাদনের পরিমাণ ছিল 302.24 মিলিয়ন টন। অন্যদিকে মোট কয়লা সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে 354.70 মিলিয়ন টনে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 5.87% বেশি। কেরালামে আজ বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়া

দপ্তর আজ রাজ্যের 12টি জেলায় কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। আগামীকালও 10টি জেলায় হলুদ সতর্কতা বলবৎ থাকবে। গতকাল থেকে রাজ্যে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন এবং 5,700 জনেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি সত্ত্বেও পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল পর্যন্ত কেরালাম, কর্ণাটক ও লাক্ষাদ্বীপ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 4 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে

বনসকান্থা, পাতান, মেহসানা, মোরবি এবং সাবরকান্থা এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি রাজ্যে এখনো পর্যন্ত মোট গড় বৃষ্টিপাতের 69% রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ গুজরাটে সর্বোচ্চ 95.03% বৃষ্টিপাত হয়েছে। এদিকে এনডিআরএফ এবং প্রশাসন জোর কদমে উদ্ধারকাজ চালাচ্ছে। মৎস্যজীবীদেরও আজ সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যে 33টি বাঁধ বর্তমানে উচ্চ সতর্কতার আওতায় রয়েছে। রাজ্যের জীবনরেখা হিসেবে পরিচিত সর্দার সরোবর নর্মদা বাঁধের ধারণ ক্ষমতার 76%-এরও বেশি জল জমা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় গুজরাটে 17টি এনডিআরএফ এবং 33টি এসডিআরএফ দল মোতায়েন রাখা হয়েছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। দাবানলে প্রায় 3,000 একর এলাকা পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। আবহাওয়া অনুকূল না থাকায় এবং দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস ওয়াশিংটনের কেন্দ্র ও পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথমবারের মতো অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির নির্দেশক রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে। স্পোকেন কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়া ওল্ড টেলস ফায়ার প্রায় 4,000 বসতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটলে 3 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। মধ্য মস্কোর কুদ্রিনস্কায়া স্কোয়ারে গতরাতে এই বিস্ফোরণটি ঘটে। ভারতে তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। তাইওয়ানে আজ ফাইনালে 17 বছরের তন্বী 21-16, 21-16 ব্যবধানে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নগুয়েনকে। ভারতের প্রধান পেসার জসপ্রীত বুমরা হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারছেন না। আগামী 15 তারিখ গলে এই সিরিজটি শুরু হচ্ছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ যখন বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনের প্রকাশ। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতমা পরিও বিথিকা দেববর্মা তিনি ককতমা বুবাক রোকাংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি কেফেক মানিনো কেবেঙ্গি বুসকাং সারা হাতে রোমই হা কতর গনাঙ্গে জনবাগিদারে অভিযান নেশামুক্ত যুবাফর বিকশিত ভারত অভিযান চেঙ্গে রেখা হাস্তে ফাইন্ডোশনের এডিন আলু শাখা কেফেক মানিনি লয় তিনি হা কতর বাইবাসা ত্রিপুরা হাস্তে উপ ওয়ানামা সিংসা কাইসা চবা বুসকাং বুড়ি শালমারিও কেয়ার মতাইনো রোগই হাস্তেনি মন্ত্রী অকরা হাস্তেনি লুকুরগ্ন খাকা হামিয়া ফারকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাক অরণি নয় ডিভিশন লীগ ফুটবল বাতাইমুং তিনি নিথমাও বীরেন্দ্র ক্লাব কপ্লাই এংখা তাবো ককতমা শুক্রবই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি কেফেক মানিনো কেবেঙ্গি বুসকাং সারা হাতে রোমই হা কতর গনাঙ্গে জনভাগিদারী অভিযান নেশামুক্ত যুবাফর বিকশিত ভারত অভিযান চেঙ্গে রেখা দিল্লি কতাল ভার্চুয়ালতে অ অভিযান চেঙ্গে কক নারনা থাঙ্গে মোচা মোদী শাখা ভারত হা কতর বিকশিত ভারত উংমানি লামাও বুসকাঙ্গে তঙ্গ আজ জোড়াও হা কতর নি শিকলারক যতন শাকদু কাহাম ওয়ানসুক মুং কাহাম শাক বাইথাং কাহাম অংনা নাংনাই মন্ত্রী বক্রক হদানি হামিয়ানো হইয়াউই ব্যবা কক সানাবাগৈ নুখুনি লুকুরকন কৈমুং নারেখা বসাকা হামিয়া অংজাক মুখুংনি লুকুরকন কাহামকে তিসা থানি চুবা চুখলাইনা নাংনাই যতবাইন কাহামকে কক সানা নাংনাই শাক নাইনাই রক বাইব চুবা চুনাহারে শাক নাইজাকনা নাংনাই ব ফানরিউই শাকা পুইলা বেরেম হজাক খলাইমানি বিশিংতে চেরাই রক বাই নুখুংনি লুকুরক খোলা সাকে ককলাম সালাইনা নাঙ্গান মন্ত্রী বক্রক তৈব শাকা ফেকজাক মানে ইয়াকাকনা বাগৈ হদানো সচারে নাতে লুকুরকন খাতুং রিনানি বাগৈ হা কতর থেকেই কক তিশাল বুরুম বুরুম সামং বুতাং সংসার জাগান হা কতর নৈচি চার সাই থাইনি সেমি খড়ক রুজাক সানিব গবাং শিকলারক অপান্দাও মানজাক ফাইকা আর মানজাক ফাইকা জুদা জুদা হাস্তেনি হাস্তে ফা মন্ত্রী অকরা মাই ভারতে এনএসএস রিংনক নি সরনাই রকন খবই শিকলারক নে ক্লাব এনজিও নি আদংশং হাস্তে ফাইন্ডোশনের এডিন আলু শাখা কেফেক মানিনে লয় তিনি হা কতর বাই বাক্সা ত্রিপুরা হাস্তে অব ওয়ানামা সিংসা কাইসা চবা কেরং রায়দা সিমিয়া আবহদানি রাং থংতে ওয়ান সুকমুং কাহামনি শাখা হামিয়া তুবু আবহদানি বাগৈ বেলাই চায়া তিনি ত্রিপুরা ইউনিভার্সিটি নে অডিটোরিয়াম বিকশিত ভারত সংকল্প অভিযান তাঙ্গ তাঙ্গ কেফেক ইয়াকাক মুং শিকলা হদা সনামৈতি সামাও মন্ত্রী বক্রক নরেন্দ্র

মোদিনে ভার্চুয়াল তাংবুতাং রোগী সংসাজাক পান্দাও হাস্তে ফা অকক শাকা বতাইব শাকা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদিনী ওয়ানসু মুং ক্যাফে গিয়াকাক মুং ভারত আবো কাইশা হাপাংনি তাংবুতাং সিমিয়া হা কতনি থিনাং নাইকল মুং মন্ত্রী বক্রক বিনি মন কি বাত পান্দাও চুয়াগনি হামিয়ান কাইথাং ডি ডার্কনেস ডিস্ট্রাকশন তৈ ডেভোস্টেশন মুঙ্গুই খোরসাকা আবনি বাগৈ যতন পালখে কথাউই চবা খেলাইনানি কবখা হাস্তে ফাশাকা 2014 বিশিনি সেমি ভারত হাপাং চুয়াগনি মারি খসরেনা বাগৈ জুদা জুদা ইয়াপ্রি আচাখা হদা হামক্রাইতে ফানকক চংলাইনক ন্যাশনাল একশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন সরামকা আবনি বাগৈ ন বরংনি নাহার মুং অংখা সিচারি মুং নাইকুল মুং কাউন্সিলিং শাক নাই তে কাইশা কাহাম খেলাইনানি বশাকা 2020 বিশিনি 15 আগস্ট চেংজাক মা ফেকজাক মানে ইয়াকাক মুং ভারত অভিযান তাবং ভাকত নি বেবাক হাং করো সনাম জাখা ও অভিযান বাবাইসা নার্কোটিক্স কন্ট্রোল বুড়ু নি বিশিংতে চুয়াক কাশু মুংতে বাবাইসা হদা হামক্রাই কক চংলাই নক নি হজাক মুংতে শাক নাই মুং বেডেক নি বিশিংতে শেফ রিজাগৈ তঙ্গু হাস্তে ফাশাকা ক্যারং রাইদা সনাম মা বাইশি মিয়া হদা নি যত বেড়ে মো হজাক মুং বাং রেনা নাংনাই চুয়াক খরকসা লুকুনু সিমিয়া বিনি নুখুং হদা তে থিনাঙ্গো হামিয়া খালায়ো আবুনি বাগৈ বুসকাং পিরি ন কাহাম খালাইনা বাগৈ শিকলা হদা বুসকাঙ্গে ফাইনা কবখা পান্দাও কুগুন রোগনি বিশিং মানজাখা ত্রিপুরা ইউনিভার্সিটি নি ভিসি দেবব্রত দাস কেন্দ্রনি শাখামতে নুকুং হামক্রাই নাইকুংনি মন্ত্রী জে পি নাড্ডা ন্যাশনাল নিট পিজি 2026 আমজকুংনি কগলাম পান্দা সংসাখা আরো কাহামকে আমজকুং নাহারনানি নাইমথাং কুসুংতে তাংশিবনি চুবা চুবাই খালাই জাগান ও আমজকুং ও তালনি বুসকাং থামচি শালমারি ও উঙ্গান ও কগলাম সালাইমা জোড়া ও মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস তাংশেব বাই গদালজাক আমজকুং নাহারনাই রোগনো তে গদালজাক বেবাক বেড়ে মে নাইকুল মুংনো চেরি নাইখা মোচাং নাড্ডা আমজকুং রিনাই রোগনো বুইনিকো খুন জুকায়াওই এনবিইএমএস তে শাখাম তে নুকুং হামক্রাই কক চংলাই নুকনি বুখাক তে হাপাংনি শাকলাইজাক রকনো সিমি খানানা বাগৈ কবক মুং নারেখা আকাশবাণী আগরতলানি কেন্দ্রনি অকক্তমান খানাই তংবায়ো আকাশবাণী নি কক্তমা আপডেট মাননা বাগৈ লগ ইন খেলাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ ও ফলো খাই দি হদালামর ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ ও AIR নিউজ এলার্টস ও নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি কক্তমা আপডেট মাননাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও AIR নিউজ আগরতলা তে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানো ও তালনিবুস কাংবুরি শালমারি ও কেয়ার মতাই আবনুরগে হাস্তিন মঞ্চী ওকরা প্রফেসর ড মানিক শাহ হাস্তিনী লুকুরকনো খা কাহাম ইয়াফার খা কাহাম ইয়াফার মঙ্গো মন্ত্রী ওকরা শাখা কেয়ার মতাই চিনি হাস্তিনী বরক বসংরকনি শিরিশি তিনি হুকুমুনি মারি বুবাগ্রানি জরানি সিনে পালাই যাক অমতাই তিনি বকথারকে পালাই যাগো অ কেথার কথান তেরনো তংকুসাং বাই আপচারিতে যতনি বাগে হামক্রায় তুবুও নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান তাংবু তাঙ্গু তিনি আগরতলানি সখী চরণ রিংনগ হজাকমুং পান্দা কাইসা সংসা জাখা পান্দাও শিকলা হদান কেফেক মানেনি হামিয়া বেচেপনু তুই হজাক উংনানি তে কেফেক মানে ইয়াকাক মুং হদা সংসাইতি শ্যামা ও বুসকাঙ্গে ফাইনা কবখা পান্দাও মানজাখা সালথাং ত্রিপুরা জেলা পরিষদ নি কাসকু বিশ্বজিৎ শীল আউলিপুর নাইক্রেনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত হায়ুং বেড়ে মি থাই করং জিমন্যাস্ট পদ্মশ্রী ড দীপা কর্মকার প্রদেশ বিজেপি নি কাসকু এবার এমএলএ অভিষেক দেবরাই তিনি উনকুটি হাঙ্কর বদলনি সাংগঠনিক তাংবু তাঙ্গ মানজাখা কুমারঘাটনি গীতাঞ্জলি অডিটোরিয়াম ও বিজেপি নি কার্যকর্তা সম্মেলন চেঙ্গে রিখাতে বাইক রি লিকাইসা আরো সংসা জাখা আরো মানজা ফাইকা হাস্তিনি বানিয়া নাইকুংনি মন্ত্রী সান্তনা চাকমা শিকলাতে থং নাইকুংনি মন্ত্রী টিঙ্কু রায় আকোষং হা কতনি ইয়কমা শাল পালাইমানি সামংবুতাঙ্গ হা কতর বাই বাকসা গুমতি হাং করব হর ঘর তিরঙ্গা তে তিরঙ্গা যাত্রা অভিযান তাংবুতাং পালাই জাগান ও সামংবুতাং ও তালনি বুসকাং চি শালমারি নি সেমি চিবা শালমারি জোড়া খেলাই জাগান গুমতি হাংকুনি উদয়পুরনি অটল ভবন সংসাজাক শালসানি জেলা বেরেমি তাংবুতাঙ্গ মানজাগৈ বিজেপি প্রদেশ কাসকু ইয়াকচু তাপস ভট্টাচার্য ও কক্তমান রিখা ইয়াং শালগ্রা হাং করব হর ঘর তিরঙ্গা তাংবুতাং ন চারিতি সনাবাগৈ তিনি বিলুনিয়ানি বিজেপি নি পিলাক জেলা হাবানগো কাইশা কগলাম পান্দা অংখা আরো মানজাখা এমএলএ মাইলা ফ্রুমক স্বপ্না মজুমদার বিজেপি নি কতাল চংজাক প্রদেশ তাঁকড়া নবাদুল বণিক তে জেলা কাসকু দীপায়ন চৌধুরী আকোষং ও তালনি চি ঝাড়মারি উন হাস্তে ও আইন অমান্য আন্দোলন এবাকে চবা তাংবু তাংন বুসকাং তনি ওই তিনি বিলুনিয়া ইয়াক শিবদল নি মথার কগলাম পান্দা কাইসা যুগালখা আরো এমএলএ দীপঙ্কর সেন সিপিআইএম বিলুনিয়া হাংকর তাংফাং বিজয় তিলক আকোষং কক নারেখা
ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাক অরণী নই ডিভিশন লীগ

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ বললেন রাজ্যপাল। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টিএফএ পরিচালিত মহিলা লীগ ফুটবলের উদ্বোধন। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মাদকাসক্তির বিরুদ্ধে আগামী 100 সপ্তাহ দেশব্যাপী জনভাগিদারি অভিযান নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। নতুন দিল্লিতে ভার্চুয়ালি এই অভিযানের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন, দেশ যখন একটি বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুবকদের অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। প্রধানমন্ত্রী সামাজিক কলঙ্কের ভয়ে মাদকাসক্তির ঘটনা গোপন না করার জন্য পরিবারগুলিকে অনুরোধ করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য তাদের সুস্থ হয়ে উঠতে সাহায্য করার জন্য তাদের সময় মতো সাহায্য চাইতে, খোলামেলাভাবে কথা বলতে, বিশেষজ্ঞদের পরামর্শ নিতে এবং চিকিৎসার সহায়তা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণের উৎসাহিত করার জন্য দেশজুড়ে প্রতি রবিবার সাপ্তাহিক কার্যক্রমের আয়োজন করা হবে। দেশজুড়ে 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি যুবক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অংশগ্রহণ

আমদানিদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মাই ভারত এবং জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, সেই সাথে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যুব ক্লাব, এনজিও এবং আধ্যাত্মিক সংগঠনের প্রতিনিধিরা। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন, মাদকাসক্তি আজ দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ। এটি শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং সমাজ, অর্থনীতি ও নৈতিক মূল্যবোধের উপর গভীর আঘাত হানা একটি সংকট, যা সমাজের মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে। আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশা মুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পিত নেশামুক্ত ভারত কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জাতীয় অঙ্গীকার। রাজ্যপাল জানান, 2014 সাল থেকে ভারত সরকার মাদকের চাহিদা হ্রাসে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন প্রণয়ন করেছে, যার মূল লক্ষ্য প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, শনাক্তকরণ, কাউন্সিলিং, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা। রাজ্যপাল বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি, চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক সহায়তা নিশ্চিত করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, তার পরিবার, সমাজ ও ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই মাদক বিরোধী এই লড়াই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার লড়াই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত দাস। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026 প্রস্তুতি পর্যালোচনা করেছেন, যাতে পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ এবং স্বচ্ছ ও প্রযুক্তি সহায়কভাবে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা আগামী 30 আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক চলাকালীন মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স NBEMS এ প্রযুক্তি অংশীদার এবং পরীক্ষা পরিচালনার সাথে জড়িত অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রস্তুতি মূল্যায়ন করেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, সততা ও নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রেখে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও পরীক্ষার্থী বান্ধব পরীক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। শ্রী নাড্ডা পরীক্ষার্থীদের গুজবে কান না দিতে এবং শুধুমাত্র NBEMS ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করার জন্য অনুরোধ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে, নিট পিজি 2026 জন্য মোট 273,183 জন পরীক্ষার্থী নিবন্ধন করেছেন, যা গত বছরের তুলনায় 12.5% বেশি বৃদ্ধি পেয়েছে। পরীক্ষাটি প্রায় 340 শহর এবং 1300 বেশি পরীক্ষা কেন্দ্রে একটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশের সাথে গোমতী জেলাতেও হর ঘর তিরঙ্গা ও তিরঙ্গা যাত্রা অভিযান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি আগামী 10 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে। গোমতী জেলা সদর উদয়পুরে অটল ভবনে আয়োজিত একদিনের জেলাভিত্তিক কর্মশালায় অংশ নিয়ে বিজেপি প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য এই খবর জানান। তিরঙ্গা যাত্রা অভিযান হবে 10 থেকে 14 আগস্ট পর্যন্ত, আর হর ঘর তিরঙ্গা কর্মসূচি হবে 13 থেকে 15 আগস্ট পর্যন্ত। 14 আগস্ট পালিত হবে বিভাজন স্মৃতি দিবস। এতে জেলা স্তরের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দক্ষিণ জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে আজ বিলুনিয়ায় বিজেপি পিলাক জেলা অফিসে এক সাংগঠনিক সভা হয়। সভায় বিধায়ক মাইলা ফ্রুমক, স্বপ্না মজুমদার, বিজেপি নবনিযুক্ত প্রদেশ সম্পাদক নবাদল বণিক ও জেলা সভাপতি দীপায়ন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আজ ঊনকোটি জেলাতে দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। কুমারঘাটের আশ্রমপল্লীস্থিত ফরেস্ট অফিস সংলগ্ন স্থানে দলীয় কার্যকর্তা ও সমর্থকেরা তাকে স্বাগত জানান। অনুষ্ঠিত হয় এক বাইক র্যালিও। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে বিজেপি কার্যকর্তা সম্মেলনের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং দলের নীতি আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে বিভিন্ন জেলায় সফর করছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী

সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা, এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, কের পূজা আমাদের রাজ্যের জনজাতিদের চিরন্তন সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিক বিশ্বাসের ধারক ও বাহক। রাজন্য আমল থেকে প্রচলিত এই পূজা আজও গভীর শ্রদ্ধা, নিষ্ঠা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এই পবিত্র উৎসব শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং সর্বজনের মঙ্গল ও কল্যাণের বার্তা বহন করে। নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলার সখীচরণ স্কুলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমনাস্ট পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার প্রমুখ। খেলার খবর, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের সূচনা করেন প্রাক্তন মহিলা ফুটবলার দীপ্তি পাল। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন। পরে ডিয়ার ক্লাব ও ফুলঝানু অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যে খেলা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 5-0 গোলে নবোদয় সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলা ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 1.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ বললেন রাজ্যপাল। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টিএফএ পরিচালিত মহিলা লীগ ফুটবলের উদ্বোধন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: পরিবেশ ভাবনা। আজকের প্রসঙ্গ, স্বচ্ছ ও সুন্দর পরিবেশের জন্য সৌরশক্তির অবদান। এটি লিখেছেন তপন চক্রবর্তী।
1: বর্তমান সময়ে পৃথিবী পরিবেশগত সংকটের সম্মুখীন। জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, জল সংকট, জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতা, এসব আমাদের জীবনে বড় বড় চ্যালেঞ্জ। এইসব সমস্যা মোকাবেলার জন্য পৃথিবী

বিশ্বব্যাপী এখন নবায়নযোগ্য শক্তির দিকে মনোযোগ দিচ্ছে। এই শক্তির মধ্যে অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সৌরশক্তি। সৌরশক্তি হল সূর্যের আলো থেকে পাওয়া শক্তি, যা নির্গম মুক্ত, পরিষ্কার এবং যে কোনো সময়ে ব্যবহার করা যায় এমন শক্তি। এটি পুরোপুরি নবায়নযোগ্য, অর্থাৎ এটি কখনো শেষ হয় না। সৌরশক্তি ব্যবহার করে আমরা পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে পারি এবং আমাদের শক্তির চাহিদা পূরণ করতে পারি। ভারতের মতো দেশে যেখানে প্রচুর সূর্যালোক পাওয়া যায়, সেখানে সৌরশক্তি গ্রহণ বাড়ছে। বাড়ি, অফিস, স্কুল, কারখানা সবখানে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এটি গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করে। প্রচলিত শক্তির উৎপাদনে কয়লা বা তেল পুড়ালে কার্বন ডাইঅক্সাইড, মিথেন নির্গত হয়, যা বায়ুমণ্ডলে তাপ ধরে রাখে। এই তাপ বৃদ্ধি বিশ্ব উষ্ণায়ন ঘটায় এবং জলবায়ু বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। কিন্তু সৌরশক্তি ব্যবহারে এই ধরনের কোনো গ্যাস নির্গত হয় না। এর ফলে আমাদের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, যেমন অতিবৃষ্টির কারণে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি থেকে রক্ষা পেতে পারি। সৌরশক্তি আমাদের ভবিষ্যতের জন্য এক টেকসই শক্তির উৎস হিসেবে কাজ করে। বিদ্যুৎ উৎপাদনে প্রচলিত পদ্ধতিগুলি প্রচুর পরিমাণ জল ব্যবহার হয়। বিদ্যুৎ কেন্দ্রগুলি জেনারেটর ঠান্ডা রাখতে, জ্বালানি প্রতিক্রিয়াজাত করতে এবং বিদ্যুৎ পরিবহনের জন্য বড় পরিমাণের জল ব্যবহার করে। জল এক জীবনের জন্য অপরিহার্য সম্পদ, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য এই জলের ব্যবহার পৃথিবীর অন্যান্য জল সম্পদ সংকটে ফেলেছে। সৌরশক্তি উৎপাদনের জন্য জল লাগে না, শুধু মাঝে মাঝে প্যানেল পরিষ্কারের জন্য বৃষ্টির জল বা সামান্য পরিমাণের জল দরকার হয়। তাই সৌরশক্তি ব্যবহার বাড়লে জল সম্পদের উপর চাপ কমবে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে জলাভূমি সংকটের জর্জরিত এলাকাগুলোর জন্য। এটি একটি বড় সুবিধা। সৌরশক্তি ব্যবহার বায়ু দূষণ কমাতে সহায়ক। জীবাশ্ম জ্বালানি, পুরানো বায়ুতে ধোয়া, বিষাক্ত গ্যাস এবং ক্ষতিকারক কণা ছড়ায়। এই দূষণ মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। এই দূষণ মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। শিশুরা এবং বৃদ্ধরা এর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরিষ্কার বাতাস, অর্থাৎ সুস্থ জীবন, এটি সমাজের জন্য দীর্ঘমেয়াদে স্বাস্থ্যগত উপকার সাধন করে। বিশ্বে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস সীমিত সম্পদ। এই জীবাশ্ম জ্বালানি পুরানোর ফলে পরিবেশ দূষণ ছাড়াও তার মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং একসময় এগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সৌরশক্তি আমাদের এই নির্ভরতা কমিয়ে একটি সবুজ টেকসই শক্তি ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করে। সৌরশক্তি ব্যবহার বাড়লে আমরা পরিবেশ বান্ধব শক্তির দিক এগিয়ে যাব এবং জীবাশ্ম জ্বালানির কারণে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাব। সৌরশক্তি ব্যবহার করে অনেক পরিবার এবং প্রতিষ্ঠান তাদের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। বাড়ির ছাদের উপর সৌর প্যানেল বসানো মাত্রই বিদ্যুৎ উৎপাদন শুরু হয়, যা বাড়ির বিদ্যুৎ গ্রেড থেকে কম নির্ভরশীল করে তোলে। অনেক সময় বাড়ির উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ বিক্রির মাধ্যমে আর্থিক লাভও করা যায়। এছাড়া সৌরশক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমে, এটি দেশীয় শক্তি উৎপাদন বাড়ায় এবং বিদেশ থেকে তেল বা গ্যাস আমদানি কমিয়ে দেশকে শক্তি নিরাপত্তা দেয়। বৃহৎ সৌর খামার গড়ার সময় সঠিক স্থানে নির্মাণ করা খুবই জরুরি। অনেকে ভেবে থাকেন বড় সৌর প্রকল্পগুলি পরিবেশ নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস ইত্যাদি। কিন্তু সঠিক নকশা, স্থান নির্বাচন এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে এই ক্ষতিগুলো অনেকাংশে এড়িয়ে যায়। অনেক উন্নত দেশ ও কোম্পানি এখন এই বিষয়গুলি নিয়ে গবেষণা করছে, যাতে সৌরশক্তি গ্রহণের পাশাপাশি প্রকৃতির ভারসাম্য বজায় থাকে, উদ্ভিদ, প্রাণী এবং স্থানীয় বাস্তুতন্ত্র রক্ষা করে সৌর প্রকল্প স্থাপন করা সম্ভব এবং এটি পরিবেশ সংরক্ষণের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত একটি সৌরশক্তি সম্পদে ধনী দেশ। দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর সূর্যালোক পাওয়া যায়, যা সৌরশক্তির উৎপাদনের জন্য আদর্শ। সৌরশক্তি কেবল

0: একটি শক্তির উৎস নয়, এটি পৃথিবীর পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জল সম্পদ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং অর্থনৈতিক সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ব্যবহার বাড়লে আমরা একটি নিরাপদ, সবুজ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব। আমাদের প্রত্যেকের উচিত সৌরশক্তিকে নিজের জীবনে এবং সমাজে গ্রহণ করে পরিবেশের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ার চেষ্টা করা। সৌর প্যানেলগুলি আমাদের গ্রহের ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড নির্গমন ব্যাপকভাবে কমাতে সাহায্য করে। প্রতি বছর এসব প্যানেল প্রায় 1.6 মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করতে সক্ষম। বিশেষ করে ভারতের মতো সূর্যালু প্রচুর এমন দেশ, বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে সৌরশক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এই পরিবর্তনের ফলে পরিবেশ বান্ধব সুবিধাগুলি স্পষ্ট হয়ে উঠেছে। সৌরশক্তি কেবল সাশ্রয়ী নয়, এটি আমাদের গ্রহের জন্য একটি উন্নত এবং টেকসই ভবিষ্যতের চাবিকাঠি। অনেক পরিবার তাদের বিদ্যুৎ বিল কমাতে নিজের ছাদে সৌরশক্তির দিকে ঝুঁকছে। সৌরশক্তি ব্যবহার করলে প্রতি বছর অনেক অর্থ সাশ্রয় সম্ভব, পাশাপাশি বিদ্যুৎ গ্রিডের উপর নির্ভরশীলতা কমে যায়। এটি শুধুমাত্র ব্যক্তিগত সাশ্রয়ের জন্য নয়, গ্রিন ও পরিবেশ বান্ধব জীবনের জন্য এক স্মার্ট বিকল্প। ভারত সৌরশক্তি উৎপাদনে বিশ্বে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের ভূগোল ও জলবায়ু সৌরশক্তির জন্য অত্যন্ত উপযুক্ত। সরকার সৌরশক্তি প্রচার বাড়াতে নানা প্রকল্প চালাচ্ছে। বাড়ি ও ব্যবসায়িক ছাদে সৌর প্যানেল বসানোর জন্য কর সুবিধা এবং আর্থিক সহায়তা প্রদান করছে। গ্রামীণ এলাকায় সৌরশক্তি চালিত বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হচ্ছে। কৃষকদের জন্য সৌরচালিত জল পাম্প ব্যবহার করে বিদ্যুৎ খরচ কমানো হচ্ছে, যা কৃষিকাজের সহায়ক ভূমিকা রাখছে। আমাদের পৃথিবী জলবায়ু পরিবর্তন ও দূষণের মতো কঠিন সমস্যার সম্মুখীন, তাই সৌরশক্তি ব্যবহার আমাদের অনেক বেশি জরুরি। এটি কেবল অর্থ সাশ্রয় করে না, আমাদের গ্রহকে সুস্থ ও নিরাপদ রাখতে সাহায্য করে। আসুন আমরা সবাই একসাথে সূর্যের শক্তি ব্যবহার করে এক উজ্জ্বল ও সবুজ ভবিষ্যতের পথে এগিয়ে যাই।
1: এতক্ষণ শুনলেন পরিবেশ ভাবনা। আজকের বিষয় ছিল স্বচ্ছ ও সুন্দর পরিবেশের জন্য সৌরশক্তির অবদান। এটি লিখেছেন তপন চক্রবর্তী।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান পরিবেশ ভাবনা, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আজকে প্রথম গানখানি শুনবেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে রামপুর কা লক্ষ্মণ ছবি থেকে।

0: वादा है।
1: बोलो बोलो।
0: आज लेना एक वादा है।
1: क्या?
0: आजा आजा

0: muskelrei.
1: Wenn er auch
0: muskelrei.
2: গানখানি শুনলেন কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে কাল আজ অর কাল ছবি থেকে। পরের গানখানি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে রামপুর কা লক্ষ্মণ ছবি থেকে।

0: গহুরালো প্রেমী বাবা গোরা ঘরে ঘরে হরি নাম বিলাই রে গোরা
1: হরি হইল কি ও লোকে তোমার কি তা হইল ও দেনা মু জাগে লাগা কতসি
2: বেন্না শু বেন্না লা কি শুরু করলা
0: বাজে কয়টা
2: বাজুক
0: বাজারে যান লাগবেনি
3: রাজার রাইট ফু আইছে
0: পিন্ডি চটকান লাগতো না
2: গুমের তো ইটাই পিন্ডি চিন্তা
0: হ্যাঁ তাহলে গ্যাসের নল দেখলে বলে তাহি যাই আমি
3: চাইছে
1: ওইব ওইব বিছনা ছাড়ো চাইতেছে গিলা বাজারে যাও
2: কাল রাতে বাজার আনলাম
0: বাজার তিন চাক মাস এক মুঠা ডেডা রাত্রি শেষ
2: এটা কি মগের মূলক নেই
1: এক সাত মাস এক মুঠা ডেডা অন্য ফিরে আছে শোনা বাজার আইলে রান্না হইব করলাম
3: চা কই
0: চা হরি শাশুড়ি
3: আবার কি হইল
0: আরে গেস তো শেষ হইব
3: বেশ বেশ
0: লই আইবা রিক্সা একটা নিয়ে একটা টান দিলি আও না
3: দুইশো টাকা আদাও ক্যাশ ক্যাশ
0: হ্যাঁ বাহ বেশ
3: বেশ তা সারা সিলিন্ডার কি উ যাইব
0: বিহালে গ্যাস নালে রান্না হইতো না এ আমি করে গেলাম
3: গ্যাস উঠতাছে গ্যাস খাবলা দেও খাবলা
0: হরি ওই শুনো শুনো শুনো সারছে
1: আবার কি
0: লেহ লেহ তোমার মনে থাকে না
1: কি
0: দিবান তো অনেক জিনিস আনন্দ লাগবে
1: জিনিস কলম লো আবার কি
0: কলম দে লম যায় না আচ্ছা এই ধরো ধরো কাগজ এই লো কলম তরারি তেন গরুর পাতলা দুধে চা ভাল লাগেনি কসাই
2: বটকার কোথায় আরে তোমার বটকার ছাগলের দুধ দিয়ে চা দিলা না কে রে তিনি তো ছাগলের মানুষ
0: উল্টা
1: মাছ
3: নাই তাজা তাজা লাফাই না মাছ খাও ফাল দিয়া অফিস যাও
0: মাছ না চালি বিশ পঁচিশটি হার মাছ আনলে এইবেলা খাইলে হিবেল যায় না কাঁচরা মুখে ঘুষি বললে তো একটা কথা আছে নাকি
3: বাকি দোকানের খাতাটা আছে বিল উঠতেছে সাতশো আটশো নয়শো
0: তো না খাইয়া থাকতাম
3: পাঁচশো টাকার ঘরে যাও পেট বইয়া খাইয়া যাও
0: ওই ওই বেড়ার ঘরটা
3: দোকান বাকি নয়শো ঘর ভাড়া হাজার দুধের আড়াইশো কাজের লোক তিনশো বাকি থাকে কয়শো
0: জল খাও জল
3: হ পাইপ লাইনে খাড়াইয়া যাও পেট ভুইয়া জল খাও
0: পাইছে তো পুরো বাপের সরি কি দেখলাম তো
3: তুমি
0: শ্বশুরের
3: তোমারে আমি ভালোবাসি তো কত ভালোবাসি তোমারে আমি
0: সর্ষার তেল এক লিটার
2: সর্ষার তেল এক লিটার
0: আধা কেজি পেঁয়াজ
2: আধা কেজি পেঁয়াজ
0: ডাল এক কেজি
2: ডাল এক কেজি
0: কি হলো যে
3: আমার শ্বশুরমশাই কাজ কি আর গাই গেলগা
0: মানে
3: মানে ওই নাই মাসের শেষে আটকা কইরা অত বড় ফদ্দ তো আটকা কইরা শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে গেলগা নমস্কার শ্বশুরমশাই আমি আপনার মিডল পাশে জামাই
0: আমার বাবা তো বাড়াতের দিকে চাই থাকবো কেরে পাঁচটা ফোলা জাল
3: পাঁচটা জোয়ান বেরেজ যার বড় রয়েছে
0: আমার বাইরে তুমি বেরেশ কইলা আমার বাইরে বেরেশ বেরেশ আমার বাই
3: স্লিপ অফ টাং বাইরিয়া করছে
0: স্লিপ অফ টাং মানে
3: তুমি তো আবার মার দুই ফেল স্লিপ অফ টাং মানে টান দিয়া বাইরিয়া গেছে।

0: যে কি, নিজে তো একটা গরু বিশেষ।
1: দুদেল গাই, মাসে শুরুও নাই শেষও নাই, যখন খুশি যাও দুই বাল তুলে আও।
0: বেতন কত
1: কেরামি বাবুর যত,
0: ঘরে রঙিন টিভি থাকবো, বিসিপি থাকবো, দুপুরও খালি বাড়িত মজা করে সিনেমা দেখুন একটার পরে একটা।
1: তোমার দাদারে কইও টিভি এখান কিনা দিয়ে যাইবো।
0: গরমের দিনে ফ্রিজ থাকবো, খুললেই ঠান্ডা।
1: ফ্রিজ আয় করছে, বাহ, সম্বন্ধের বুদ্ধি তারিফ না কইতে পারি না, আমি তো বড় ভাগ্যবান।
0: কেরে লজ্জা করে না, শ্বশুর বাড়ির দিকে ছায়া থাহ, নিজের মুরদ নাই।
2: মালিক বোয়া গেল গণ অবস্থান, পাশের বাড়ির বৌদিকে ডাক দিব, মিনিমাম দু তিনজন না হইলে অবস্থান গণ হয় না।
1: একলাই তা চালাই যাও, আমিও যাই।
0: শুন
1: কি
0: শুন, কাল কবে ফুর্তি কামের সমস্যা হইতাছে।
3: কে
0: মেয়ে সমস্যা? এই কমল ফুর্তি কাইতাছে, বিকালে থিয়েটার সিটিকে লই আইবা, বাড়িটা সিনে নামে সমস্যা।
2: কি দেখো, মাসের কুড়ি তারিখ মেসো শ্বশুরের শুভ পদার্পণ, এর লোকের তো এত বড় ফর্দ।
0: হ্যাঁ রুমালে গিট্টু দাও,
1: হ্যাঁ
0: গিট্টু দাও রুমালে, তোমার আবার মনে থাকে না?
1: না এ থাকবো, এতর একখান শ্বশুর ব্যক্তিত্বে আইতাছে মনে না থাকতে পারে, তা তোমার মেসো মশাই আটকা কইরা আমার বাড়ি তাগামন।
0: ছি ছি ছি ছি ছি, কি যাতা কইতাছো তুমি, জানলে আর আইবো?
1: গেল বছরের দিন কাটে গেল তোমার ছোট বোনের বাড়িত, কই একবারও তো এদিকে ফাবারেতে দেখছি না।
0: আরে হিবা তা আমরাই গেছি, দেখা তুই সই, আবার কি
1: আজ্ঞা না, কারণটা অন্য জায়গা। জানে মাসের কুড়ি তারিখ হেবারে টুটলে উস্তা সিদ্ধ আর লম্বা ডাইল ছাড়া জোরত না কিছুই, এটা তো নতুন উঠলেই হইল, এবার রেনাম কৃত্তা ঘৃতম পিবে।
0: ছি ছি ছি ছি ছি, এটা মিস তুমি।
1: যাক রে ভাই, আর কথা বারে একান নাই, কও কি কি আনো লাগবো, মাসের শেষের মেসো শ্বশুর কি কি খাইবো একবারে বুঝে দো।
0: বিস্কুট নাই
1: লাগবো না, মুড়ি খাইবো।
0: মুড়ি?
1: হ তেল দিয়ে আমাকে খা দিবা, মরমরে খাই লাগবো।
0: বিস্কুট লে হ, বিস্কুট আনন লাগবো।
1: বেশ দুই আট ডাবলাম,
0: দুই প্যাকেট বিস্কুট। আর কি জানি,
1: আর কি
0: মুগ ডাল, মুগ ডাল এনো।
1: কে
0: বর্ষা আইছে, এমন দিনে মেয়ে সমস্যায় খিচুড়ি খাইতো বাল্লা ফাই।
2: অম্বল অম্বল
1: অম্বল
2: অম্বল, তাই অম্বল দিবি, খাইলি হাসপাতাল, পোটলা পোটলি সম্বল, মাথা তুলতে হরিবল।
0: সি সি সি সি রে, লোক তো ফুসাইল না, রাস্তাঘাট আজকাল কি খারাপ, তুমি আকু তাকু কথা আরম্ভ করলা।
1: কথাটা যদি সত্য হইতো গো।
0: মুগ
1: ডালের পরে
0: আপাতত থাক, পরে মনে হইলে আবার কমু, তাড়াতাড়ি বাজারে যাও, যাও হইছো কি জানো না?
1: না বাবদাসি কয়াক ডাবলাম। আচ্ছা গো, তাইনির বড় ফুলার বাড়ি তো আগরতলা।
0: হ্যাঁ কেরে,
1: মানে ওই কয়েকদিনের লেগা ওই ড্যাশ পাস করলে কেমন হয়?
0: ড্যাশ পাস
1: মানে ওই তাইনের ওই বড় ফুল আর বাড়ির দুই দিনের লেগা পাঠাইয়া দিলে কেমন হয়?
0: থাকবো তো পাঁচটা দিন মাত্র।
2: পাঁচ দিন আমার বাড়ির?
0: শোন বাজারে যেতে দেরি করলে আজ আলু সিদ্ধ ছাড়ার কিছু যুক্ত না কয়ে দিলাম।
2: দিস ইজ কল মিডল ক্লাস, ইহানে ইনকামের উপরে দিয়া বিমান হারে ফালাইয়া ফালাইয়া, বালা রে বালা, আগামী মাস থেকে আবার লোন ডিডাকশন শুরু, এই সারছে
0: আমার আমার ম্যানেজারটা কই? ম্যানেজারটা এই পকেট কই? না তো এটাত না, ওই প্যাকেটে না তো, কিসব বলাস, পকেটের চিত্র দেওয়া দেখে গেল না?
2: বাইরো ভাই বাইরো, টেহান্না নলদি বাইরো জলদি, বাইরো বাইরো টেহান্না নলদি বাইরো জলদি, বাইরো বাইরো।
0: কমলা কমলা,
2: লক্ষ্মী
0: পূজা আজ বিশুদ্ধবার না পূর্ণিমা, বিশুদ্ধবার পূর্ণিমায় উপাস করে পূজা দিলে কি আর জানি না।

0: দুজা অসভ্য, মনে রাখান কাফু নয়।
1: তোমার হিন্দু আয়,
0: মাস শেষে খরচা আতের সম্বল 200, আইতাছে মেশো শ্বশুর, এর মধ্যে খপ করে টান দিয়া 50 টাকা নাই।
2: কি তা কৌ তুমি, জয় মা লক্ষ্মী মাগো।

0: دوزه خوش ب ما نرحن کفون نای
1: تو مار هون دوائی
0: ما شش خرسا আতে সম্বল 200 আইতাছে মেশো শ্বশুর এর মধ্যে খপ কইরা টান দিয়া 50 টাকা নাই
2: কি তা কও তুমি জয় মা লক্ষ্মী মা গো মা রক্ষা করো মা এর বিন্দু তুইছে মা গো মা রক্ষা করো
0: মা গো মা গো মা মা গো লক্ষ্মী গো বাবা ট্রিটমেন্ট বাবু গেল 40,000 সবটাই লোন ফান প্রভিজন ফান মা গো সেই 40 বগল দাবা কইরা বাবা কয় টাটা 11 দিনে সাধ্য করুন সেই ক্ষমতা আছে না মা গো তখন তুমি কইয়াছিলাম মা গো অহন সুযোগ পাইয়া পকেট কাটতে আইছি গো মামলা করুম আমি তোমার এগেস্টে মামলা করুম আমি

গানখানি শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, পরের গানখানি শুনবেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, পরের গানখানি শুনবেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: This program was a presentation of Akashvani Indore. With this, today's Akhil Bharatiya Ravivasariya Sangeet Sabha comes to an end.
1: আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা জানি দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রীমা সারদার বাণী থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। কর্পোরেট অনুষ্ঠান হাইনি খোরাং সকাল 6:25। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45। সকাল 8:40 যুববাণী। সকাল 9:10 দেশবন্ধনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 10:00। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নকুল। বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খেরেংবার। চাষের কথা বেলা 12:55। দুপুর 1:05 শুনবেন পদ্মাপুরাণ বিষয় পুত্রশোকে চন্দ্রধরের বিলাপ। অংশগ্রহণে অর্চনা দাস ও সহশিল্পী বৃন্দ। দুপুর 1:40 লোকগীতি শুনবেন শিল্পী ঝর্ণা সূত্রধর। দুপুর 1:50 নজরুল গীতি শিল্পী নূপুর চক্রবর্তী। বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চাকমা গান শুনবেন বিকেল 5:45 শিল্পী জুসমে দিওয়ান। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে ভাষা ধ্বনি ও বর্ণ বিষয়ে পাঠ দেবেন তন্দ্রা রায় চৌধুরী। সন্ধ্যে 6:30 ঘরগৃহস্থির আসরে আধুনিক কৃষিতে নানো প্রযুক্তি এই প্রসঙ্গে অঞ্জন সেনগুপ্ত সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন শিল্পী ঝর্ণা সূত্রধর। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 সংবাদ বিচিত্রা। রাত 8:15 সংসদীয় পর্যালোচনা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:30 আধুনিক গান শুনবেন শিল্পী আশা ভোসলে। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন আধুনিক গান রাত 9:30। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী সুবীর সেন। শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং 26.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 63%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন রাত 11:03 হয়ে 7 সেকেন্ড। শুভরাত্রি। জয় হিন্দ।